আকাশবাণী বিলোনিয়া, আজ মঙ্গলবার 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 23শে জুন 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 45 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, অধিবেশনের শুরুতেই শুনবেন অমৃতবাণী। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ।
1: সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক, যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে, লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপতাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে, এই ঈশ্বরকে গ্রহণ করো। এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ। তবেই সেই একত্বরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড় এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরে শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গের দ্বারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদিগকে ঘিরিয়া থাকিবে এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র

দেখিতেছি ততদিন এই একাত্মানুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখার স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে, তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে, একবার একটি স্বাদু পরমুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল তাহার দুঃখ হইল, কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল এবং তাহাও যখন কটু লাগিল তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল অপর পক্ষীটি স্বাদু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার স্বাদু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল, কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার অঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে, সে শান্ত মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে এবং দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রইয়াছে, নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্ব প্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না, সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচরণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো, সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি, প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে।

অমৃতবাণী শুনলেন। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি। অনুষ্ঠানের আজকের শিল্পী সুস্মিতা গোস্বামী।

এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন সুস্মিতা গোস্বামী। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে কক্সবাজারের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ংনি খরাং।

0: borokrok talikhani man banta bara mung samanya phia kesaro walai suklai bulai toklai simi jengnai haini bagino talikhani man banta no yakho toni oi joto samungrok khlai thangna nangnai nini nokhungni thinangnon tui nang mung sawan chokna nangya tamni hanba nini nokhungno tui dolna bagai kuplaisa kaitor se yasakjak bono nini joto nangmarokno chupungui nono khaksangri tonana nini tali khawo manthai tongke nang mannai phia manthai kirike manglak hai hnei wan chokino kubuitai kothar bai gadalai tongdi hake phia sakno nang tongkosangni langma manana আশুক জরা খালকা হাইনু খানগো ককাহাম রাম ঠাকুর সিলামানি কক রকনো আও ফারিকে সং তাক থাংলাইনে তিনি নিহাই সালো লাইখংমা বি সিরগো পাতিলামা কক র
1: পাও তিনি নি শালনো চিন্তা মিবলে মিটো ক্লাই তো তাই তিনি শালগো তামন কাবর মনে চিনি ইসা শর্মা লাইন তিনি নিশাল 1980 বিশি ও তিনি হাই সাল ন ভারত হা কত নি মঙ্গনাং ক্রিকেট তুমুং করুন তাই বল খাই না করুন ভুবনেশ্বর কুমামি আছে মানে শাল নি পালা যাবি তো মৃত্যু লাই যাই তো আব্রু কারি ও 1853 বা 1853 বিশি ও তিনি হাই জড়াবন ভারত হা কত নি বাগৈ জবা খাইনাই খরসা খাপতর দুই জাহসি রানী লক্ষ্মীবাইনী গোয়ালিয়র অভিনি চবা খ্লাইফরু থিজামানি শালনে তিনি মৃত খ্লাই জাগি তঙ্গ আবনু কারিব 1757 ইয়াকাবা 1757 বিশিব পলাশিনি চবা সংসা জাকনি শাল নিব মৃত খ্লাই জাগি তঙ্গ লাইবুমাব ও শাল রোগ চিনি যত নিবাগে চিনি বারো থাকত বড় রোগ নিবাগে বেলাই নাম কোকমানি আপনি বাকি অম হাই চড়ারক মৃত খেলা চাগাই তঙ্গ আপনার কারি তিনি হায়ং অলিম্পিক শাল নিব পালাই চাগাই তঙ্গ অলিম্পিক নামকুক আপনার কী ন অলিম্পিক শাল ন পালাই চাগাই তঙ্গ হায়ং গান আসু জোড়া সঙ্গনা লাইখা লাইথাং চাক জড়া ও এবার তিনি হাই শালও তামনি বাকি মৃত খেলাই চাক তো আপনার রকিনে
0: আও তাবো খালায়ন জিঙ্গা থাকতে কামিনার গই ককিসা জিঙ্গা থাকতে চাইনা হানকে তাল থাম তাল ব্রী গরান অমহাই বয়ার খকতাই কাহামকে সাতুং নাংসকাং অমহাই জাগারগনাই কাইনা নাংনাই কাইনানকে আশ্বিন কার্তিকনি সিমি মাঘ ফাল্গুন তালো চাইনা নাই এবার বৈশাখ জ্যেষ্ঠ তালো বন কাইমানো বন কাইনানকে হাসিংসা হা তাই হা কসম হা কাহামনাই কাইনা নাই তাই লগিও থাপলা হা বাই সাপলুই রেখে তাই বসাকুগ হা বাই থাপলুই রেখনা নাগানো ওয়াই থাম ওয়াই ব্রী আলসুলাই হা তিয়ার খাইনা নামায় বনিয়াগুলো একর কাছেও বিশি এফানো চিবানি সিমি নৈচি মালখুং জাবরা কসক এবার মুসুক বিখি রিমানো তাই লগিও নৈ নৈ সিমি থাম মালখুং থাপলা সাপলৈ রিমানকে তাইও চাকুংনাই আবন লগিও সের নৈরা এসুয়ে সের চুকুসি বা ইউরিয়াত রুই কাইনা নামায় কাইনানি রাজ্যারকে কলথাম নিসিমি কল নৈ নিসিমি কলথাম অমহাই মকল খবৈ এনচি চুকু নিসিমি চি অমহাই কে বুদুগ্রাওই কিটিং কিটিংকে বন খ নৈ নৈ নিসিমি থাম ফুট গজালকে কাইনা নামাই তাই ফাংসার বাই ফাংসার চালমাংকে দেড় ফুট খাই কাইনা নামগানো

0: পাও, আমরা পারিব টিটি এডিসি নি বা থাকতই ত্রিপুরা ফোক মিউজিক কলেজ কুমুলুঙ্গ এডমিশন নানি বাকি কিসাস আচক থাই দঙ্গ যে মুজনাই ক্যান্ডিডেটস রক আর থাঙ্গিনাই এডমিশন নাহারি মানো এবার বর্তিং মানো ও 2026-27 শ্রম বিশিনি বাগিনাই বিশেক নিনি কোর্স দঙ্গ ডিপ্লোমা ইন ত্রিপুরা ট্রাইবেল ফোক মিউজিক বিশেক থামনি বাগি স্ট্রিম তংনাই ভোকাল ডান্স তাই খাম ও স্ট্রিমও বর্তিংই মানাই যে বা গাইসাও ফানো রংবাড়ি না নাই আবনি বাগি মাধ্যমিক পাস এডমিশন নি সাল রকমখা ও জুন তাল নি সালচি বা এবার 15 জুন নিশিমি চেঙ্গি অব অ জুন তাল নি থামচি ইয়াখাই বা 30 জুন জরা জরা তংখ অবনি বিশিঙ্গন এডমিশন হারি মানো কাউন্সিলিং নি সাল অংখা জুলাই তাল এবার বুসখানি জুলাই তাল নি সাল নেই 2 তারিখ সালও কাউন্সিলিং নাই সিলেকশন নি বাগি লিস্ট নকর জাগান এবার কারি জাগান তাই নি সালও জুলাই তাল নি সাল থাম নি সালও আপনি ইয়াগুলো হাঁকা এডমিশন নি ডেট নারক জাখা সাল ব্রইও জুলাই তাল নি সাল ব্রই নি সিমি চেঙ্গি আব সাল 4 জরা জরা নারক জাখা আপনিও কারিব ডিগ্রি বিমাউস ইন ত্রিপুরা ট্রাইবেল ফোক মিউজিক বেশি থামনি বাগি আপনি কোর্স আপনি স্ট্রিম তঙ্গ ভোকাল ডান্স তাই ইনস্ট্রুমেন্ট যাবা গাইসাও ফানো রক নাহারি মানো আপনি বাকি রেঙমারি না নাঙানো ক্লাস 12 পাস এবা ডিপ্লোমা খাইজাক মিউজিকর ডিপ্লোমা খাইজাক গছি যাক বোর্ড নিব খাকতে আপনি বহাইন থাচিং সাজাক জরা রঙে বিশেষ খাইমান নাই আপনি ব এডমিশনি ডেট অজুন তালনি সালচি মানে সিমি চেঙ্গি সাল থামচি জরা কাউন্সিলিং নি জরা আংখা সালনি জুলাইও তাই সিলেকশন লিস্ট কারি জাগানো সাল থাম জুলাইও তাই এডমিশন গানো সাল ব্রি জুলাই নি সিমি সাল 4 জুলাই জরা এডমিশন ফর্ম মানাই টিটি এফ এমসি অফিস আর জমা মা বড় নাই ডিপ্লোমা নিবাগে রাং 1100 নাংনাই তাই ডিগ্রি নিবাগে রাং 1200 নাংনাই তাই নাংকুক মানে যত সিনেমারি রকব জমা মারা নাই আপনার গাড়ি নিতে কাশা তঙ্গ স্টেট কাউন্সিল অফ
1: আহ ফারিগ সিং তে কাশা নালে নে কক্তুম ল এন্ট্রান্স এক্সামিনেশন নিসাই নিসিদক বিসিনি আব ও জুন তানি সালব্রই সাল নংখরমণি আবনি লাস্ট ডেট বাড়ির ওই ফলক জাখা আব এপ্লিকেশন রিমান ফিরানো অ জুন তালনি সাল নিশিব্রী নিবিসিঙ্গ মুসুকনাই রগ্ন কয়বেলাই রেনা বাকি সাজাকা আবন বাকি কয়বেলাই রেনা সেকাং ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেট সেই আপনার কাহামকে নাই রেনা নাঙ্গান হানে সাজাকা তাই কয়বেলাই নেন বাকি ইমেল হিংকাঙ্কে এল ই বি ত্রিপুরা হেল্প ডেস্ক @gmail.com আর থাঙ্গে রেনা নাঙ্গান হানে সাজাকা আও আশুক জরা খালাকিয়া কক থমরক হাইন খরঙ্গ তাবো খালাইনে সেবুকো বরক তলংমানি কক্রক সেবুকো বরক তলংমানি কক সঙ্গিনী খালাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইয়াখবা আর আর বি ও টেকনিশিয়ান আচুক থাই বরক তলংনা বাকি সাজাকা আরও কনৈ গ্রেট তো বেবাগৈ ডকসাই বারা दक्षि बाखलाई बुक्सा दङ आरो बरक तलं जागोन कयबिलाय रुनानै पाइथाक साल अंके अंके जुलाइ तानि साल नैसिखौ नैसिखौ सालनि बिसिंग তাই অনলাইন নিবিসিংতে কবিলাই রেনা নিচে গেলে অ জুন তানি সাল থামছি সাল নিসিমি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল আর ব্যবহৃত তঙ্গ থামরা নিচে থাম খাই রেগমারি তঙ্গ না গেলে ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি এবাকে ইনস্ট্রুমেন্টেশন বিএসসি ডিগ্রি টংনাঙ্গান হানি সাজাখা হাইকেবা বিই বিটেক ডিগ্রি ফানো টংনাঙ্গান উমর কাঙ্কে বিসি চিফ চিফ রিন ছিমি বিসি চি চানি ছিমি বিসি থাম চি থাম নি বিসিংগং না নাঙাই তাই খাতি জাগরং নি বিসিংগংকে জে রাইজা তে তমুনি আবনো টংগান মানমারি পে লেভেল ফাইভ নরগৈ মানানো তালও নৈশিশুকু সাই নেই রাখলাই তাই লগিব বাতারা উমানা হই সাজাখা তেকাইছে তঙ্গ টেকনিশিয়ান গ্রেড থ্রি টেকনিশিয়ান গ্রেড থ্রি আরও বেবাগৈ তঙ্গ ডক সাই নেইরা রৈচিনি খেলাই রেংমারেংকে মাধ্যমিক পাস না নাই তাই সার্টিফিকেট তো নাঙ্গান এন সি বিটি একেবারে এস সি বিটি নি গসিজাক অমহেঙ্গা নাই উমার হঙ্গে বিসি চি চারি সিম বিসি থামসি বিসিংগা নাই অবংকে মানমারি পে লেভেল টু নগৈ মানানো তাল চিচুকু সাই চুকুরা খাই রেজাংনাই হিনি সাজাখা আও মুসুনাই লুকুরগন সাগাজাকা কবিলাইনা নিকে ও ওয়েবসাইটে থাঙ্গাই একাবো পোর্টাল থাঙ্গাই রেনা নাঙ্গানো আর আর বি এপ্লাই ডট গভ ডট ইন আর থাঙ্গাই আধার ভেরিফিকেশন খাই ফর্ম ফিল আপ খাই নাঙ্গাই হিনি সাজাখা আসুক জরা খনা লাগে সেব গোবর কলমনি কগ্র
0: হ জং রসা মুং পাই থাগ খনা না নিসকা তিনি নবর দি পানি কগ্র কি শিলাই না তিনি নখা চমি কুপলং দং নাই ফিয়া ক্রমসা কুরু সু থায়ো ফেরাং কোগি নাই বাংক্র ক্র কিনো ওয়াতি ফাই মানো তুমানি মারি তিনি নি লুক জাকা শাকা ও থামচি থাম দশমিক সেলসিয়াস তে খামাও নেইচি বি দশমিক সেলসিয়াস তিনি নি তোমানি মারি শাখাও থামচি নেই দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস তাই খামাও হংকাই নেইচি দক দশমিক নেই ডিগ্রি সেলসিয়াস নবারো শিবকমানি মারি শাখাও রাও চুকুচি দক তে খামাও হংকাই রাও স্নেচি সা হজাকমুংখা তিনি ওয়াতি গবাং ফাইমানো ফেরাং কখনি বিশেংকৈ ত্রিপুরা হাস্তিনি যত থায়ন হাইহিনি নাই হজাকমুংব রজাখা
1: আও নবরতিবানি কক খনামানি আগলস ফাইডিকে সঙ্গ হাইন খানগো পাইতে খনা লাইনে রচাপুং রচামুং খনগো দিলীপ দেববর্মা

শ্রোতা বন্ধুরা, একটু পরেই সকাল 7টায় শুনবেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45 শিল্পী দেবব্রত বিশ্বাস। সকাল 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 থেকে শুনবেন ছায়াগীতি লাইভ, বাংলা ছায়াছবির গান। 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনবেন। সকাল 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। সকাল 10:30 ভজন শুনবেন শিল্পী জগজিৎ সিং। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। বেলা 1টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ শুনবেন। 2:15 কিষাণ কথা অনুষ্ঠান। 2:30 আমিনারি অনুষ্ঠানে আমার কথা শুনবেন লেখিকা মৌসুমি রায়ের কথা। এ অনুষ্ঠানের পরেই শুনবেন এপক্ষের দম্পতি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লক্ষণচন্দ্র দাস, অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক। ওনার সঙ্গে সাক্ষাৎকার এবং উপস্থিত থাকবেন ওনার সহধর্মিনী শ্রীমতী প্রতিমা ভৌমিক উদয়পুর থেকে। সাক্ষাৎকার গ্রহণে ঝুমানাথ। বেলা 3টায় দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনতে পাবেন। সন্ধে 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীত শুনবেন 5:45। সন্ধে 6টায় ককবরক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের পরেই সন্ধে 6:30 কিষাণবাণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে শুনবেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক এ বিষয়ে আলোচনা। সন্ধে 7টায় অনুষ্ঠান সূচি। 7:05 সুস্বাস্থ্য অনুষ্ঠান। 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন মনের মতো গান লাইভ অনুষ্ঠান। 9টায় যুব অনুষ্ঠান যুববাণী। 9:30 সরগম অনুষ্ঠানে শুনবেন সানাই বাদন শিল্পী ওস্তাদ আলী আহমেদ হুসাইন। রাত 10টায় হারানো দিনের গান শুনবেন। 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে অধিবেশন। অনুষ্ঠান পরিচিতি জানলেন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আর একটি নূতন সকাল, নূতন সূর্যোদয় আমাদের প্রত্যেককেই মনে করিয়ে দেয় জীবন সবার জন্য অনেক অনেক শুভকামনার, অনেক অনেক সাফল্যের বার্তা নিয়ে আসে। সোনালি আলোয় ভোর করে আমাদের প্রত্যেকের জীবন যেন আরও সুন্দর এবং উজ্জ্বল হয়, এই প্রত্যাশার সঙ্গেই শুরু হয় সকাল। আর আজকে যে যে কাজে বেরোবেন, সবার কাজ যেন সফল হয়, এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে। আমি হরিপ্রসাদ। শ্রোতা বন্ধুরা, আজ 23শে জুন। অন্যান্য দিনগুলোর মতো এই তারিখ, 23শে জুন তারিখ, ইতিহাসের পাতায় অনেকগুলো ঘটনার জন্য স্মরণীয়। 1563 সালের এই তারিখে জেনেভায় ফ্রান্সের প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কলভিন সংস্কার আন্দোলন শুরু করেন। রাশিয়া এবং তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় 1724-এর এই তারিখে। 1757 সালের 23শে জুন ঐতিহাসিক পলাশির যুদ্ধ শুরু হয় এবং ওই যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক মনোহর প্রকাশিত হয় 1860 সালের 23শে জুন তারিখে। 1926 সালের 23শে জুন নাট্যকার শিশির কুমার ভাদুরী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন। 7 সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1934 সালে। 1949 সালের আজকের তারিখ মৌলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয় 1978-এর এই দিনেই। 1978-এর আজকের তারিখ সন্দীপ দত্তের উদ্যোগে কলিকাতা লিটল ম্যাগাজিন, লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় নিহত হন আজকের দিনেই 1980 সালে। 1985 সালের আজকের তারিখ টরেন্টো থেকে বোম্বে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং 747 আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় 329 যাত্রীর সবাই নিহত হন। ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধবিরতি হয় 1989 সালের এদিনেই। 1994 সালের আজকের দিনে 20 বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 1996 সালে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় 2024 সালের এদিনেই। আজকের দিনে যাদের জন্ম তাদের মধ্যে

1854 সালে জন্মগ্রহণ করেন ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি এবং সুদক্ষ ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শান্তিনিকেতনের অধ্যাপক এবং বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলক হরিচরণ বন্দ্যোপাধ্যায় 1867 সালের এদিনেই জন্মগ্রহণ করেন। খ্যাতনামা রুশ কবি আনা আখমাতোভা 1889 সালের এদিনেই জন্মগ্রহণ করেন। মহান বিপ্লবী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশেষ করে কাকোরি বিপ্লবে জড়িত ছিলেন এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য রাজেন্দ্রনাথ লাহিড়ী 1901 সালের এদিনেই জন্মগ্রহণ করেন। আজকে দিনেই 1936 সালে জন্মগ্রহণ করেন পি কে ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক, যার পুরো নাম প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক এবং শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী 1936 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় বাঙালি কবি এবং কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য 1948 এদিনে জন্মগ্রহণ করেন। আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ রাজ বব্বর, জন্মগ্রহণ করেন 1951 সালে। আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে ভারতের বৈষ্ণব ধর্মের সাধক, ধর্মগুরু, দার্শনিক ভক্তি বিনোদ ঠাকুর 1914 সালের এদিনেই মৃত্যুবরণ করেন। ভারতীয় কবি, অভিনেতা, রাজনীতিবিদ হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1990 সালের আজকের দিনেই দেহত্যাগ করেন। ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার দিলীপ দোষী 2025 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন।

শ্রোতা বন্ধুরা, আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুণ্যতিথি। ১৯৫৩ সালের ২৩শে জুন জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরে বন্দিদশায় তাঁর রহস্যজনক মৃত্যু হয়। আজকের দিনটিকে বলিদান দিবস হিসেবেও স্মরণ করা হয়। ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কুখ্যাত নেহরু লিকায়ত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। ভারতের অখণ্ডতা এবং সাংস্কৃতিক ঐক্যের অন্যতম প্রবক্তা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা, ৩৭০ এবং পারমিট প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ১৯৫৩ সালের ১১ মে তাকে কাশ্মীর সীমান্তে গ্রেপ্তার করা হয়। এর প্রায় দেড় মাস পর ২৩শে জুন তাঁর মৃত্যু হয়। আজও ভারতীয় রাজনীতিতে তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে। আজকের এই পবিত্র দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি আমাদের প্রাণের শ্রদ্ধা নিবেদন করছি।

শ্রোতা বন্ধুরা, আজকের দিনটি আরও একটি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। আজকের 23শে জুন জাতিসংঘের নাগরিক সেবা দিবস রূপে পালন করা হয়, যা আন্তর্জাতিক জনসেবা দিবস রূপেও পরিগণিত। 2002 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ঘোষণায় দিনটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। 2026 সালে জাতিসংঘ নাগরিক সেবা দিবস এর মূল প্রতিপাদ্য বিষয় হল জনপ্রতিষ্ঠানগুলোর রূপান্তর, উদ্ভাবন, অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তির অগ্রগতি। এই প্রতিপাদ্যটির মূল লক্ষ্য হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনসেবাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব করে তোলা। জাতিসংঘের আন্তর্জাতিক পর্যায়ের বিস্তারিত বিষয়গুলো আমরা আমাদের যে জনজীবন রয়েছে সেই জনজীবনে আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে হয়তো এই পৃথিবী আরও সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে। আমাদের মধ্যেকার যে ভ্রাতৃত্ববোধ রয়েছে সেটাকে যেন আরও বেশি পরিমাণে আমরা আমাদের নিজেদের মধ্যে প্রয়োগ করতে পারি, নিয়ে আসতে পারি, তাই কিন্তু এই সমস্ত দিবস পালনের মূল উদ্দেশ্য। সমাজ এবং রাষ্ট্র গঠনে সরকারি কর্মচারীদের অবদান, তাদের কাজের মূল্যায়ন করা, জনসেবার গুরুত্ব এবং গুণাবলী সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা, তরুণ প্রজন্মকে সরকারি খাতে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করা ইত্যাদি কিন্তু জাতিসংঘের নাগরিক সেবা দিবস বা আন্তর্জাতিক জনসেবা দিবসের বিষয়। আজকের দিনটি হোক সবার জন্য, নাগরিকদের জন্য। অবশ্যই নাগরিকদের প্রতিটি কাজে যেন সরকারের উন্নয়ন ঘটে, এই হোক লক্ষ্য।

শ্রোতা বন্ধুরা, প্রতিটি সকাল আমাদের জন্য নূতনের বার্তা নিয়ে আসে। গতকাল যে কাজটি আমরা সঠিকভাবে করতে পারিনি, হয়তো আজকে সে কাজ সফলভাবে আমরা সম্পাদন করতে পারব। তাই জন্য সকাল একটা নূতনের আশা সঞ্চার করে প্রত্যেকের জীবনেই। বিখ্যাত যারা মনীষীরা রয়েছেন, তাদের পথকে আঁকড়ে ধরে আমাদের নূতনের দিকে এগিয়ে যেতে হয়। এবং সকাল যাদের ভালো যায়, তাহলে হয়তো সবার জীবন সুন্দর হয়। সকাল যদি ভালো যায়, সারাদিনের কাজও কিন্তু ভালো হয়। আসুন আজকের গান শুনি।

শ্রোতা বন্ধুরা, সকালবেলার গান শুনলেন নজরুলগীতি, শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। শ্রোতা বন্ধুরা, সকাল ভালো প্রত্যেকেরই যাওয়া উচিত। আর সকাল সকাল কারা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যান? বাড়ির বয়স্ক যারা রয়েছেন তারা তো ওঠেন সঙ্গে সঙ্গে, যারা ছাত্র পড়াশোনার যারা ব্যস্ত তারা কিন্তু সকাল সকালই উঠতে হয়। আর বয়স্কদের যে কথাটা বলা যায়, বয়স্কদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যারা অসুস্থ থাকেন বা বয়সের ভার যাদের বেশি তারা কিন্তু সকাল সকাল উঠতে হয়। আর বয়স্কদের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি, কারণ বয়স্করাই তো ছোটদেরকে পথ দেখান। তাই জন্য আমরা ছোটরা বা বাড়ির ছোটরা বয়স্কদের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে যত্নশীল। বয়স্কদের সুস্থ এবং কর্মক্ষম রাখতে সকালের রুটিনে কিছু বিশেষ সতর্কতা আমরা রাখতে পারি। যেমন সকালের শুরুতেই বিছানা ছেড়ে হালকা ব্যায়াম করা উচিত বয়স্কদের। পুষ্টিকর প্রাতরাশ খেতে হবে, হালকা রোদে কিছুক্ষণ কাটানো তাদের হাড় এবং পেশি ভালো রাখে। শারীরিক সক্ষমতা অনুযায়ী নিয়মিত 30 মিনিট হাঁটা এবং ব্যায়াম করা জরুরি, যেটা সহজে করা যায়। যে ব্যায়ামগুলো সহজে করা যায় তাদেরকে সে ব্যায়াম অভ্যাস করা উচিত, এবং যে ব্যায়ামে তাদের শারীরিক সুস্থতা বেশি প্রকাশ পায় সেই সমস্ত সহজ সরল ব্যায়ামগুলোই করা উচিত। প্রেশার পরে বা চাপ পরে এরকম ব্যায়াম তাদের পরিহার করা উচিত। প্রাতরাশের আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস, প্রেশার বা থাইরয়েডের ওষুধ সময় মতো খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের ব্যায়াম বা হাঁটা অত্যন্ত জরুরি, কেন? কারণ খোলা জায়গায় 15 থেকে 20 মিনিট ধরে যদি সুস্থভাবে হাঁটা যায় তাহলে তাদের শরীরে রক্ত সঞ্চালন সচল হয়। সকালের নরম রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায়, যা হাড় শক্ত রাখতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট রোদে বসা উচিত। সকালের খাবারে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার এবং ভিটামিন থাকা উচিত। ডিমের সাদা অংশ, ফলের রস বা স্যুপ বয়স্কদের জন্য খুবই উপাদেয় হতে পারে। খালি পেটে খাওয়ার ওষুধগুলো সকালে নিয়ম করে খেতে হবে। এছাড়া প্রেশার বা সুগার লেভেল নিয়মিত চেক আপ করতে হবে। রাতের ঘুমের পর শরীরে জলের ঘাটতি হতে পারে, তাই সকালে 1 গ্লাস কুসুম গরম জল সহজে হজম শক্তি বাড়াতে দারুণভাবে কার্যকরী হতে পারে। বয়স্কদের শরীরচর্চা শুরুর আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অত্যন্ত ফলদায়ী হতে পারে। তাই জন্য পারিবারিক চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে। বয়স্করা ভালো থাকলেই পরিবারের দিশা, পরিবারের পথ চলা অনেক বেশি সুগম হয়। তাই জন্য যারা বাড়ির ছোটরা রয়েছেন বা বাড়ির ছোটরা যারা দৈনিক কাজে বেরিয়ে যাবেন তাদের অবশ্যই বয়স্কদের পরামর্শ মতো চলা উচিত এবং অবশ্যই তাদের যত্ন নেওয়া উচিত।

শ্রোতা বন্ধুরা, এবারে কর্মখালি দেখে না যা কর্মখালি কি কি রয়েছে। আজকে যেই চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, আজকে শেষ হবে তারিখ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট MTS ত্রিপুরা, শূন্যপদ 13টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 45 বছর, সংরক্ষিত এবং বিশেষ ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 23 জুন, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কেন্দ্র আগরতলা, তারিখ এদের ওয়েবসাইটে জানানো হবে। পদের নাম হসপিটালিটি মনিটর কর্পোরেট সেক্টর, শূন্যপদ 92টি, শিক্ষাগত যোগ্যতা BA, BBA, BSc, MBA পাস, বয়স অনূর্ধ্ব 27 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 24 জুন, বাছাইকৃতদের সরাসরি ইন্টারভিউর কেন্দ্র দিনক্ষণ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট কোচ সাই, শূন্যপদ 100টি, শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট স্পোর্টস বিষয়ে ডিপ্লোমা, 18 থেকে 27 বছর বয়স, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 27 জুন, বাছাইকৃতদের স্কিল টেস্ট, ইন্টারভিউর কেন্দ্র এবং তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম জুনিয়র ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, সাধারণ প্রশাসন বহিরাজ্য, শূন্যপদ 133টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বিকম MCOM পাস হতে হবে, বয়স অনূর্ধ্ব 40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 জুন, বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার নির্দিষ্ট কেন্দ্র এবং দিনক্ষণ কল লেটারে এবং এদের ওয়েবসাইটে জানানো হবে। কর্মখালি শুনলেন শ্রোতা বন্ধুরা। টুকরো খবর, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই সত্যি হল। সোমবার রাতে কাতারের ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উত্তরপ্রদেশের লখনউয়ের জ্বলন্ত বিল্ডিং থেকে লাফ দিয়ে থেকে মৃত্যু হয়েছে অনেকের। বিল্ডিংয়ের আগুন লাগার ঘটনায় কমপক্ষে প্রায় 15 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ। কিভাবে এই ঘটনা হলো তা নিয়ে চলছে পর্যবেক্ষণ এবং তদন্ত। এরই সঙ্গে শেষ করছি আজকের রাত্রকাল অনুষ্ঠান। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক, এই প্রত্যাশায় ভালো থাকবেন। নমস্কার। কিছুক্ষণের মধ্যে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: ভারত যো কর রহা হো আনে বালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে বালা হ্যা और यही दुनिया के लिए सबसे बड़ी भारत की गारंटी है। भारत फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
0: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন, এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়েছে। দরিদ্র মধ্যবর্তী শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশের সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় ন্যাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও ন্যাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ ন্যাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
2: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানার সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ের 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতের রেকর্ড সংখ্যক 5,00,000 অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনউ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলিগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের ওপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনউয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধে অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে ই হালান্ড

ডিও এম এইচ পেডারসন একটি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। আজ অলিম্পিক দিবস, রাজ্যেও এই দিবসটি পালিত হচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক র্যালি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি এবং একটি নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশ প্রথম এই উদ্দেশ্যকে সামনে রেখে গত ১২ বছরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নয়াদিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী এই কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। সমাজে স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে বলেও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খাটচি পূজা শুরু হবে। খাটচি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে গতকাল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে, জৈব শক্তির ব্যাপক ব্যবহার আমদানিকৃত এলপিজি এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। তিনি বলেন, এর ফলে কৃষকদের আয়ু বাড়ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় জৈব শক্তি কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গতকাল এক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন। পরে সামাজিক মাধ্যমে শ্রী যোশী বলেন যে, এই কর্মসূচির মাধ্যমে বার্ষিক ৮০ লক্ষ টন কৃষি ও জৈব বর্জ্য ব্যবহারের সক্ষমতা তৈরি হয়েছে। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই সভা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সভায় পৌরোহিত্য করেন। এছাড়া ছিলেন ক্রীড়া দপ্তরের আধিকারিক, স্কুল স্পোর্টস বোর্ডের কর্তারা সহ ৮ জেলা সভাধিপতিরা। শুরুতে সচিবের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা হয়। ক্রীড়ামন্ত্রী বলেন, জাতীয় আসরে সাফল্য পেতে আগামী দিনে প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। সভায় বিভিন্ন রাজ্য আসরের স্থান প্রাথমিকভাবে স্থির করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ ৩২ নিশ্চিত করল আর্জেন্টিনা। দুটি গোলই লিওনেল মেসির। এদিন জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক হয়ে উঠলেন মেসি। অন্যদিকে ফ্রান্স 3-0 গোলে হারিয়েছে ইরাককে। পরপর দুটি ম্যাচ জিতে ফ্রান্সেরও নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেল এদিন। ফ্রান্সের হয়েও জোড়া গোল কিলিয়ান এমবাপের, অন্য গোলটি করেন দেম্বেলে। আর নরওয়ে 3-1 গোলে জয় পেয়েছে সেনেগেলের বিপক্ষে। ভারতীয় সময় আজ সকাল ৮:৩০টায় জর্ডন মুখোমুখি হবে আলজেরিয়ার। এখন আবহাওয়ার খবর। ভারত আবহাওয়া বিভাগ আজ উত্তর পূর্ব ভারত এবং উপ হিমালয় পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকালও এর পরদিন পর্যন্ত উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, ওড়িশা এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা বিমানবন্দরে আবহাওয়া দপ্তরের কার্যালয় থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭:৫৫।

আকাশবাণী আগরতলা, কক্তমা পরিও বিথিকা দেববর্মা। রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু তিনি ফিল নিয় যত খড়ক দক চিবা মঙ্গনাং বড় রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণতে পদ্মশ্রী সকাত ইয়াফারানু আবুন ইসাকাং থানায় তালো খড়ক দক চিদক মঙ্গনাং বড় রত্ন পদ্ম সকাত ইয়াফারজাখা কক বড় কক রবাই তেই রুঙ্গ আলাইদা সামং তাংমানি মারিও ত্রিপুরানী পদ্মশ্রী সকাত মানানু বরঙ্গনাং নরেশচন্দ্র দেববর্মা। মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী সাকা ভারত হা কতর হায়ুংনি যত নিশালায় হামক্রাই গনাংতাই পৈতু খেলাই যাকনাই ফান অংখা বসাকা নেশন ফার্স্ট ও ওয়ানসুক মুগ্ন নাহারিনো লাই থানাই বিশি চিনিও গবাংমা সামুবতাং খেলাই যাকা মিয়া দিলি গতালো পান্দা কাইশা ও কক নারেক থানী মন্ত্রীবক্ষক ও কক সাকা কেন্দ্রনী স্বরাষ্ট্রতে তাংচুরু মন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি গতালো ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবার নাফেডনি টেন্ডার পোর্টাল চল খেলায় রেওয়ানো ও পান্দাও স্বরাষ্ট্রমন্ত্রী নাফেডনি কিশাসক নাংকুকমা গনাং ডিজিটালতে হুকবার খেলায়নাই রকন চুবামুংনি সাকথার মুংব চেঙ্গই রেওয়ানো। হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মিয়া গুমতি হাঙ্কুনি জুদা জুদা রংতে চেরাই হামক্রাই গনাং মথারকন বেড়াই নাইখা কাকড়াবন ব্লকনি আমতলিনী আলুর দিশারি শিশু নিকেতন তে মাতাবাড়ি ব্লকনি খিলপাড়া বালক শিশু নিকেতননি চেরাই রকবাই হাস্তেফা ককলাম সালাইকা হাস্তেফা আমতলিনী শিশু নিকেতন স্মার্ট ক্লাসরুম নিবাগৈ রাং খক পাচিসাই চুবা চুরিনানী সাকলাইখা আবনকারে হাস্তেফা তেপানিয়া ব্লকনি পিএমশ্রী তেপানিয়া কলোনি হাইস্কুল ফাংচারা কাইমানী সামংবুতাঙ্গব মানজাখা তিনি অলিম্পিক সাল হাস্তেও ব ও সালন পালাই জাগৈ দঙ্গ ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনী বুখাকতে রাজাখর আউলিও রেলি কাইসা সংসা জাখা রবীন্দ্র শতবার্ষিকী বব নিসিমে ও রেলি নংখরি আউলিনি জুদা জুদা লামাও রেলি খেলাইকা রেলিও মানজাখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা থংমন্ত্রী টিঙ্কু রায় বলংমন্ত্রী অনিমেষ দেববর্মাতে আউলি পুর নাইক্রাইনী মেয়র দীপক মজুমদার আকোষং মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা ছাকা লুকু হামক্রাই তংসুকনাই তংখরতে বেবাক বরক মুনি শুনি বরম মানথানি সরাই সরাই খে তংনা নাঙ্গু মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মানিহামিয়া খি বিমা রায়দা 2026নি জুদা জুদা লুকু আদং চংজাকতে হদানি মত হাতে ক্লাব রোগনি তাংথাই মঙ্গুই সালসানি লই খেলাইমং পান্দানো চেঙ্গি মঞ্চকরা অকক সাকা মঞ্চকরা তৈব সাকা সাপসুত্রাত তংথানি সেনিটেশননি সেবুক রক বেলাই নাংকুকমা গনাং পজাতেই সামুং তাঙ্গই দঙ্গ আউলিন সাপসুত্রাতে নাইথোথকে তনিথানি বরকনি বেলাই নাংমানি পজা দঙ্গ আরও কুবুনি বিশিং কক নারেখা আগরতলা পুর নাইক্রাইনী মেয়র এবার এমএলএ দীপক মজুমদার আউলি হামক্রাই নাইখুংনি তাংফাং মিলিন রামটেকে আকোষং মিয়া নিসেমি চেংজাখা আসামনি কামাখ্যা মান্ডুপ নখা শালবুড়িনী আম্বুবাচী তের ত্রিপুরাও ব আম্বুবাচী তেরও মানজাগ হাস্তেনি হিন্দু তংথানো চাজাকনাই বুড়ি রোগ আবনুরুগে আগরতলা লক্ষ্মীনারায়ণবাড়ি উমা মহেশ্বর কালীবাড়ি নখবই জুদা জুদা মান্ডুপ তংথার চাজাকনাই রোগ কুথুমানী নুকজাগ আবনুরুগিন বাণিব সংসাজাখা বুসকাং জুলাই তালনি সাল নৈ চি সাও খয়ারপুরনি চিব্রৈ মতাই মান্ডপ সিরিষি তিনি খারচি মতাই চেংজাগানো খারচি মতাইতে বাণিকনি তিয়ার অংমানতইনো মিয়া সালথাং জেলানি জেলা নাইকল ফাংনি তাংনগ ককলাম পান্দা কাইশা অংখা আচুক ফাং অংখা এমএলএ রতন চক্রবর্তী পান্দাও সালথাং জেলা পরিষদনি পজা মানজা কাসকু বিশ্বজিৎ শিল্প মানজাক ফাইকা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডনি বিশি শানি ককলাম পান্দা মিয়া থংমন্ত্রী টিঙ্কু রায়নি তৈদুল মুম্বাই রাজাখুনি ভগৎ সিং শিকলা তংথায় সংসা জাখা বনকারে থং নাইখুনি দাগিফাং স্পোর্টস স্কুলনি সেবুক রগ্ন খবিন কাইচার হাংকুনি কাসকুরব্ব আরও মানজাক ফাইকা পান্দাও মন্ত্রী সাকা বসং বেরেমনি থংমাও শেপ মান্না বাকি ফুরংমুং লয়নি সাকা ফান্ডনা নাঙ্গানো আগরতলা বীরখুং খলানি নবার দুইবার নাইখুংনি বুখাক্তি সাজাকা বুসকাং দাম নৈ চিব্রিও হাস্তেনি যত হাঙ্কুর ফেরাঙ্কই গবাং খে ওয়াতে ওয়াউই মানুহনে হজাকমং খেলাই জাখা তিনি সালনি তুংমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 24 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গই মানো তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি 9.2 ডিগ্রি সেলসিয়াস কক্তমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উল্নি কক্তমা আওয়াই খেলায় জাগানো হনে দামসনি তামুই সতী বুড়ি জীবাও।

এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো, প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। আকাশবাণী বিলোনিয়া। এখন গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ছায়াগীতি লাইভে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জীবন কথা বলে, আর প্রতিটি জীবন নিয়েই তৈরি হয় নানা রকমের কাহিনী, এবং সেই কাহিনী আমাদের নিজেদেরকে উদ্দীপিত করে কোনো ভালো কাজের জন্য, যা আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, আমাদেরকে নিয়ে চলে এক স্বর্গীয় অনুভূতির আলোকে। আর তাই জন্য জীবনের গল্প বলা, জীবনের কথা বলা, প্রথম গানটি আমার তুমি, এই ছবি থেকে গানের শিল্পী লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন মস্তান ছবি থেকে, শিল্পী ছিলেন সাদনা সরগম। শুনছেন ছায়াগীতি লাইভ বাংলা ছায়াছবির গান। বন্ধুরা, সইল না সইল না, সত্যি কার কি সইল না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু কখনো কখনো আমাদের আসলে কোনো কোনো ব্যাপার কিন্তু সহ্য হয় না। আপনার কি সহ্য হয় না? নিশ্চয়ই এমন কিছু সহ্য হয় না যা সত্যি আমরা পছন্দ করি না। তো যেই জিনিসটা আমি পছন্দ করি না সেটা কিন্তু কখনো কখনো আমাদেরকে করতেই হয়। পছন্দ না করলেও সেটা কিন্তু আমাদেরকে ওই কাজটা আমাদের করতে যেতে হয় এবং সেটা অবশ্যই আমাদেরকে সফলভাবেই করতে হয়। কিন্তু জীবন আমাদেরকে সেই পরিস্থিতি এনে দেয় যখন আমরা অপছন্দের কোনো বিষয়কেও নিজের মতো করে নিই এবং নিজের মতো করে জীবনে আমরা প্রতিফলন ঘটাই। সেটাই বলে জীবন, ওই যে জীবন কথা সেটাই কিন্তু অদৃষ্টে কি লেখা আছে সেটা কিন্তু অদৃষ্টই বলতে পারে। তাই নিয়ে জীবন চলে এবং সে জীবনে হয়তো কখনো কখনো ভালো মুহূর্তও আসে, যেই মুহূর্তে আমরা নিজেকে সাজাই, নিজেকে গড়ে তুলি, নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলি। পরের গান কাল ছবি থেকে, গানের শিল্পী উপালী চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, জীবনকে সাজানো কিন্তু খুবই কঠিন, কিন্তু কখনো কখনো আমাদেরকে যে কথাটা বলছিলাম যে পছন্দ না হলেও বা আমাদের আমাদের যদি সহ্য না হয় তাহলে কিন্তু আমাদের সেই কাজটাকে করে নিতে হয় এবং অবশ্যই জীবনটাকে সাজাতে হয় নতুন করে, নতুনের পরিবেশে, নতুনের সৌন্দর্যে আমাদের নিজেকে সাজাতে হয় এবং তখন আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। হয়তো কখনো কখনো কারো কারো ক্ষেত্রে সেটা নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জীবনটা কিন্তু বদলে যায় এবং যেটা আমরা ভাবতে পারি না তার চাইতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। ওই যে বলে না, যিনি দেবেন

যিনি চেয়ে আছেন উপর থেকে, তিনি যদি সঠিকভাবে আমাদেরকে নজরে রাখেন, আমাদের ভালো করেন, তাহলে হয়তো আমাদের মনের মতো করে আমরা নিজেদের জীবন সাজাতে পারি। আর যদি কেউ বাঁশি বাজিয়ে মনকে ডাকে, তাহলে মন কি না গিয়ে পারে? সে পথের পাশে যেই যাবে না কেন, তার বাঁশির সুরে নিজের মন কিন্তু নেচে ওঠে, এবং সেই বাঁশিওয়ালার প্রতি বা যে আমার মনকে বুঝতে চায়, তার জন্য ছুটে যায় মন। এবারের গান লালকুঠি ছবি থেকে, গানের শিল্পী আশা ভোসলে। আজকে শুনছেন সমস্ত নেপথ্য মহিলা সঙ্গীত শিল্পীদের গান ছায়াগীতি অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, আসলে আমাদের জীবনের বাসনার শেষ নেই। আর বাসনা যখন চরম পর্যায়ে থাকে, তখন হয়তো সব কিছুকেই আমরা নিজের করে পেতে চাই। এই হচ্ছে জীবনের মূল কথা, এবং সেই চাওয়া পাওয়া আমাদের প্রত্যেকের জীবনেই থাকে। এবং যদি কখনো সেই চাহিদা পূরণ হতে না পারে, তখন গিয়ে হয় সমস্যা। আসলে ধৈর্য রাখতে হয়, আর সব কিছু যে কথার সঙ্গেই পূরণ হয়ে যাবে সেটা কিন্তু নয়। কখনো কখনো ধৈর্য ধরতে হয়, ধৈর্যই দিতে পারে আমাদের সকল চাওয়ার, সকল পাওয়ার যে বিষয়, সেটা ধৈর্যই কিন্তু আমাদেরকে এনে দিতে পারে। এবারে গান, বাসনার গান, গয়নার বাক্স ছবি থেকে শিল্পী কৌশিকী চক্রবর্তী।

গানটি শুনলেন। লাভ সার্কাস ছবি থেকে গানের শিল্পী ছিলেন জুন ব্যানার্জি। শ্রোতা বন্ধুরা শুনছেন ছায়াগীতি লাইভ, বাংলা ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন যদি একদিন ছবি থেকে গানের শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ শুনলেন মর্নিং মেলোডি ছায়াগীত লাইভ বাংলা ছায়াছবির গান। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন।

শ্রোতা বন্ধুরা, শুনলেন গানটি সাজেন ছবি থেকে গানের শিল্পী এসপি বালা সুব্রহ্মণ্যম। গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন কাভি খুশি কাভি গম ছবি থেকে গানের শিল্পী উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক এবং অমিত কুমার। শুনতে হলে এবার গানটি, ছবির নাম কাভি খুশি কাভি গম।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন মার্ডার থ্রি ছবি থেকে। গানের শিল্পী ছিলেন মুস্তাফা জাহিদ। গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন বাজিগার ছবি থেকে, গানের শিল্পী আশা ভোসলে এবং বিনোদ রাঠোর। শুনুন তাহলে এবার গানটি, ছবির নাম বাজিগার।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন। ভুলভালাইয়া ছবি থেকে গানের শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল এবং এম জি শ্রীকুমার। গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন ঢাই অক্ষর প্রেম কি ছবি থেকে গানের শিল্পী অনুরাধা পাড়োয়াল এবং বাবুল সুপ্রিয়।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন হেট স্টোরি থ্রি ছবি থেকে। গানের শিল্পী ছিলেন আরমান মালিক। গান শুনতে শুনতে আমরা গানে গানে অনুষ্ঠানের সবশেষ প্রান্তে। সবশেষ গানটি শুনবেন হাউসফুল ছবি থেকে। গানের শিল্পী মিকা সিং, সুনিধি চৌহান এবং সাজিদ খান। চলুন তাহলে সবশেষ গানটি, ছবির নাম হাউসফুল।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, শুনছেন দেশবন্ধন অনুষ্ঠানে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে শিল্পী অরিন্দ্য নারায়ণ বিশ্বাস।

দেশবন্দনা অনুষ্ঠানে শুনছেন দেশাত্মবোধক গান। আজ শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান। পূবালী মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী অলোক রায়চৌধুরী।

এতক্ষণ দেশবন্দনা অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান, আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান। সবশেষ গানগুলি শুনলেন প্রমিতা মল্লিক এবং স্বপন বসুর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ভজন, শিল্পী জগজিৎ সিং।

এতক্ষণ শুনলেন ভজন। শিল্পী ছিলেন জগজিৎ সিং। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এফএম উজ্জয়ন্তের কক্বরক অনুষ্ঠান।

dương rừng kia rê rê cha tay tiê hara hara re re che tai tie.

giọng khang pha răng ngay nọ giọng khang pha xa ra cả hình.

क्षेत्र हाई।

mãe não tem. Oi, eu tenho que parar.

ไงเธอฮักกี้

Ajang kang pan ni de kal ni nang rotang.

Hara hara, intang cetai tih.

Oye, que no hay noticias. Oye, capaz.

para dans tes

Vai aí, não mata aí. Bom, pelo bom sangue, tá o alahá, copaiá.

Papa dong terang mo ni nai.

quiero también.

Que nem ela tá rei. Matei ele.

con lá tươi trăng to vang lên hề hề hề. Cứ bay ơi tìm ôm tìm mơ.

Mà tiểu tế tử đây mà.

và thu tế em ti ta đông đông tế ra ngay ta.

tá entendendo? Acabou a centena.

0: కేంద్రాన్ని సరస్ రెట్టాయి. టాంగ్చిరు మంత్రి అమిత్ షా తిని ఢిల్లీ కథలో నేషనల్ అగ్రికల్చర్ కోఆపరేటివ్ మార్కెటింగ్ ఫెడరేషన్ ఆఫ్ ఇండియా ఎవా నాఫెట్ని టెండర్ పోర్టల్ చాల్క్లైర్ వన్ హస్టెఫా ఇంద్రుసన రెడ్డి నల్లు మియా గుమతి హంకొని జురజుడా రంగ్టై చిరాయి హంకరంగనాంగ్ మాథరక్న బెరైనాయిఖ మంత్రిగ్రా ప్రొఫెసర్ డాక్టర్ మాణిక్ షా సాకా লোকো হামক্রাই টংসুংটাই টংখর তৈ বেবাক বরক মনুষিনী বরম মানথাইন স্রাই স্রাইকে টংনা নাঙ্গু হনৈ হাস্টে হাপাং লোকো বিয়াল মুংসেপন ফানক্রাক্টে কতাল খালাইনা নাহারৈ সাকথারৈ সামংটাঙ্গি টংগো হনি সাকা চাঠাই মন্ত্রী সুশান্ত চৌধুরী হাস্তেনি মালমাতা বাবায় খুচাজাক ঠাই হামক্রাই ইংখা তৈ নৈসাই নিশিবা নিশিদ গ্রাং বিশি কাহাম মানমারিনী মানখা রাও চুকুচিচার হই সাকা মালমাতা হামকাই নাইখুং মন্ত্রী সুধাংশু দাস বসকাং জুলাইতালনি সাল নিচিছাও খয়েরপুরী চিবরি মতাই মন্দব সিরি সিরি খারচি মতাই চ্যাং জাগানো ত্রিপুরাও স্পোর্ট স্কুল বুটনি বিশি সানি কগলাম পান্ডামিয়া থং মন্ত্রী টিঙ্কুরাইনি দৈদুলংবাই রাজাখনি বগুচিং সিকলা দংথায় সংসারজাকা বুসকাং দামনি চিব হাসনি যত হাঙ্কর ফেরাঙ্গই গবং কেওয়াতই পাওয়ানো হই হজাক মুজাকা তিনি সালনি তুমারি সাকাও থামছিথাম ডিগ্রি সেলসিয়াস গানগিন দঙ্গই মানো আশিক জরা যক্তমবা রক্ষণাকা আনি খাবনে দাউটি বুকচং ফাইদি চাবুক তিনি পান্ডাও হাবলাইনাই তিনি পান্ডাঙ্কা তিনি ওয়ান চুকমু নবরে তামহনি ওয়ান চুক টং তিনি নব পান্ডব মানে সাহর দি পুজান কেসা কক দুক নাই নাকি না সাবংখা দীপর কাহাম
1: দীপর কাহাম দেখো
0: না দীপর কাহাম তা কোনো সালাই যে গেখো সালাই না হানি চ্যাং দ্রব সিগো হাইছে তিনি ওয়ান চুকমু পান্ডব নরলে তাম ওয়ান সুইতং আপন সাহা নামজন সাহর দি
1: ওয়ান সুম পান্ডা বাত ওয়ান সুম সাহা তো কই আবাই নো আকে কেরং লাই মা তা মানে লাই নে মান
0: নে দা দা হামবাই গে দো
1: হামবাই
0: এই আপন আং তো কক মন কক ওয়ান সুইতং গো তাম সালাই নাই নং বাই ইয়াং ইয়াং না সিনে খেয়ে তাবুক নিজে সিরে সিদিন তমুং চামর নু খানকে কামো ওয়ান সুকুং রোগ ফাইও পুয়া এখনো ককটমাও নগো সোশ্যাল মিডিয়াও নগো চিনি গবং মা হামিয়া যে তমুং সিদারা তমুং হামিয়া চিনি নুকমানি আবরণ তিনি নুন নরগাই কক সালাইনাই তামনি হিঙ্গা দীপনি অজর যত্ন খানা ফঙ্গ চিনি সালকামানি পান্ড বাক্সা বাসায় রং খানাই আপন না টঙা বাক্সা রেজা মুং খানা হই আসুকি টংনাই রক বংনি তিফানে মেসেজ থাকছিটং আংদিন আবন কিসা নরবাই জঙ্গল সংসার আনদিনে ওয়ান সুমানকে জং রিয়েল নো রিলস বাই তা সুলচালিনি আং ওয়ান সুকিটং মানে জি জং রিয়েল নো চিনে রিয়েল লাইফ নো জং রিলস বাই সুলচান বাসিন বাগিনো টাবুক জং আসকে বেলাইখনো জং জালা ক্লাইটং মানে জং নুগু তাকে কক দুনাই নিগিনা হ্যালো দীপর কাহাম সাবধানিংখা বয় মানজ হই মালিয়া আং তিনি সান নামে কম হয়েছি জং রিয়েল বাই রিলস বসে কি ফের আং আবন তিনি ওয়ান চুকি টমনি তামনি হিঙ্কে তাহকনি অ রিল লিঙ্গ্র খাসি গিনাই কাহমা চিনি নক নকং বাই থাকমানি হাইকাবা ত্রুল খাইলাই মানে খরচা খরচা কক বাংলাই মানে আবহাইমা আং নগু জং আসলে তাকফানো ও যে টকেনি যে রিলস টং জং রিয়েল হই চিনি লাইফ নাহমানি বাকি কামা নক নক রক বেলাখেন ওনামে সিংচা ঠাইও থাঙ্গি সবই যাক ওনা জরাও থাঙ্গি সবই যাক আপুরক নো আং কিসা খুরসাই চিনি সানামু জমানি গেজার গেজার কিসার সাবং রোগ খালায়ানো আবনি বিশিং কিসা আং আবন সানামু সঙ্গো একচুয়ালি রিয়েলি যত্ন রিলস টং এও নাই রিয়েলও নফাইবিদি

0: Yahara.
1: এইচআইভি এইডস ন অসুই ক্রিয়া কারে এইচআইভি তে এইডস ন সে কাহাম কে সিনানাঙ্গ হামজাক মা বাই বাই কে এইডস ন কা সোনানি আবশে সিদি
2: এইডস ন সে শেলেং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
1: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতে বখাকস্তে শাখাম নকতঙ্গু
1: রাং নাঙ্গেউ আরো এআরটি সার্ভিস নাওই মানো বিথিও নাওই মানো অসেপ নাওই বাইথানো কাহাম খ্রংখ্লাই তিসাদে
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখামতে নুহু হামক্রাই নাইকুম ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যা
1: এইচআইভি এইডস ন অসই ক্রিয়া কারে এইচ আই বিতে এইডস ন সে কাহাম কে সিনানাঙ্গ হামজাক মা বাই বাই কে এইডস ন কা সোনানি আবশে সিদি
2: এইডস ন সে শেলেং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
1: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতে বখাকস্তে শাখাম নকতঙ্গ
1: রাং নাঙ্গেউ আরো এআরটি সার্ভিস নাওই মানো বিথিও নাওই মানো অসেপ নাওই বাইথানো কাহাম খ্রংখ্লাই তিসাদে
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখামতে নুহু হামক্রাই নাইকুম ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যা

0: Там ничего больше. Ang bo barakan ni bang barakan ba heji ba
1: chini chini bari be sarok ang je puro go nugo ma sachi nai rignai chamathi bar phan kanjang rignai brok kanjang khang buske ma sangi tong hasal chimi nasik ma tong ba sir nai chuka khorok khorok sa chrai asik nai chiya panje joton to soman nai chogya chin tibra sen nesi nai thok
0: korona onya rokom
1: to bini appearance bini nasik mung bini rignai brok kanai nai chuka thangang ke borok hanji sanai thang uchini rignai brok asik nai chogu
0: Now,
1: how do you
0: know
1: that? What do you know that? What do you know that? I guess I said, Digna Tags, Tabu Natuna to Rigna Cassian Dambo, Cabano, Hypono, Rigna Broke, Bo, Chinaboro, Tagic and Money, Look Money. Ask a night to go, Nashiki to Namusum, Abahish. Gassing night to greet on us, it's a tigger, say, a comfortable Lingya, Gisumi, Busak Hiligo, Hango, Abahir Unna, Haimatongo, Hypono to Sopsumo to Canon Coyable, Abu Tanya
0: Bangish Manamana. Ah.
1: I'm going to go to the house. শিক্ষিত যতন বুঝি নাই বরক যে কান্নাই বম হইনো কান্নাই বম হইনো যতন শিক্ষিত নো হাইপনো আং কম মম হাই চিনি বরি বেসারণ নগো বরক ঠিক নো অম হাই রিলস ও ক্লাইম নগো হাইপনো বরক টামো আনি আমাই বেরাই মানে আং তিন অর টিউশন খাইকা আং অর তিনি বেরাই খা আং তিন অম হাই শঙ্কা আফাই রগো ক্লাইম নো আবন পরে বড় আর্নিং মানো আং নগো তং আং যে সাইম মানে হিঙ্গাঙ্কে একচুয়ালি নিং পিকচার ফানো পুস খাইডি কাইসা রিলস ফানো পুস খাইডি নং বাই কানেক্টিক অঙ্গি তং নয় হয়েছে যে নন রাংরাই বাই নব সময় নন একটিভ অঙ্গি তংকে সে বরক নন লগি রু হাইছি হাই নেই টাওয়ার টেকে কৌতু নাই লেগে না আদি বর কাহাম
0: I'm going to go to the house.
2: उस खाने में बाने और सिंह कहाँ

0: वानसुगु जतनो आनि गाना गिने जे टोंलाय सिनि ताखुबु जतनो खाम खलाय जों मुजुंगु एक्चुअली रियलि ओ एकदि वानसु नाय के दाखर सामान को उठिन तंगु जे जोंनो एन्ड्रोइड मोबाइल हायनो कोंमा हामिया लामाव रहनान बागै जोंनो दागि हरमानि हायबोंगु ताखि से कोग नाय नेगा दिपर काहम दिपर काहम
1: ताखु
0: हां दिपर काहम दा हामबाय नंगु
1: চেলাবো
0: যত কাহাম আবো হাইয়া চেলাবো নন ফ্যামিলি বই নং চাই তো নাই নং মা ওয়ান সুনাই বড় থাঙ্গে কাহাম বড় থাঙ্গে হামিয়া হাই দিবা
1: আবো ন কাম ছাও তাকো নং নিজে বব কাম ওয়ান সুনাই তা আর দি মিসিং তো কাং আর তাখিনা থাঙ্গাবা আং আং ইয়া প্রিলি কাং ক্লাইনে শেমা তো
0: বাবা কো
1: আবো মাখ মাতা এ আবো যত সিম্পরি রং বাং মা খাইতে তা যায় রে বারা জুম বারা কাম না বলাই কেন তা যায় গলে যাও তো তাকো নি নত্র ফিং মাং বলাই কেন খাখারি হামদক তুগা গাই সিম্পরি গাই হেরি গনা রো কান্দি সুকু বাংগো জি বুসু মাই থবু চং বুসু পছিনি চিনি বকাল তার ফায়ো মুকু মুকু কমর লিয়া তা বতা
0: আং বাবন থাইছিং গো চিনি চিনি তাকু
1: তাকু তে কেসা আবন আগে অকরা সমা কলাই চাতা আরং আরং সুলাই তে মাস লগো ও আং তুই মান সুলা আরং সু লগো তুই মা বুরো সঙ্গ মা হাই কলাই তা বতা কো কং রো লাই কিনো আং কো মন বলে কিনি হামজে কলাই যাও তো তাকু কে তে তু ইগো কাজা জাস লাবো হাই না অবহাই অবস্থা ও থাং কো ইন সা বরি বত কিনি বসা কলাই গনাং সা গনাং ও বসা কিবি খারো আমার কোন কোকটা ও বসা রং বত আর নাং লাজা
0: আবহাই নঙ্গ কক সাকা যখন আঙ্কি মাছ হাসি নাই মানজুরি মাছ হাসি নাই একচুয়ালি আবো সাজে সালেনছে দো অচলা বনত লাং বন যে চলাত লাং থানাই বা বচে চলাবাই থাঙ্কা কবংমা আং নুখা চিনি আগতল আং তো দো আগতল তঙ্গ নুগু সাজা সাল নেই বিশিং আংকে ছয় মাস টিকিও হাইন হাই অচলা বন ইয়াকার থাঙ্কুর হাসি গাবন পরে নেন আবুনি উল
1: নেন আমি থাকা হাই আংরে তাই না হাই বসিন বুড়িবা এ আমি না হার দিন না বুড়ি রোতে খাটর না হাই মাতঙ্গ
0: আবো হাইয়া একচুয়ালি যত চলাবো নিজে বিহি বলে দাম খেলাই হাইপনো যে থানায় আং তাকসু জরা নুক মানে কেবু সুগিকে টঙি মানে হনি বা বংনা লাইফ টাইম টি খানে আং টাং বিয়াকো আবংকা ওয়ান টাইম ইউজ টিস্যু পেপার হাইছি দো কবুইনো নাই নাইফ নাই দি নাই ফান নাই দি যে নুক মানে তাকসু জরা আং যে বরক সেকেন্ড যে অমা হেং নাই রক বুসা বুটি টংবই নাই বিহিক বুসা টংগি জেং নারক তাকসু জরা আসক লেরি টংমাংকা বা নুকুং খাইমাংকা আং আবহাই কাইছিব নুগিয়া কইছি ইনকাম করি কোনফান করি নসা বটি গান টামকে নিয়ে ফ্যামিলি রান খাই চলে রে নাই আবো কাছে কক করে দেবা।

0: या পেরিশান আছে কি সে ওয়ান সুখ ইয়া পেরিশান না হয় কে কাশলে থাকা তা কাশলে পে খেঙ্কে ও লোকে কষ্ট মানাইতে বন হয়
1: আবন তা
0: আঙ্গাবন সাকাবলে অসং চার আসে সহজে আসং সিনামানি ও এক দেড় ঘন্টা নিয়ে যে সঙ্গে ফিল্ম ফুনু কো কাইসা তিনি হামজাক লেখা কাইজাকা পাইখা আবার কি সিন জীবন পাইথিয়া সিনে জীবন তাবু নিশি মি থাঙ্গো থাঙ্গমান বলো হাইন হাই বসাবটি এঙ্গো হাইঙ্গো হাইন হাই বসাবটি নাই নাঙ্গো আবার আসে সহজ চাবলি আগামন পুলিয়াও নাকা রিয়েল ন ওয়ান সুখ দে রিল নটা ওয়ান সুখ দেয় রিল নয় সুখ এলে পাইখা আছে তাই কৌত নাই লাগে না দিবর কাহাম
2: হ্যালো দাঁড়ানো দিবর কাহাম বেলাইছে চন্দ্র পারান রবীন্দ্র দেবরুমা ดาราแกอบนอตินี่นี่กอกบทมาท่านแค่จําชาวนะเวลาแค่นางมันตุบคาดาราเวลาแค่ปาเสลาหันไปอาจจะเอาสารบรมบรมนอตุยอาจจะสารบรมอายุลอกก็จําได้ดาราที่เอาเป็นบาดนางสนามสงฆ์ตินี่นี่กอกบทมาเวลาแค่นางมันนี่ซึ่งออกราสักราคุโซกบายเห็นดีให้ได้บาดดาราซึ่งจะต้องหอมันแกซึ่งขามาบาสารลายเนี่ยมาเพิ่งลายเนี่ยให้ดา
1: ข้าบ่บาสารนาอีกเพิ่นเพิ่งไหนแกซึ่งอมหายอึ้งในหยาดบ่มาหายอึ้งในอมสึงทักทักไทมานานังในแฮดานี่จินี่น้องในบ่รังเนาะจอตอนอมมาในแค่น้องในบ่รังมีแฮดาดาราซึ่งจอตอนอมมอกไว้เที่ยวกันจอตอนนูกูแฮดาซึ่งก็ซึ่งอมหายอึ้งมานี้ดากากานจังไหนบ่มาหายกันจังไหนบ่มาหายอยู่ไทจังนามบ่แบ่ว่าเนาะไทมานานังอ่ะซะ ก็ซึ่งเลยอมหายนั่งเสนูกจองตาบงนอกสนอการิกานารอบอังไฮปนังบ่ดาราแอทเทมติชีวิบ่ไสยะยังนอกบ่ทาวอันนอกสนอการิกานาบ่อมหายชมัยมะสัญญาที่นี้กาลสารที่นี้มุกมะฮุกมะอมสึงสกมะเอ็งไลยะลักซึ่งซึ่งตาบ่เสถียะสนอซึ่งอายุกอลอกแค่ซึ่งเสถียะสนอที่นี้มุกมะฮุกมะนอตาลังทางหลายนั้นแม่อังพรังจองตาดารา ก็ซึ่งนูกะกะบักซะบักซะฮังกะบักซะกอกขนายาบุมาบุพันกอกขนายาตะกะนอกขนอกาลีกอกขนายาบนูกูแฮดะดะดะก็ซึ่งตานมะซากะซากะออยูสไคกะซานะซึ่งเดลิมังกานจังนายาออมอแฮดะบะทาชิงปุรุไคซังตะเจซานะระบะตามกะฮัมไคจังวะจะก็ซึ่งยาบะนอมอคอลไคซึ่งมึงซึ่งไหนเอ้ซึ่งมา
0: মা ফরমাইনে যাসন দ দ দ হামবাই হামবাই আবন পাবেনি আনা সমা হামবাই জারানো আসং থাকেন ইবার কা হাম ইবার কা হামবাই ইয়াবনো আনি তেনিনি অ কক গঠমা খরগুসলে খনাই জং তেনিনি ওয়ানসুং পান্দ আবতো সাইমিয়া তাফন জেখনা নাই জো খনা গনা চিনি অকরা সাকরা খনা গনা আবতো সংমান মা সালে কিছে মিছা তামবাই কে লিগিলা গাইনি তোমান ন কিছাদা পয়েন্ট ওয়ান পার্সেন্ট বান্ধ হামরি মা নাবনি ওয়ান সুমনি বিষয়ে তিন দিপর নি বান্ধ কিছা তিনি ওয়ান সুম আং কক সাইচং মানিছে ঠিক আছে কক দু নাই না দেবর কাহম
3: হ্যালো দাগা তা আংকে
0: ছাড়ি
3: আর কেন জিতেন্দ্র
0: ছাড়ি ছাড়ি ছাড়ি
3: আব আট দিন তাই আব হামলি আপনার দিন থাকি না আব আব কি ক্যাম্প হনু মানে আব তাহলে না আব করাই চলাছে লাভ নম্বর খাবার নাম তো খানা বুঝ যারা বেরিয়েছে আবার খানায় তামা রঙ রে প্যান্ট বাড়া তে কানে খাতে টঙ্গ হাকে চাও টঙ্গ খালি খেলতাম খাটে না বেরিয়ে মাসে মাসে কুসুম বারো টাকা আর বাসে খাটে না কাগের হজা না কেউ সব জায়গা থাকবো না কাগের হজা না এই আবার আবার খালি যা বেরিয়ে আপনি আবার গিয়েছে খানায় বেরিয়ে গিয়া
0: রাজ্যের হাইয়া

0: Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan Pertimbangan
1: D'accord.
0: D'accord. Ma bofa du saime ya ara thangana mas kesa tongana kage do hote se kisa zaga thangana apte haj po du tole ne tumle
1: da ka da sala li avo lajma sing ja kok sini ni ei da a asa kamang sala li ya da ngang ke khuk dei nokana nokabang na si khikra khik kang ke musu khuk dei musu kang ke sagonu klai mane kok ang je tak sai tongna mane chinto phone kon ka ani sago klai tongma bo hai si hai kono amma saga ta kisa কবু নহ'ব তো চালাইকে কবি কওক ন চালাই মানে কাইছে কওক কৰি দিবা দুখনি কওক ন চাকে মামনি অ' সুখনি কওক ন চাকাংকে মাকাবো মানে আবহাই চিনি ব অমহাই জৰণ অংগী দহ তাবুক যেন দুখন কওক ন চাকে মান মামনি অ' তং টাং মানি মাতো এতিয়া আবো কিনে চিনি দুখনি কওকচি যেন তাক সুখিনি কওক ন হংকে যেন মা কাব মানে আ মা কাপ মানে দিন যিনি বহুত জানি ফাইনাও আবো সে সাইমালি আছে হাইছি তাই সে কওক নাই কিনা দীপর কাহম
2: হ্যালো
1: হ্যাঁ সাদি দীপর কাহম ভাই
2: হ্যাঁ
1: দীপর কাহম
2: হ্যাঁ সাদি মুয়ান দিছিলাম গন্ধ
1: না সাদি সাদি ডক্টর না তো এই রিয়েল বাই রিলস নো সাইটম আছে কুবুই বাই চেং যে ফ্যাম লোক যাক মানে কম নো সাইটম না
2: তিনি বুড়ি রাও না কা চলা রাও নি মা গা হেদা
1: যত ন নই মানে আবো কোন বুড়ি চলা না কোন
2: বুড়ি বুড়ি শিমি নি বুয়া চলা রাও নো গো তাম না ইয়া সো সুত কা হাম নো দা শিরি না পা ফান দা পাল চালাই ও বড় বড় চালা যাও সে
1: আবো তাও ফান ফালো যেটা কবি কক নুগু আনব
2: নুগু তিনি বড়ি সিনি আসলা রব কেন কানকে মহে আসতো দেখলো কি কি খাই না ইয়াং বাইয়াং বাই কি জাগ রস কান নুগু আবো নকে বুনি সবাই মঙাগি তিনি সুসে সুসু সবাই মাহাই সে বাই থানাং মাহাইং জাগতা আগে রহস্য সবাই মা রক্ষ না বলে ওকল লাভসা বসং লাভসাং দিদো নিয়ে অমহানি ওকল লাভসা বসং লাভসাকে কান মারু মানটা তাবো খতং হাই রকম নাকি আবো কাইসা নু মানে বরব ফোন তৈ চং লাভসারাই রব আবার সরং মা হাই
1: ৰাংমানংকে

0: চালাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকা সব বেমার আবু বুকুক খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক ও সলো
1: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবুনি বাগিনো বেমানি ইয়াকনি কাতিবি তংনা বাগৈ হিক সাইনো কারি কেবো বাই থুইয়াছে আমা তংনাই কন্দম থু বিয়াউইতা চাসমা লাইদি খরকশানি সাই গবাং বরক বাই থুইয়াছে একে তংকে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে তংগি মাননাই
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাগৈ আওয়াইজাব
1: নাইদেমান সাকদেরিয়া বোমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলো ইমানো
0: অক্সিং তংফুরু চেরাই আচাইফুরু এবার বোমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলো ইমানো
1: আবুনি বাকি যত সাকদেরিয়া বোমা রকন এইচ আই ভি দে তং আমযোগী মানাই যাব
0: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানান মুংসা করি সয়া প্রিরমখে জরা তংসানি এয়ার টি রাইদাতুই ডাক্তার বাই নাইজাকে অক্সিং নি চেরাইনো এইচ আই ভি নি ইয়াকনি ফিওগই মানো
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগৈ আওয়াইজাক
0: সাইদেমান এস টি আই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকা সব বেমার আবু বুকুক খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক ও সলো
1: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবুনি বাগিনো বেমানি ইয়াকনি কাতিবি তংনা বাগৈ হিক সাইনো কারি কেবো বাই থুইয়াছে আমা তংনাই কন্দম থু বিয়াউইতা চাসমা লাইদি খরকশানি সাই গবাং বরক বাই থুইয়াছে একে তংখে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে তংগি মাননাই
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াইজাব
1: নং সাইদেমান সাকদেরিয়া বোমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলো ইমানো
0: অক্সিং তংফুরু চেরাই আচাইফুরু এবা বোমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলো ইমানো
1: আবুনি বাকি যত সাকদেরিয়া বোমা রকন এইচ আই ভি দে তং আমযোগী মানাই যাব
0: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানান মুংসা করি সয়া প্রিরমখে জরা তংসানি এয়ার টি রাইদাতুই ডাক্তার বাই নাইজাকে অক্সিং নি চেরাইনো এইচ আই ভি নি ইয়াকনি ফিওগই মানো
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াইজাক

Ang tawag ka ham tong di rang tong ni lang mo ajago boy ku sok tong ki nong sai khari tong go training program aro TRLM ni bakhti aro pebagai srai rong buri rok ni bagai large scale skill development initiative project tong launch pebagai 2600 self help group SSG no hazak ajago परग्न TRLM ने बघक्ति खलाइजाक नाई और टोटल फाइनेंशियल सपोर्ट रोजाक 1,50,23,370 जे SSC ग्रुप टंगनाई रोग नरक्य वो अजग वो TRLM ने बघक्ति कुर्से सब खलाइजामु जुंगे ब्रेई रोग नंगनी जे NGOs टंगनाई रोगनी बागी ब्रेईनो सागबाई थंग बास रहने बागी ओ पांदरो खलाइजागी टंगो अमो चेंगजा खा 26 নিচিমি অম পাইনাই 36 টু টান 26 জরা তাকফন নরক টুমু অবাই গ্রিংয়া হাঙ্গাঙ্কে নরক থাঙ্গিনাই গ্রিংগি নাই মানেও অন বিশিং অ টিয়ারালে নু বিশিং কাম টং প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ব্রাইডাল ফ্যাশন পোর্টফোলিও মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার এন্ড স্টাইলিস্ট টিফিন সার্ভিস প্রোভাইডার হাউসকিপার কাম কুক প্রফেশনাল কুক মাশরুম গ্রোয়ার আবা হেরক খ্লাইজাক টংগু নরক টমুং কেবল খ্লাইনামু সুঙ্গাঙ্গে নি গানাগিনি যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে থাঙিনি অব কক সালাই মানু আনারো ব্যাপক তো টংলাক আনি খাবনি তাকটি বুকসং আং তেই তাম তাম নং ন কে সাইমান আবন ন সাইক নাই নাই আনি খাবনি দাউটি বুক জং আং তিনি নং নো অকু সুর সাইতম মানে ইনকম হাইছি নাইজি সং জেসে পানো অব হাই চিনি বক হাও টংগো যে সাকরি মালি আহাং কেন সং ইংলিয়া আব হাই গাং কেন সং ওগং চিনাই আবুনি বা গই নরক যে মানছাক সাসুং সাকাইসা বাসানান বনাইজি বাসামান বিছিংটি বাইকে কাহাম করেনকে টংইমান এই সেলফ সার্ভিস হেল্প সাফিসিয়েন্ট কেটা তো ইমান আপনার কিছু আনসুকলাই দি হ্যাঁ দা তানিমে কে নাই তুমুং সামুং খাইনাই নগ টংখানকে চিনি তো বোখারক হামিয়াঙ্গু চিনি তো বোখারক হামিয়াঙ্গিনাই যেন হামিয়া হামিয়া সামুং খাইনি ওয়ানসুক যাগু আনবগৈ যেন কোনো সং বাই ইনভলভমেন্ট গি চখানকে আনি বাকি বেলেগ কোনো কাহাম হ্যাঁ দিবা আন বাকি নরক স্কিম রক নাই নাই অজাগা নাই দি তাকে সে কোর্স দঙ্গো SSC জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডভান্স ইলেকটিভ ওয়ান ক্রিটিক্যাল কেয়ার ইলেকটিভ টু ডায়ালিসিস এফেক্টিভ ইলেকটিভ থ্রি পেরিনাটাল কেয়ার ইলেকটিভ ফোর পেরিওপারেটিভ কেয়ার ডিউরেশন অফ আওয়ার্স 1,215 ডিউরেশন মাস 8 সেক্টর হেলথ কেয়ার নরক অবনো অর 12 পাস নাই 10 গ্রেড পাস 11 গ্রেড পাস বঙ্গ NSQF লেভেল মিনিমাম এজ 18 নর থাঙিনাই ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ কমার্স আও জায়গা থাঙিনি নন অ কোর্স নিবাগিনি তাকফনো থাঙিনাই মানিও তাক 12 পাসং জারক কমাচিনি সারারক টংগো।

0: Chini ujian tu nak gula pandau, tahu? Angkisan aku saya kenal ni. Chini, digital marketing manager, ozaga 2 months ni, orang, nerok, kurs type NSQF, media sector orang sama kelanya mungkin orang ke, orang minimum qualification postgraduate, graduate diploma, certificate NSQF, aku amin best ni bagi tahu kamu nahar jadi tunggu, orang date mention kelanya kya. Nah, tuh kalau saya manusia kan Director of Skill Development, atau kat tengi malai di Government of Tripura, nyaro digital course ni bagai, nyaro tengi malai mana yo. Bebak ceng net ni bising di mana ni bagai, bebak bunong no saklay di mana, an bagai ang course samtam enggi cong, tapuk upcoming course samtam pay cong, nang nabo kisah main cong kaya dekah, saya tu bi nadi.
1: শ্রোতাবন্ধুরা আপনারা শুনলেন ককবুড়ুক অনুষ্ঠান এফএম উজ্জ্বন্ত আগরতলা থেকে। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, অক্টোবরে শুনবেন বাংলাদেশ সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। সংবাদ শেষে আবারও শুনতে পাবেন এফএম উজ্জ্বন্ত আগরতলা থেকে ককবুড়ুক অনুষ্ঠান। তাহলে বন্ধুরা শুনুন বাংলাদেশ সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ বিভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকারি বছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির ওপরই আলোচনা করা হবে।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
2: পিছলে 12 বর্ষোঁ কে জো ভি সিদ্ধিয়াঁ দেশ কি রহি হ্যায় উনকে মূল মে আগর আপ তরাজু সে তোলোগে হর নির্ণয় হর কদম हर प्रयास उनके मूल में राष्ट्र प्रथम की भावना ही केंद्र में है। स्वच्छ भारत अभियान से लेकर मेक इन इंडिया, स्थानीय वस्तुएं खरीदने पर जोर, ये सारे इनिशिएटिव इसलिए सफल हुए क्योंकि देश की जनता ने देश को सबसे ऊपर रखते हुए अपना कर्तव्य निभाया।
0: কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এলনিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এল নিনোর পরিস্থিতি সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগতার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপিএর প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রেহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত ১০:৩০। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সপোর্ট স্টেডিয়ামে খেলা শুরু রাত ১:৩০। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার ওপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আমি এখন দাঁড়িয়ে আছি মুড়িপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মাঠের কাছে। দেখতে পাচ্ছি একজন কৃষক বন্ধু ধান লাগাচ্ছেন। কৃষক বন্ধু, আপনার নাম?
1: সমীর দত্ত।
0: আপনি কি ধান লাগাচ্ছেন?
1: তো স্বর্ণমাসুরি আর পরে ওই গোলাজারি, এই দুই রকমের ধান লাগাচ্ছি।
0: এখন তো ধান লাগাচ্ছেন মূল জমিতে।
1: হ্যাঁ,
0: এই ধান মূল জমিতে লাগানোর আগে যেভাবে আপনি যে জ্বালা, আমরা যেটাকে জ্বালা বলি, সেটা কিভাবে আপনি জ্বালার বীজতলা কিভাবে মানে তৈরি করলেন?
1: জ্বালার বীজতলাও তো ট্রাক্টর দিয়ে তিনবার চারবার চাষ দিলাম, এরপরে মই মানে এটারে লোল ছাটিয়ে, এরপরে এবার যে মই দিয়ে এরপরে তৈরি করলাম, তারপরে জ্বালার ধান ছিটলাম একটু। জ্বালা যখন 10-12 দিন হয়েছে তখন দেখলাম একটু একটু ফুকের আক্রমণ করতেছে।
0: এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস জানতে চাইবো, একটা ব্যাপারে, যে যে জ্বালা যে জমিতে লাগালেন সেটাকে কোন, জ্বালা লাগাতে হলে কোন নির্দিষ্ট জমি বা নির্দিষ্ট ধরনের জমির প্রয়োজন, নাকি যে কোনো জমিতে লাগানো?
1: যে কোনো জমিতে লাগানো যায়,
0: তবে সেখানে জলসেচের,
1: হ্যাঁ, জলসেচের ব্যবস্থা থাকতে হবে। জলসেচের ব্যবস্থা না হলে তো ধান কিভাবে ছিটবে?
0: এখানে জলসেচের, আপনি যে জ্বালা লাগিয়েছেন এখানে জলসেচ কোথেকে এলো?
1: ও তো ইয়ানে এমআই মেশিন আছে, ওই এমআই মেশিন থেকে জল আসে। আর এখন তো বর্ষার সিজন, এখন এমআই মেশিন চালু হয় না, এমন বৃষ্টিতেই জল হয়ে যায়।
0: আমি একটা ব্যাপারে জানবো, যে জমিটা আপনি প্রথমে আগাছা ইয়ে করলেন?
1: হ্যাঁ, আগাছা নষ্ট করলাম।
0: আগাছা নষ্ট করে কিভাবে করলেন?
1: এটা প্রথমে জমিটা ট্রাক্টর দিয়ে প্রথমে একটা চাষ দিয়ে দিলাম, তারপরে চতুর্দিকে লাইলের আগাছা গুলো নষ্ট করে দিলাম, তারপরে আবার জমিনে আরেকটা চাষ দিলাম, মই দিলাম, এরপরে কিছুদিন রেখে দিলাম, তারপর আরেকটা চাষ দিলাম, এখন মই দিয়ে লোল ছাটিয়ে বাস এবার শুরু করলাম।
0: প্রথম চাষের পর ট্রাকটা দিয়ে প্রেসার দেওয়ার পর কয়দিন পরে আরেকটা প্রেসার দিল?
1: ও তো 8-10 দিন পরে
0: আরেকটা প্রেসার দিয়েছে।
1: হ্যাঁ,
0: দ্বিতীয় নম্বর প্রেসার।
1: হ্যাঁ,
0: দ্বিতীয় নম্বর প্রেসার দেওয়ার পর আপনি কি জমির কাজ শেষ করতে হলো?
1: প্রথম প্রেসার দেওয়ার পরে জমিনের কাজ কেটে শেষ করলাম, এরপরে দ্বিতীয় প্রেসার দিলাম, এতো 8-10 দিন পরে। দ্বিতীয় প্রেসার দেওয়ার পরে একটু হালকা ভাবে মই দিলাম জমিটা নরম হওয়ার জন্য। আচ্ছা, তারপরে আবার 5-7 দিন রেখে দিলাম, 5-7 দিন পরে আরেকটা ভেষজ দিয়ে, তারপরে এবার মই দিয়ে শুরু করলাম ধান লাগানো।
0: এখন কতটুক জমির মধ্যে আপনি ধান লাগিয়ে মানে বীজতলা, আর কতটুক বীজতলার মধ্যে আপনি জ্বালা বসিয়েছেন?
1: ও তো 1-1.5 ঘন্টা।
0: 1-1.5 ঘন্টা?
1: হ্যাঁ।
0: কত কেজি ধান সেখানে লাগিয়েছে?
1: সেখানে ধান লাগিয়েছে 6-7 কেজি।
0: 6-7 কেজি ধানটা কি বীজানোর প্রয়োজন হয় না?
1: হ্যাঁ, বীজানোর প্রয়োজন হয়।
0: সেটা কিভাবে করলেন?
1: ধানটা প্রথমে একদিন রোদ্রে শুকিয়ে নিলাম, তারপরে 7-8 ঘন্টা জলে ভিজিয়ে নিলাম, জল থেকে তুলে নিলাম, তারপরে একদিন এটাকে জলে না ভিজিয়ে শুকনো জায়গায় রেখে দিলাম, এরপর দিন সকালে একবার আবার চুপ দিলাম ধানটাকে, বিকালে একবার চুপ দিলাম, রেখে দিলাম, পরদিন আরেকটা চুপ দিলাম, শেষ। এরপরে জ্বালার অঙ্কুর এসেছে, তারপর জ্বালা হয়েছে।
0: এটা তো আবার ধান চুপ দেওয়ার পরে একটু মানে ভারী বস্তু দিয়ে চাপ দিতে হয়?
1: না না, আমরা চাপ দিতে হয় না।
0: অনেকে আবার চাপ দিয়ে,
1: অনেকে দেয়, অনেকে ইট দিয়ে বা পাথর দিয়ে চাপা দেয় তাড়াতাড়ি আসার জন্য,
0: আসার জন্য,
1: কিন্তু আমরা ওটা লাগে না।
0: এই যে আপনি ধান বীজতলা ধান ফেলার পর কতদিন পরে সেটা আস্তে আস্তে জ্বালাটা বড় হতে লাগলো?
1: ধানটা ফালার পরে পরে 4-5 দিন পরে একটু এই একটুকু হলো, 1-2 ইঞ্চি, 1-2 ইঞ্চি, এরপর ধাপে ধাপে বাড়তে শুরু লাগলো। এখন ধরেন একটা জ্বালা হলো 8-10 ইঞ্চি, 10 ইঞ্চি হওয়ার পরে এখন জমিতে লাগানো শুরু করলাম। জ্বালা যখন বীজতলাতে জ্বালা ফেলেছি তখন থেকে এখন অব্দি ধরুন 20-25 দিন।
0: আপনি একটা বলছিলেন যে জ্বালা একটু বড় হওয়ার পর একটু পোকার আক্রমণ?
1: হ্যাঁ, পোকার আক্রমণ ছিল, একটু ওষুধ দিয়ে দিলাম।
0: আচ্ছা, কি পোকার আক্রমণ দেখতে পেলেন আপনি?
1: এটা ওই যে আগাছা সাদা সাদা হয়ে যায়, এটা আমরা তো এমনি বাঙালি ভাষায় বলি দশার আক্রমণ। এখন আমরা তো অফিসের ব্যাপারে এটা কি বলেন এটা তো আমি জানি না।
0: দশার,
1: হ্যাঁ হ্যাঁ, ওই রোগের আক্রমণ দেখলাম, একটু বিষাক্ত ওষুধ দিয়ে দিলাম।
0: এটা এটা আপনি ধসা রোগটা কেন হয়েছিল, আপনার কি মনে হয়?
1: এটা হয়তো বীজ খারাপ ছিল,
0: এটা আপনি যে বীজটা সংগ্রহ করেছেন সেটা খারাপ।
1: ওইটা থেকে আমরা তো শোধন করি না, আমরা তো নিজেরাই একটু দেখে শুনে রেখে দিই, এটা তো আপনারা অফিসিয়ালে শোধন করে দেয়, আমরা তো ওইটা শোধন করার সুযোগ নাই।
0: শোধন করে নেবেন, যে কোনো চারা লাগানোর আগে সেটা কি শোধন করা প্রয়োজন?
1: হ্যাঁ। ওই জন্য মনে হচ্ছিল একটু ফুকের আক্রমণ
0: হয়েছে। এবার জ্বালা বা বিস্তলার তৈরি পরে জ্বালা হলো। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, মূল জমি কিভাবে তৈরি করেছেন ধান লাগানোর জন্য?
1: মূল জমি নেই তো বললাম তো, ট্রাক্টর দিয়ে প্রথমে একটা ফেসর দিয়ে দিলাম, এরপরে সাত আট দিন রেখে দিলাম, সাত আট দিন রাখার পরে আরেকটা ফেসর দিয়ে দিলাম। ওই একটা প্রথম ফেসরের পরে কিন্তু আবার দু তিন দিন পরে আমি জমিনের লালগুলার যে খের বা আগাছা আছে, কাইস কাটা বলি আমরা বাংলা ভাষায় যেটা বলি কথ্য ভাষায়, তো ওটা কেটে ওটাকে জমিনে ফেলে দিলাম। এরপরে সাত আট দিন পরে একটা ফেসর দিলাম, তারপরে আবার একটা মই দিয়ে দিলাম, এরপরে পাঁচ পাঁচ দিন ছয় দিন রেখে আর একটা ফেসর দিয়ে, তারপরে এবার মই দিয়ে লোল ছিটিয়ে শুরু করলাম এখন ধান লাগানো।
0: ধান লাগানো এখন আপনি এটা কি ধান লাগাচ্ছেন?
1: এটা এখন লাগাচ্ছি স্বর্ণমাসুরি।
0: স্বর্ণমাসুরি লাগাচ্ছেন? আচ্ছা, এই যে স্বর্ণমাসুরি লাগানোর আগে আপনাদের লোল করতে দাঁড়ি দিয়ে লোল করতে হয়, কেন এটা করার প্রয়োজনীয়তা কি?
1: ওটা করার প্রয়োজনীয়তা হলো এই লোলে লোলে আলো বাতাসটা ঢুকার সুযোগ পায়, তারপরে জমিনটা আমি হুটোর দিয়ে যে ওই আমরা অফিস থেকে যে হুটোর দিয়েছেন হুটোর দিয়ে আগাছাগুলো নষ্ট করার সুযোগ পাই, হ্যাঁ নিরানি করতে সুযোগ পাই, এই জন্য দুই ওদিকে লাইন দিয়ে শুরু করলাম আর কি। তারপরে মাঝে দিয়ে ড্রেন দিতে হয় জলটা নিকাশের জন্য, কোন সময় জল একবারে শুকিয়ে নিতে হয়, আবার কোন সময় জল বেঁধে রাখতে হয়, এটা তো এক সময়।
0: এখন ধান লাগানোর পর আপনার যে চারা লাগানোর পর এখন আপনার কি করণীয়?
1: চারা লাগানোর পরে ও তো দেখতে হবে আমার পোকা মাকড়ের আক্রমণ হচ্ছে কিনা, বা আগাছা বেশি করে উঠছে কিনা না কম উঠছে, জল লাগবে কি না লাগবে, জল কি শুকিয়ে নিতে হবে, এই নানা দিকে পরিদর্শন করতে হবে।
0: এই যে প্রথম আমি কৃষক বন্ধু, আমি আপনাকে আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই চারা গাছ লাগানোর কতদিন পর আগাছা নিষ্কাশনের জন্য আপনি জমিতে আসবেন?
1: চারা গাছ লাগানোর ধরুন 30 থেকে 40 দিনের মধ্যে আমি জমিনে আবার আগাছা নষ্ট করার জন্য প্রথম নিরানির পরে, এরপরে জলটা শুকিয়ে একটু সার দেব, বা যদি রোগের কোনো আক্রমণ হয় একটু ওষুধ দেব।
0: কি সার দেবেন?
1: তো যেটা বলি আমরা ইউরিয়া, কত বলি ইউরিয়া, তারপরে যদি অন্য সারের প্রয়োজন হয় তাহলে দেবো, না হলে দেবো না। ওই ডিএফি বা পটাশ ওগুলো প্রয়োজন হলে দেবো, না হলে দেবো না।
0: ইউরিয়া সার প্রতিকানিতে কতটুকু দেবেন?
1: আমরা তো ইউরিয়া প্রতিকানিতে ধরেন 10 থেকে 12 কেজি,
0: 12 কেজি ইউরিয়া,
1: হ্যাঁ 10 থেকে 12 কেজি। কেউ কেউ অনেকে অত আরো বেশিও দেয়, 15 কেজি দেয়, 20 কেজি দেয়।
0: চাপান সার?
1: চাপান সার অখন দিনে, এটা ওই আউট সিজনে দিই অখন দিনে।
0: এই যে বলছিলাম যে আপনাদের জমি মূল জমি তৈরি করতে গোবর দেননি?
1: গোবর তো এডি গোবর বা অন্যান্য যে সার গুলা দিয়ে ওগুলো আউট সিজনে দিই, এখন এই সিজনে দেওয়া হয় না।
0: মূল জমি তৈরি করার সময় কিছু দেন না?
1: এখন না, এটা আউট সিজনে মূল জমি তৈরি করার সময় দিই,
0: এখন দেন?
1: এখন দিই না।
0: এই যে বলছেন আপনি আগাছা নিরানোর পর আপনি ইউরিয়া প্রয়োগ করবেন জমিতে,
1: হ্যাঁ
0: সেটার পরে আপনি আর কি করবেন?
1: সেটার পরে এবার দেখবো কি জমি ধানের মধ্যে পোকামাকড় আসছে কিনা, কোন রোগের আক্রমণ হচ্ছে কিনা ওইটা দেখবো। এরপরে কিছুদিন বাদে দেখা গেল যে আমার ধানের আগা মানে বেরোনো শুরু হলো, এই বিষয় নিয়ে দিয়ে পরিকল্পনা দেখবো, দেখার পরে তারপরে এবার ওষুধের প্রয়োজন হলে ওষুধ দেবো, এই আর কি।
0: আচ্ছা, এই যে আপনাকে বলছেন যদি মানে সাধারণত মাসুরি ধানে আপনি গত বছর কি কোনো আক্রমণ হয়েছে, পোকার আক্রমণ হয়েছে?
1: পোকার আক্রমণ এই মাঝে মধ্যে একটু হয়েছিল, যেটা দশা রোগ এটার আক্রমণ হয়েছিল, এটা হওয়াতে কিছু ওষুধ দেওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে।
0: আচ্ছা, দশা রোগ লক্ষণটা কি?
1: লক্ষণটা প্রথমে হলো পাতাটা একটু হলদে হলদে কালার হয়ে যায়, ডিগুলো সাদু হয়ে
0: সাদা, ধানের যে শীষ,
1: হ্যাঁ
0: সেটা কি,
1: সেটাও একটু হলদে কালার হয়ে যায়, তারপর আস্তে আস্তে এটা পাতাগুলো মরতে শুরু করে, এরকম একটা লক্ষণ দেখা
0: যায়। এটাতে কতদিনের মধ্যে দেখতে পান?
1: এটা ধরুন দু মাসের ভিতরে এটা দেখা শুরু হয়,
0: তখন আপনি বুঝতে পারেন ধানে ধসা রোগ দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেন?
1: সেক্ষেত্রে আমি তো আমাদের বিএলডব্লিউ আছে, ওনাকে জিজ্ঞাসা করি আমার এই রোগ, এবার ধানের একটা গুচ্ছ নিয়ে তাকে দেখিয়ে দিই, তখন উনি যেটা মানে ওষুধের প্রয়োজন ওই ওষুধটা দিন, ওই ওষুধটা আমি প্রয়োগ করি।
0: আচ্ছা কৃষক বন্ধু, এক্ষেত্রে আপনাকে বলবো যে আমাদের যে কৃষি আধিকারিক আছে, কৃষি আধিকারিকের পরামর্শ আপনি তো নিতে পারেন। কৃষি আধিকারিক তো মাঠে আসেন,
1: সেক্ষেত্রে
0: ওনাদের পরামর্শ আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে তারা আপনি যে গত বছর যে ধসা রোগ দেখা দিয়েছে, আপনি কোনো পরামর্শ ওনাদের কাছ থেকে নিয়েছেন?
1: ওনাদের পরামর্শ বলতে, ওই তো আমি ধান গাছটা নিয়ে ওনাদেরকে দেখিয়েছি যে আমার এই রোগে আক্রমণ করেছে, এখন কি করতে হবে। তখন উনি বলল যে ঠিক আছে, তোমার এই রোগ যখন আক্রমণ হয়েছে তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি, ওই ওষুধটা স্প্রে করে দাও, স্প্রে করার পরে দেখবে হয়তো ভালো হয়ে যাবে, ভালো না হলে আমাকে আবার জানাবে, আমি গিয়ে দেখবো। তো ওষুধটা স্প্রে করার পরে আমার মোটামুটি ধান গাছটি ভালো ছিল। তখন আমি ওনাকে বললাম যে আমার মোটামুটি এখন ধান গাছটা ভালো আছে, তো আপনাকে এখন যদি মনে করেন আপনি গিয়ে দেখবেন তাহলে দেখতে পারেন।
0: এখন তো বৃষ্টি হচ্ছে,
1: হ্যাঁ,
0: জমিতে জলের কোন কি অভাব নেই
1: না?
0: সেক্ষেত্রে চাষি বন্ধুরা অনেক ফসল লাগাতে কি সহায়তা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই যে অতিরিক্ত জল যদি জমিতে আপনার জমে থাকে, এই যে চারা গাছ লাগাচ্ছেন সেক্ষেত্রে অসুবিধা হবে না?
1: অবশ্যই অসুবিধা হবে, জল যেটুকু নিয়মাফিক ওইটুকু রাখতে হবে, নিয়মের বাইরে জল রাখলে আমার তো চারা গাছের ক্ষতি হয়ে যেতে পারে।
0: অতিরিক্ত জল নিষ্কাশন করে দিতে হবে?
1: হ্যাঁ, যেটুকু প্রয়োজন, এর বাড়তি জল হলে ওটা আমাকে নিষ্কাশন করে দিতে হবে।
0: আচ্ছা কৃষক বন্ধু, আপনি বলছেন যে যদি দু মাসের মাথা যদি কোনো পোকার আক্রমণ না হয়, তাহলে এরপরে আপনার কি করণীয় কাজ?
1: এরপরে আমি আর কি করবো, এই যে ধরুন
0: আগাছা কবার পরিষ্কার করে দিতে হয়?
1: আগাছা দুবার পরিষ্কার করতে হয়, কেউ কেউ হয়তো একবার করে, একবার করার পরে দেখা গেল যে আগাছা তেমন মানে যে ফল ইয়ে নাই, তখন দেখা গেল আর একবার নিরানি করতে হবে না, তখন একবারেই সেরে যায়। আর কোন কোন সময় দুইবার করতে হবে।
0: আচ্ছা আচ্ছা, এই যে আপনি স্বর্ণ মাসুরি লাগাচ্ছেন, সেটার ফলন কেমন? কানে পিছু
1: হয়তো ধরুন 90-100 এরকম,
0: 100 কাঠা। আর ওই যে আর একটা জাতের ধান বললেন, সেটা কি?
1: এটা ধরুন ভালো জমি হলে 120-110 এরকম হয়।
0: এটা প্রজাতির নাম কি বললেন?
1: এটা আমরা মানে বাংলা ভাষায় বলি গোলাজারি,
0: গোলহাজারি
1: বা গুমতি, ওই ধান
0: গুমতি। এটা কি ওই স্বর্ণ মাসুরি থেকে আরো অধিক ফলন দেয়?
1: হ্যাঁ, অধিক ফলন হয়।
0: এটা কানে পিছু 120 কাটা,
1: 110-120 এরকম হয়।
0: আর এটা আপনার স্বর্ণ মাসুরি কানে পিছু যদি ভালো ধান হয়?
1: ভালো ধান হলে ধরুন 80-90।
0: কৃষক বন্ধু, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনি এককানি জমিতে কত টাকা লাগে যে ধান রোপণ, মানে বীজতলা থেকে ধান রোপণ পর্যন্ত বা ঘরে তোলা অবধি কত টাকা আপনার মানে বিনিয়োগ করতে হয়?
1: তো ধরুন ট্রাক্টর পিছু প্রতি কানিতে লাগে প্রতি সিজনে ধরুন 1,500 টাকা। তারপরে এবার আমার নিজের কাজ কাটা ধরুন প্রতি কানিতে 300 টাকা লাগে কাজ কাটা। তারপরে ধান লাগাইতে লাগে ধরুন 2,000 টাকার মতো লাগে।
0: 2,000 টাকা ধান লাগাতে
1: 4,000 টাকা
0: মতো,
1: 4,000-5,000 টাকা খরচ।
0: আর আপনার এই যে মানে আউটপুট আপনার এককানে পিছু 90 কাঠা?
1: হ্যাঁ,
0: 80-90 কাঠা।
1: আর হয়তো কোনো সময় এটা তো এই প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হতে পারে, ওটা তো কিছু করার নাই।
0: এবারে স্বাভাবিক অবস্থা আপনি 90 কাঠা ধরে নিয়েছেন, মানে আপনার
1: প্রত্যেকে
0: 90 কাঠা। আপনার এই যে জমি করে আপনার কি মনে হচ্ছে, লাভবান হচ্ছে?
1: মোটামুটি মানে লাভবান বলতে খেয়ে পরে চলে যাচ্ছে, এটাই আর কি
0: লাভবান হচ্ছে।
2: শ্রোতা বন্ধুরা শুনলেন কৃষাণ কথাতে কৃষক বন্ধুর কথা মরিপুর থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলনের কেন্দ্র থেকে। এখন শুনবেন আমিনারি এই অনুষ্ঠানে। প্রথমে আমরা শুনব আমার কথায় কলকাতা 18A রামেশ্বর সাউরোড কলকাতা থেকে লেখিকা মৌসুমী রায়ের কিছু কথা।
3: আমি মৌসুমী রায়। আপাতত আমি ফেসবুক জগতে হোক বা পাঠক মহলে হোক রঞ্জাবতী নামে পরিচিত। এই পরিচিতিটা বানাতে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। ছোটবেলায় হোস্টেলে থেকে বড় হয়েছি, সুতরাং আমি জানি আমার জীবনটা আমার, লড়াইটাও আমার, আমার জায়গাটা আমাকে নিজে লড়ে বানিয়ে নিতে হবে। আমি লেখালেখি করতে ভালোবাসি বলে আমি আমার বাড়ির থেকে, বাইরের অনেক বন্ধুবান্ধবদের থেকে, আত্মীয় স্বজনদের থেকে অনেক বাধা পেয়েছি। যে কি হবে, আমি যেন মন দিয়ে সংসারটা করি। আমি আমার মন দিয়ে সংসারও করি, আবার লেখালেখিও করি। আমি আমার নিজের একটা পরিচিতি বানিয়েছি। শুধুমাত্র বাবা, স্বামী বা ছেলের পরিচয় একটা মেয়ের পরিচয় হতে পারে না, তার নিজেরও একটা পরিচিতি তৈরি করা দরকার। সে শুধুমাত্র লেখালেখি কেন, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, যে কোনো গুণের জন্য মেয়েরা নিজেরা নিজেদেরকে তৈরি করো। বাধা দিক লোকে, লোকের কাজই বাধা দেওয়া, কিন্তু নিজেকে কখনো হেরে যেতে দিও না। আমি তো কবেই হেরে ভূত হয়ে যেতাম, একমাত্র মনের জোরে লিখে গেছি। আজ পাঠকদের ভালোবাসা আমাকে এমন একটা জায়গা এনে দিয়েছে যে যদি লিখতে কখনো ইচ্ছে নাও করে, তবুও আমি তাদের ভালোবাসার টানে লিখি। আমি লিখতে পারি বলে হয়তো লিখি, এই কারণে আমার প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে বান্ধবী হয়েছে, যারা নিজেদের যন্ত্রণার কথা আমাকে বলে, বলে লেখো আমাদের কথা, আমরা তো পারি না লিখতে, আমি তাদের কথাও লিখি। যারা বাড়ির থেকে বাধা পায়, যাদেরকে লিখতে দেওয়া হয় না, আমি তাদেরকেও টেনে সামনে নিয়ে আসার চেষ্টা করি। কেউ আমার প্রতি কৃতজ্ঞ, কেউ ভীষণই অকৃতজ্ঞ। তাতে তো আমার লেখা থেমে যায়নি, তাতে তো আমি বদলে যাইনি। মেয়েদেরকে বলবো, তোমরাও এগিয়ে এসো। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম আমিনারিতে আমার কথায় লেখিকা মৌসুমী রায়ের কিছু কথা। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনের কেন্দ্র থেকে। এখন শুনবেন এই পক্ষের দম্পতি অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষা অধিকর্তা, শিক্ষা আধিকারিক শ্রী লক্ষণচন্দ্র দাস এবং ওনার সহধর্মিনী শ্রীমতী প্রতিমা ভৌমিকের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন ঝোমানাথ। শুনুন এ পক্ষের দম্পতি।
4: এ পক্ষের দম্পতি, এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ স্থিত এক দম্পতির বাড়িতে। ওনারা হলেন অবসরপ্রাপ্ত উপশিক্ষা অধিকর্তা শ্রী লক্ষণচন্দ্র দাস এবং ওনার সহধর্মিনী শ্রীমতী প্রতিমা ভৌমিক। নমস্কার স্যার ও ম্যাম।
5: নমস্কার।
4: আমাদের অনুষ্ঠানের নামকরণ এ পক্ষের দম্পতি, তাই এই অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে জানব আপনাদের এই সুদীর্ঘ দাম্পত্য জীবনের নানা কাহিনী, উঠানামা এবং এখনের আপনাদের জীবন কিভাবে যাচ্ছে সেই নিয়েই আমাদের এই অনুষ্ঠান। তো প্রথমেই স্যারের কাছে, দাম্পত্য জীবন আপনার শুরু হয়েছে কবে, আপনাদের দাম্পত্য জীবন কত সালে শুরু হয়েছে?
5: 1989।
4: আচ্ছা, তাহলে কত বছর হলো?
5: তো প্রায় 37 ইয়ার্স।
4: বাবা, এই অনেকটা বছরের অভিজ্ঞতা আপনাদের আছে দুজনের কাছেই। তো আপনাদের কি অভিভাবক সূত্রেই দেখাশোনা, মানে অভিভাবক সূত্রেই বিয়ে? আচ্ছা, তো ম্যামের বাবার বাড়ি কোথায়?
6: আমার বাবার বাড়ি সোনামুড়া।
4: আচ্ছা, মানে সোনামুড়ার কোন জায়গায়?
6: সোনামুড়া আরালিয়া।
4: আচ্ছা, আর স্যারের বাড়ি কি এখানেই? মানে
5: আমার বাড়িও সোনামুড়ার খাসচুমড়ি গ্রামে। আমার গ্রাম থেকে ওর গ্রাম দূরত্ব বলতে গেলে প্রায় 14 কিলোমিটারের মতো।
4: আচ্ছা, ঠিক আছে, তাহলে যাতায়াত খরচ বেশি একটা লাগেনি, মোটামুটি মানে কাছাকাছি ছিল। আর তারপরে এখানে আসা কবে হলো, মানে উদয়পুরে আসা কবে?
5: আসলে আমি চাকরি সূত্রে, আমি যখন পিজিটি সাবজেক্ট টিচার হিসেবে আসি, আমার প্রথম পোস্টিং হয় উদয়পুর চন্দ্রপুর এসএস স্কুলে, সেই থেকেই উদয়পুরে আসা এবং উদয়পুরে বাড়ির জায়গা কেনা এবং বাড়ি করে নেওয়া। আর চাকরি সূত্রে আমি প্রথমে সাবজেক্ট টিচার হিসেবে ঢুকলেও পরবর্তীকালে সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, ডেপুটি ডাইরেক্টর, আর লাস্টে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের দায়িত্ব আমি দীর্ঘদিন কাজ করেছি।
4: আচ্ছা, তাহলে অবসর গ্রহণ করার আগে আপনি কি পোস্টে ছিলেন?
5: অবসর গ্রহণ করার আগে আমি ডেপুটি ডাইরেক্টর পোস্টে ছিলাম।
4: আচ্ছা।
5: আর দায়িত্বে ছিলাম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, জেলা শিক্ষা আধিকারিক।
4: আচ্ছা আচ্ছা। কোন কোন জায়গায় আপনি মানে চাকরি করেছেন বা অবসর গ্রহণ কোথা থেকে করেছেন?
5: অবসর গ্রহণ আমি গোমতী ডিস্ট্রিক্ট থেকে, উদয়পুর থেকে করেছি, কিন্তু মাঝে আমি 4 বছর বিলোনিয়াতে, মানে সাউথ ডিস্ট্রিক্টে আমি কাজ করেছি।
4: তাহলে মানে মোটামুটি একই জায়গায় কাটিয়েছেন ওই 4 বছর ছাড়া। আচ্ছা, আর এখানে বাড়িটা তাহলে কোন ইয়ারে বললেন করা হয়েছে?
5: বাড়িটা আমি করেছি 91 বলতে জায়গাটা কেনা হয়েছিল, আর বাড়ি করে বাড়িতে ঢুকেছি 92-93 এমন হবে।
4: আচ্ছা, পুরনো বাড়িতে যাওয়া হয় এখন?
5: হ্যাঁ, পুরনো বাড়ির সাথে আমার রিলেশন একদম, এটা ব্লাড রিলেশন আছে এখনো।
4: আচ্ছা।
5: যদিও সম্পত্তি বেশি একটা নেই, কিন্তু পুরানো আত্মীয় স্বজনরা আছে, মানুষরা আছে, আপনজনরা এখনো গ্রামে,
4: মানে ওই সম্পর্কটা এখনো বজায় রেখেছেন। আর ম্যাম, আপনি শ্বশুর বাড়িতে গিয়ে হ্যাঁ কেমন পরিবেশ পেয়েছেন? মানে অবশ্যই তো মনে যৌথ ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি ছিলেন তখন?
6: শ্বশুর ছিল না, শাশুড়ি ছিল, দেবর ছিল।
4: আচ্ছা, সবাইকে নিয়েই মানে চলতে হয়েছে। শাশুড়ি মার আদর কেমন পেয়েছেন আপনি?
6: ভালো, খুব ভালো, খুব আন্তরিক।
4: আচ্ছা, তো এই যে আপনার মানে স্যার যখন বিয়ে করেছেন, এখনো এটা আমরা ওইভাবে না দেখলেও তখন কিছুটা মানে একদম কথাবার্তার মাধ্যমেই হতো যৌতুক যে প্রথাটা, হ্যাঁ তখন কিন্তু যৌতুক প্রথাটা একেবারে আলোচনার মধ্যেই ছিল। তো এরকম আলোচনা, এরকম যৌতুকের মাধ্যমে স্যারকে বিয়ে করেছেন আপনাকে? আচ্ছা, এটা নিয়ে স্যার কি বলবেন?
5: না, যৌতুক এটা তো শুনতেই খারাপ লাগে, এটা তো বলার তো কোনো কথাই নেই। আর যেটা একটু আগে আপনি বলছিলেন যে জয়েন্ট ফ্যামিলি, সত্যি মানে আমার খুব ভালো লাগে। আমরা একসময় 10 জন, মানে আমার মা যেমন ছিল, আমার পিসিমাও ছিল আমার সাথে, আমার ভাই, ভাইয়ের ওয়াইফ, দুইটা ভাতিজি, মানে সবাই মিলে আমরা 10+ ছিলাম একটা সময়।
4: আচ্ছা আচ্ছা।
5: তো এটা খুব ভালো লাগে, এবং আমি সবাইয়ের কাছে আমার একটা আবেদন থাকবে, যতদিন পারো জয়েন্ট ফ্যামিলিতে থাকো, এবং তোমার সন্তানের মন বড় হবে, তোমার সন্তান যে একটা পরিবেশ পাবে জয়েন্ট ফ্যামিলিতে, এটা অন্য কোথাও আর পাবে না।
4: আচ্ছা, মায়ের সাথে মানে পিসিমাও ছিলেন আপনাদের সাথে?
5: পিসিমাও ছিলেন।
4: ও, পিসিমার হয়তো বিয়ে মানে
6: পিসিমাও 10 বছর ছিলেন,
5: পিসিমার সন্তান ছিল না, বাংলাদেশে আসার পর প্রায় 12 বছর আমার কাছে ছিল, এবং আমার এখানে মারা গেছে।
4: আপনাকেই মানে নিজের সন্তানের মতো রেখেছেন? আচ্ছা, পিসিমা আপনার হাতের উপর দিয়ে মারা গেছে?
5: আমার কোলেই মারা গেছে।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই মানে মা পিসিমা দুজনই মানে পিসিও মার মতই আপনার কাছে ছিল?
5: আমার মানে ভাগ্য ভালো, মানে আমার বাবা, পিসি এবং মা বলতে গেলে তিনজনই আমার মানে একদম কোলের মধ্যেই মারা গেছে।
4: আচ্ছা,
5: এটা আমারও বলবো এটা একটা ভাগ্যের ব্যাপার।
4: আচ্ছা, এই যৌতুক পণ প্রথাটা নিয়ে কি বলবেন? আমরা এখনো দেখি, এটা হয়তো ওইভাবে আলোচনা হয় না, কিন্তু একটা চাপা বা লুকিয়ে কিন্তু দেয়া চলছে। কিন্তু
5: যাদের মনে, আমি এটা নিয়ে বলতে চাই, যাদের মনে মানে শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়ার বাসনা

0: আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে নিজের কামাই করে কিছু করার মধ্যে যে একটা আনন্দ, সে আনন্দ তুমি কোথাও পাবে না। কি বাড়ি বলো কি গাড়ি বলো, আমি নিজেকে দিয়ে বুঝি, আমি বাড়ি গাড়ি কত শখ, মানে ঘুরে মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যুর করেছি, বিভিন্ন জায়গাতে গেছি, এই যে নিজে নিজে করার ক্ষেত্রে যে একটা আনন্দ, হ্যাঁ এটার মধ্যে আর অন্য কেউ শ্বশুরবাড়িতে আনার মধ্যে আমি বলবো এটা কাপুরুষ ছাড়া আর কিছু না, এবং এটা থেকে দূরে সরে আসো, যারা এই মানসিকতায় ঘুরছো তারা দূরে সরে আসো।
1: আর এখন তো ছেলে বলুন মেয়ে বলুন সবাইকে কিন্তু সমানভাবে মানুষ করছে। আগে যেমন মেয়েরা অনেক ছোট বয়সে দিয়ে দিত বিয়ে, বা লেখাপড়াও কম জানতো, বা হয়তো চাকরি মানে সরকারি চাকরিও তেমন করতো না, হ্যাঁ করতেন না আগেকার দিনের গৃহবধূরা। কিন্তু এখন কিন্তু মেয়েরা বা গৃহবধূরা একটা না একটা কিছুর সাথে যুক্ত থাকে, হ্যাঁ। আর ছেলেকে যেভাবে মানুষ করছে এখনের দিনে, এখন মেয়েকেও কিন্তু ওইভাবে করছে, হ্যাঁ এক পাও পিছুচ্ছে না, হ্যাঁ বরং আরও মানে অন্য যে সাংস্কৃতিক দিকগুলো দেখছি আরও, মানে ছেলেদের থেকে মেয়েরা আরও বেশি নিযুক্ত মানে এঙ্গেজ থাকে বিভিন্ন গান বাজনা সব কিছুতে, ওদের আরও বেশি আগ্রহ ছেলেদের থেকে। তাই মানে এদিকটা এই যৌতুকটা বা পণ প্রথাটা এটা মনে না আসাই ভালো, আমাদের সমাজের জন্য এটা উপযুক্ত, মানে পণ ছাড়া বিয়ে করা। আরেকটা এই যে একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, হ্যাঁ এটা এখনের দিনে কতটুকু প্রযোজ্য কথাটা?
0: একদম 100%। এটা অনেকে এটার সাথে আমি যুক্ত করি, যদি উপযুক্ত পুরুষ তার সঙ্গ দেয়, মানে রমণের শনে যদি থাকে তাহলেই কিন্তু রমণী একার পক্ষে এটা পারে না। এবং যেমন আমার জয়েন্ট ফ্যামিলির পুরো ক্রেডিট গোস টু আমার ওয়াইফ, ওয়াইফের যে ধৈর্য যে পরিশ্রম, এই ত্যাগ যদি সে না করতো আমি বললেও কিন্তু একসাথে থাকা সম্ভব হতো না।
1: এই যে সবাইকে নিয়ে জয়েন,
0: সবাইকে নিয়ে চলার মধ্যে আমি দেখেছি মানে ছেলেদের থেকে মেয়েদের আত্মত্যাগটা বেশি, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। তাই তো আমি সবসময় বলি শিক্ষা দপ্তরে যতদিন চাকরি করেছি যে নিজের মেয়েকে ছেলের থেকেও বেশি আদর যত্ন করে লেখাপড়া শেখাও, এবং অ্যাটলিস্ট একটা চাকরির ব্যবস্থা করো। এখন যদি চাকরি না পায় মেয়েরা, আসলে শ্বশুর বাড়িতে যে সম্মান পাওয়ার কথা, যেমন এটা বলতে দ্বিধা নেই, আমার পরিবারে আমার বউরা আমার ওয়াইফ বা ভাইয়ের বউ যে সম্মান পাচ্ছে বা পেয়েছে এটা অন্য পরিবারে চোখের সামনে দেখছি সেভাবে পায় না। তো সুতরাং নিজের মেয়েকে যদি শ্বশুর বাড়িতে সম্মান দিতে চাও, আমি বলবো এমন লেখাপড়া শেখাও যাতে বিয়ের আগে অন্তত অ্যাটলিস্ট একটা চাকরি সে জোগাড় করতে পারে।
1: আচ্ছা, এই এতগুলো বছরে দাম্পত্য জীবনে কত বছর বললেন? 37,
2: হ্যাঁ 38 প্লাস,
1: আচ্ছা 38 চলছে। এই 38 বছর বয়সে মানে সুখের স্মৃতি কোনটা? সুখের স্মৃতি তো অনেকগুলি, অনেকই থাকে, তার মধ্যে সবচেয়ে মানে কোন স্মৃতিটাকে মানে সুখের মনে হয় সবচেয়ে বেশি?
0: আমার কাছে সবচেয়ে সুখের মনে হয় এটা, মানে কোনো বড়াই করে না বা আগ বাড়িয়ে বলাও না, আমি ওর সামনাসামনি বলছি, আমরা কোনোদিন ঝগড়া করিনি, এটা আমার কাছে বড় সুখের। অভিমান হয়েছে দু চার দিনের জন্য, অভিমান হয়েছে কিন্তু কোনোদিন আমরা মানে তর্কাতর্কি করা বা ঝগড়া বলতে যেটা
1: অনেকে যে বাড়ি থেকে বাড়ি চলে যায়
0: বা অভিমানমূলক কথা বলা, এই ধরনের ঘটনা আমাদের জীবনে হয়নি, এটা আমার কাছে খুব মানে আনন্দ দেয় এটা ভাবলে, এটাই আমার কাছে বড় সুখস্মৃতি। আমি
1: না অভিমান এগুলো হবে একসাথে থাকতে গেলে তো
0: ঝগড়া হয়নি, বললাম তো ঝগড়া হয়নি কোনো,
1: সেটা ওই যে রাগ করে বেরিয়ে যাওয়া বাপ বাড়ি চলে যাওয়া
2: ভাবলো
0: ভাবলো।
1: আরেকটা যেটা খুব বেশি আর্গুমেন্টেটিভ সংসারে, মানে আমার কথাটাই উপরে থাকবে, এটা এখন যেহেতু মেয়েরা একটু স্বাবলম্বী, স্বাভাবিকভাবে মেয়েরাও চায় যে শুধু আমার স্বামীর কথাটা কেন উপরে থাকবে, আমি যেটা বলছি সেটারও তো মূল্য আছে, সেটাও তো আমার কথাটাও তো রাখতে হবে। এই যে সংসারে খুব বেশি আর্গুমেন্টেটিভ বা ইগো যে আমার কথাটাই উপরে, সেটা আমি দুজনের কথাই বলছি, এই ব্যাপারটা নিয়ে একটু বলুন।
0: এটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি ছেলে বলে বা আমি কামাই করে বলে শুধু আমার কথাই প্রাধান্য পাবে, এরকম মানসিকতা যদি থাকে পুরুষতান্ত্রিক, তাহলে কিন্তু শান্তি কখনোই কিন্তু আসবে না। শান্তি আসতে গেলে আমি বলবো ওয়াইফকে নিজের বন্ধু ভাবো, বন্ধুর মতো তার কাছেও পরামর্শ জানো। হ্যাঁ, পরামর্শ জেনে তার মতামত নিয়ে দুইটার মধ্যে টালি করো, যেটা বেটার মনে হবে সেটা কেন। এবং আমার জীবনে আমি দেখেছি আমরা যাই করেছি দুইজনে আলোচনা করেই করেছি, এবং সঠিক কোথায় আমার ডিসিশনের ক্ষেত্রে আমি দেখেছি আমি রং ছিলাম, ও যখন আমাকে বুঝিয়ে বললো পরে আমি বুঝেছি এটা রং ছিল। তাই
1: মানে বুঝিয়ে বলতে হবে
0: ওয়াইফকে, মানে একদম ওয়াইফের মতামতকে গুরুত্ব না দেওয়া, এটাকে আমি কোনোভাবে মানি না।
1: শোনা উচিত যে কি বলছে, শুনি ভাবি,
0: শোনা উচিত এবং পরিবেশ অনুসারে এটা মানাও উচিত, যাতে কেউ ছোট হয়ে যায়।
1: হ্যাঁ, মানে শুনে এটা আমি একটু ভাবি যে কি বলছে, কথাটা গুরুত্ব কতটুকু, তারপর মানতে অসুবিধা নেই, সেটা মানলে যদি আমার জন্য ভালো হয়, হ্যাঁ উপকার হয়, অবশ্যই মানা উচিত। এবার ম্যামের কাছে এই যে সংসারের ভিতর দেখা যায় এই সন্দেহ অবিশ্বাস, এগুলো নিয়ে কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে, বিশেষ করে, আচ্ছা ফেসবুকের কথাটা আরেকটু পরেই আসছি, এই সন্দেহ অবিশ্বাসগুলি আগেও ছিল, যে এখন ফেসবুকে এসছে বলে তা না, এটা নিয়ে কি বলবেন?
2: বিশ্বাস, মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকতো, আর সব সময় লুকিয়ে, যেমন স্বামী বউয়ের কাছ থেকে কোনো কিছু লুকোচুরি করতে
1: নেই,
2: বউয়েরও কোনোদিন স্বামীর কাছ থেকে কোনো কিছু লুকোচুরি করতে
1: নেই, দুজন
2: দুজনের প্রতি বিশ্বাস রাখতে হবে।
1: হ্যাঁ সেটাই, বা মিথ্যা বলা,
2: মিথ্যা
1: এটাও উচিত।
2: আমি কোনোদিনই মিথ্যা পছন্দ করি না, আমার ছেলে মেয়েকেও বলি যে এক মিথ্যাকে ঢাকতে 10 সত্য কথা বলতে হবে,
1: 10টা মিথ্যা কথা বলতে
2: হবে। হ্যাঁ 10টা মিথ্যা কথা বলতে, কিন্তু তুমি সবসময় সত্যের পথে থাকবা, যেখানে তুমি মনে করো যে সত্যটা বললে অসুবিধে হয় সেখানে তুমি চুপ থাকো, তবু তুমি মিথ্যার আশ্রয় নিবা না, এটাই আমার আর কি ছেলে মেয়েদের প্রতি।
1: এবার স্যারের কাছে এই যে আজকালের যুগে যে ফেসবুকের উপর ডিপেন্ড করে অনেক দেখা যাচ্ছে ঘটনা আমাদের উদয়পুরে, অনেকগুলো হলো এই সন্দেহ অবিশ্বাস, ওইখান থেকে মানে সংসার ছেড়ে চলেই যাচ্ছে, বা অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বা আরো অনেক আরো খারাপ কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো এটা নিয়ে আপনি কি বলবেন?
0: আসলে আমি বলি কি, পরিবারের লোককে সময় যেমন দাও, পরিবারের লোককে বিশ্বাসের সাথে ভালোবাসো, এবং ভালোবাসার সাথে ওকে সম্মান দাও, রেসপেক্ট করো। শুধু ভালোবাসলে হয় না, রেসপেক্ট দিতে হয়। রেসপেক্ট মানে কি, সে একটা কথা বললো, এটা যদি যুক্তিগ্রাহ্য থাকে এটাকে মেনে না, এটাই হলো সম্মান দেওয়া। হ্যাঁ, গুরুত্ব দেওয়া। আর ফেসবুকের যে এটা, এটা এখন টেকনোলজির যুগে এগুলি চলতেই থাকবে। আমি বলি কি, সবাই সবাইকে বিশ্বাস করো, বিশ্বাসের থাকলে কোনো কিছুই তোমাকে পরিবারে ফাটল ধরাতে পারবে না। স্বামী ওয়াইফকে বিশ্বাস করবে, ওয়াইফ স্বামীকে বিশ্বাস করবে, এইটা চিরন্তন ভারতীয় ঐতিহ্যের সাথে কিন্তু এটা যুক্ত, কিন্তু না হলে কিন্তু এইভাবে মানে না দেখে বা না আলাপ আলোচনা করে এরকম অচেনা মানুষকে নিয়ে এত বছর ধরে ঘর করা, হ্যাঁ আপন করে নেওয়া, এটা ভারতবর্ষে মনে হয় সম্ভব, অন্য কোথাও আছে কিনা এটা আমার জানা নাই,
1: বিদেশের কালচার তো মানে বলে আর লাভ নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখনকার যে ছেলে মেয়েরা এরা কিন্তু বিয়ের আগেই মানে ভয় পাচ্ছে বিয়ে করবো কিনা, বা বিয়ে করলেও ভয় ওইটাই, 6 মাসও কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে 6 মাসও টিকছে না, বা ডিভোর্সের পথে যাচ্ছে, কিন্তু সেটা ছেলের মা বাবা বলুন বা মেয়ের মা বাবা বলুন, যথেষ্ট খরচ করে মানে যথাসাধ্য চেষ্টা করে কিন্তু বিয়েগুলো হচ্ছে। এখন আমরা বিয়ের মানে একটা অনুষ্ঠানে গেলে আমরা দেখতে পাই আমাদের সময় বা তারও আগে কি ছিল, আর এখন কিভাবে মানে আড়ম্বর করে জাঁকজমকভাবে বিয়ে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এটা, অনেকখানে গেলেই আমাদের আমরা আবার ভাবি যে ঠাকুর মঙ্গল করুক যাতে মানে চিরজীবন এইভাবে থাকতে পারে, কিন্তু অনেক সময় সেটা হচ্ছে না, এটা নিয়ে একটু বলুন।
0: আসলে সময়ের সাথে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখছি। বিশেষ করে এই যে ইদানিং আমার বলতে দ্বিধা নেই যে প্রি হানিমুন চলছে, আমার কাছে এটা এগুলি কিন্তু ভালো লাগে না। হয়তো বা কেউ বলবে আমি পুরানো দিনের মানুষ, এটা হতেও পারে, কিন্তু এই মানসিকতা ভারতীয় ঐতিহ্যের সাথে কোনো দিনই খায়নি এবং খাবেও না আমার মনে হয়। আর তাছাড়া কোন সংসারগুলি ভাঙছে, যারা প্রি হানিমুন নিয়ে বা বিয়ের আগেই দেখা যায় ঘোরাঘুরি করছে, খুব মেলামেশা করছে, বলতে দ্বিধা নেই, আমার ওয়াইফ সামনে আছে, আমরা বিয়ের মনে হয় 5-7 বছর পরেও একজন আরেকজনের চোখের দিকে আমরা তাকাতে পারিনি। হ্যাঁ, এখনো তো বা আমরা শেষ বয়সে এসে তাকাই, কিন্তু একটা সময় ছিল আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না। এটা আমাদের একটা মানে রেসপেক্টও বলা হয়, আবার একটা লজ্জা। এই লজ্জাবোধটা কিন্তু ইদানিং অনেক ছেলে মেয়ে
1: বিয়ের আগেই শেষ হয়ে যাচ্ছে,
0: এই কারণে কিন্তু ডিভোর্স বিষয়টা এটা অনেকটা ছেলে খেলার মতো হচ্ছে। তা আমি মনে করি এজ এ হিন্দু হিসাবে, হ্যাঁ, প্রত্যেক ছেলে বা মেয়ের ভাবা উচিত জীবনে একটি বিয়ে করা হবে, হ্যাঁ, বা করব। হ্যাঁ, এর বাইরে চিন্তা করলেই কিন্তু বিপদ, ডিভোর্স এই ধরনের নতুন নতুন শব্দ কিন্তু তোমাকে গ্রাস করবে।
1: হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে। আসলে ওই যে রোমান্স যেটা বলে, এটা বিয়ের আগেই শেষ হয়ে যাচ্ছে, মানে বিয়ের পরে আর মানে আর মানে যে লজ্জা আকর্ষণ এটা কিছুই থাকছে না। হ্যাঁ, এবং পয়সা খরচ তো হচ্ছেই, সেটা বলে আর লাভ নেই, এবং সমাজের জন্য তো এটা ভীষণ মানে চিন্তার বিষয়,
0: চিন্তার বিষয়। হ্যাঁ, হ্যাঁ,
1: লজ্জার বিষয়। মা বাবারা কিন্তু এখন ভীষণ চিন্তিত থাকে, মা বাবারাও চিন্তিত থাকে। সেটা আমি বলছি না শুধু মেয়ের মা বাবা, ছেলের মা বাবারাও, দুই দিকে মা বাবারাই চিন্তিত থাকে। মা বাবারা কোনোদিনও চান না কিন্তু যে ছেলে মেয়ে মানে এত, হ্যাঁ, বিয়ে দিচ্ছি, একটা সুন্দর সংসার সবাই চায়, মা বাবারাও চায় না, কিন্তু শেষ পর্যন্ত ওই ছেলে মেয়ের মনের দিকে তাকিয়ে মা বাবারাও শেষ পর্যন্ত বাধ্য হয় আদালতে গিয়ে পৌঁছায়, মানে এটা চলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো, এরপরে যেটা, এবার আমরা সরকারও চাইছে বা আমরা মা বাবারাও ছেলে মেয়েদেরকে বিশেষ করে মানে শিক্ষিত করে নিজের পায়ে নিজে দাঁড়াক, কিন্তু কিন্তু এটাকে যদি মেয়েরা নারীবাদ মানে ফেমিনিজম বা নারীবাদ যেটা একটা ওয়ার্ড এখন আমরা ভীষণ এই ওয়ার্ডটা প্রচলিত, হ্যাঁ, সেটা সংসারে কতটুকু মানে খাটে?
0: একটা হলো কি, স্বাতন্ত্র্যবাদ মানে এটা ব্যক্তি বিশেষ, যেমন পুরুষ স্বাতন্ত্র্য, নারী স্বাতন্ত্র্য, এটা দুইটা আলাদা জায়গা আছে। এখন পরিবারের মধ্যে যদি স্বাতন্ত্র্যবাদের চিন্তা করা হয় তাহলে কিন্তু সেই পরিবার টিকবে না, সেখানে মিলিতভাবে নারী পুরুষ মিলিতভাবেই কিন্তু পরিবারকে টিকিয়ে রাখতে হবে। পাশাপাশি আমি বলবো যে ইদানিং আমি দেখছি ম্যাক্সিমাম ছেলে মেয়ে কাদের ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটছে, এটা শুনলে খারাপ লাগলেও অনেকে রাগ করতেও পারে, আমার অনলি চাইল্ড বা একমাত্র সন্তান যারা, তারাই কিন্তু এই বেলাল্লাপনাটা কিন্তু বেশি করছে, এটা আমি একদম নির্দ্বিধায় বলি। হ্যাঁ, কারণ অতি আদর, অতি টাকা পয়সা উড়ানো, মানে সব কিছু অতি অতি করার পর সে সব কিছুকেই অতি হিসেবেই নিচ্ছে, সাধারণভাবে কিন্তু নিচ্ছে না কিন্তু। তাই অনলি চাইল্ড এটা নিয়েও কিন্তু গভর্নমেন্টকে চিন্তা ভাবনা করা,
1: এটা এটাও আপনার কাছে, হ্যাঁ, এটাও আপনার কাছে জিজ্ঞাসা যে এই একমাত্র সন্তান, হ্যাঁ, এমন না যে আমরা খেতে পাচ্ছি না কিভাবে মানুষ করব সেটা না, এটা এখন আমাদের একটা স্ট্যাটাস হয়ে গেছে, একটা মাত্র সন্তান থাকবে, ওকে তিনটে বাড়ি দিয়ে দেবো, হ্যাঁ, এখানে একটা বাড়ি, আগরতলা একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি, তিনটে বাড়ি দিয়ে দেবো, মানে চাওয়ার আগেই সব কিছু দিয়ে দেবো, দুটো তিনটে গাড়ি নিয়ে চলবে, এগুলো চলছে কিন্তু, এটার মানে নেগেটিভ এফেক্টটাই আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা।
0: আমি অনেক বড় লোকের, আমি তো চাকরি সূত্রে বিভিন্ন স্কুলে স্টুডেন্টের পকেটেও হাত দিতে হয়েছে, মোবাইল খুঁজতে গিয়ে দেখা গেছে, হ্যাঁ, বান্ডেলে বান্ডেলে টাকা, এখন তো 2000 টাকার নোট নেই। আমি একটা স্কুলের নাম বলবো না, একটা স্কুলে গিয়ে চারটা স্টুডেন্টের পকেটে 2000 টাকার দুইটা নোট করে পেয়েছি। আপনি ভাবেন তো, আমরা চাকরি যারা করি তখনও কিন্তু সবার কাছে 2000 টাকার নোট কিন্তু ছিল না কিন্তু, তাহলে বড় লোকের ছেলেদের পকেটে যদি 2000 টাকার নোট দুইটা করে পাওয়া যায় তাহলে সেই ছেলে বড় হওয়ার পর কি না করতে পারে। এই অতি আদর, আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো এই আদর করুন, কিন্তু এটা অতি আদর, এটা ভালো নয়।
1: আমিও আমার মনে হয় ছেলেদের হাতে অতিরিক্ত টাকা পয়সা দেওয়া মানে
2: প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ভালো না,
1: ছেলেদের হাতে অতিরিক্ত টাকা পয়সা দেওয়া মানে
2: মেয়ে বলেন
1: সে বাইক কিনবে, হ্যাঁ, তার বিভিন্ন সবগুলো জাগবে, তখন ওর পিছনে একটা মেয়েও আকৃষ্ট হবে। হ্যাঁ, একটা ছেলের হাতে যখন টাকা পয়সা ও দিচ্ছে
2: যে হ্যাঁ
1: অতিরিক্ত খরচ করছে, তখন কিন্তু একটা মেয়েও ওর প্রতি আকৃষ্ট হবে, ঠিক না? তাহলে এগুলো মানে অভিভাবকদের একটু ভাবা উচিত।
0: হ্যাঁ,
1: এবার ম্যামের কাছে জিজ্ঞেস করবো, প্রথম ঘুরতে গেছেন কবে স্যারের সাথে, বিয়ের পর প্রথম ঘুরতে গেছেন? 90 মানে বিয়ে হয়েছে তো কত, 89 90-তে গেছেন? আচ্ছা, তাহলে হানিমুন হয়েছে,
2: 90 না 91 91 এর ফার্স্ট
0: আসলে
1: ছেলে মেয়ে কয়জন আপনার?
0: হানিমুন ধারণা
1: দুই জন, এক ছেলে এক মেয়ে, মানে ওরা হওয়ার আগেই তো গেছেন দুজন।
0: কিন্তু একটা কথা সত্যি বলি, হ্যাঁ, হানিমুন

0: মন যে এখনকার যে হানিমুন ধারণাটা তখন আমাদের মাথাতে ছিল না। জাস্ট ওই নতুন জায়গা হিসাবে কলকাতা দীঘাটা দেখতে হবে, কলকাতা গেছি, বন্ধুরা বললো যে চলো দীঘাটা দেখে আসো, এক বন্ধু ও সব দীঘাতে গিয়ে ঘুরে আসলাম। আসলে হানিমুন মেন্টালিটি তখন আমাদের, কিন্তু আমরা গ্রামে থাকতাম তো, গ্রামের মানুষের কিন্তু হানিমুন শব্দ শুনে, আমি জানি না শুনেছি কিনা,
1: মানে আপনারা এইভাবে গেছেন যে বিয়ে হলে একটু ঘুরতে হয়,
0: হ্যাঁ ঘুরতে হয়
1: সেই হিসাবে গেছেন,
0: বেড়াতে গেছি, আর ঘোরাটা আমার একটু পছন্দ এটা আগে থেকে,
1: আর হানিমুন তো এখন বিয়ের আগেই হয়ে যাচ্ছে। আরেকটা যেটা আপনাদের দুজনের মনের মিল কতটুকু সেটা একটা, মানে কি কি পছন্দ, কার কি পছন্দ এটা দিয়ে, ম্যামের কাছে স্যারের কি কি পছন্দ এটা জিজ্ঞেস করবো, স্যারের প্রিয় খাবার কি, স্যার কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন রান্নাঘরে, মানে আপনার হাতের রান্না করা কিছু কি খেতে পছন্দ করেন?
2: মাছ মাংস এগুলি পছন্দ বেশি।
1: আচ্ছা, আর স্যারের প্রিয় রং কি, স্যারের জন্য কোনোদিন শার্ট প্যান্ট কিছু কিনেননি আপনি, পছন্দ করেননি যে এটা হয়তো স্যারের সাথে গেলেন দোকানে, হ্যাঁ যে এই এই রংটা তোমাকে ভালো লাগবে, এই কালারটা এরকম কি পছন্দ স্যারের?
2: হলুদ কালারটা ভালো লাগে
1: স্যারের। আচ্ছা, আর স্যারের প্রিয় শখ, মানে অবসর টাইম, লেজার টাইম কি করেন স্যার, কিভাবে কাটাতে পছন্দ করেন?
2: এই তো খবরের সময় খবর দেখে টিভিতে,
1: হ্যাঁ
2: কিছু গান শুনলো, বা নিজেও এখন তো ফেসবুকে কিছু এ করে,
1: ফেসবুকে এখন কিছু লেখালেখি করেন। আচ্ছা, এবার স্যারের কাছে ম্যামের প্রিয় খাবার কোনটা?
0: ম্যামের প্রিয় খাবার বলতে মিষ্টি, মিষ্টি দেখলেও মাথা গরম হয়ে যায়, এটা না আছে কিন্তু এটা খাবে।
1: তাহলে মিষ্টিটা দিয়ে আপনি মাথা ঠান্ডা করেন নাকি?
0: মিষ্টি পেলে ও খাবে।
1: আর ম্যাম তো যে শাড়ি পরেন বা শাড়ি বেশিরভাগ পরেন মনে হচ্ছে, তো ম্যামের প্রিয় রং কোনটা?
0: প্রিয় রং ওর পিঙ্ক কালার।
1: আচ্ছা, আর শখ, মানে কি মানে কোনটা বেশি পছন্দ করেন রান্নাঘরের কাজকর্ম ছাড়া, ঘরের কাজকর্ম ছাড়া কোনটা দিয়ে মানে একটু মনের আনন্দটা প্রকাশ হয়?
0: ওর আনন্দ আমি দেখলাম, মানে অন্যের বাড়িতে যদি কোনো উৎসব অনুষ্ঠানে বা নর্মালি যদি নিজেকে মানে কোনোভাবে যুক্ত করতে পারে, মানে একটু হেল্প করতে পারে কাউকে কারো কাজে, এটাতেই সে বেশি আনন্দ পায়।
1: খুব ভালো, মানে মানে প্রতিবেশীর, হ্যাঁ প্রতিবেশীর বাড়িতে, মানে
0: যে কোনো বাড়িতে। আর এখন তো পূজা অর্চনা, ঠাকুর ঘর নিয়ে ব্যস্ত, এখন ঠাকুরের কাছে বেশি আনন্দ।
1: অনেক অনেক ধন্যবাদ, আমাদের সময় প্রায় শেষ, আর কথা বেশি দূর এগোতে পাচ্ছি না, নমস্কার স্যার ও ম্যাম।
0: থ্যাংক ইউ।
3: শ্রোতা বন্ধুরা শুনলেন আবি নারী এই অনুষ্ঠানে, এতক্ষণ এ পক্ষের দম্পতি ছিলেন অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা শিক্ষা দপ্তর শ্রী লক্ষণ চন্দ্র দাস, এবং সাথে ছিলেন ওনার সহধর্মিনী শ্রীমতী প্রতিমা ভৌমিক উদয়পুর থেকে। সাক্ষাৎকার নিয়েছেন ঝুমানাথ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই।

শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরেই থাকবে বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান।

আকাশ বাণী বিলোনিয়া অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবি গান। আজকের শিল্পী যশু দাস, অনুষ্ঠানের প্রথম ছবি সম্পর্ক।

গানটি শুনলেন সসুরাল ছবি থেকে, শিল্পী ছিলেন যিশুদাস। অবকাশ সন্ধির অনুষ্ঠানে এবারের ছবি গলিও কা বাদশা, শিল্পী যিশুদাস।

অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে শুনছেন পুরোনো দিনের হিন্দি ছায়াছবির গান। আপনারা শুনলেন এক নয় পেহেলি ছবির গান, শিল্পী ছিলেন যশু দাস। অনুষ্ঠানে এইবারের ছবি ধোকেবাজ, আজকে শিল্পী যশু দাস।

0: লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন স্বপন বসু। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বাস্থ্য বিষয়ে, আজকের বিষয় হুপিং কাশি।
1: হলো কংরাই এবা পার্টোসিস বেলাই খের সলনাই বেমার বরডেটাল্লা পার্টোসিস হনে ব্যাকটেরিয়া বাই অ বেমার অঙ্গ পৈলা ফাইচিং অ বেমার ন রমনানি বেলাই খেতুগো বেবাক অমর নিবর রকন ন অ বেমার রমিমান ফিয়াবা বিশিবানী তলানি চেরাই রকন ন অ বেমার বেলাই খে রমিমান হলো কংরাই এবা পার্টোসিস বেলাই খে সলনাই বেমার বরডাটেল্লা পার্টোসিস হেনে ব্যাকটেরিয়া বাই অ বেমারুঙ্গ পৈলা ফাইসিং অ বেমার ন

হলুক রোগনি সাগন অবেমার বেলায় উংমানি নুগো। পুইলা হাতি বার্ষা রময় অবেমার হামানামানি তেই রহরমানি লামাও উঙ্গু। অজরাও মকল কনজাইটিভাইটিস বুকুঙ্গ রাইনাইটিস রঙ্গু। তাই কুচু খেব ততরাখি ফাইয়া শাক হামিয়া উঙ্গুই বেলায় খে কুচুগো। সালো ওয়াইব্রুচি এবা ওয়াইবাচি শুক মা কুচুগো। হরখে অ কুচুক মানি তেইব বারু। আচম আচম খে কুচুগো কুচুকতে কুচুকতে হামা রহরি মানিয়া উঙ্গো। তেই কলক খে হামা মানাও তেই অবনি লগে লগে কুচুক মানি খরাং বতর আবনি বাগিন অবন হন হোপিং কাফ। কুচুকফ্রু এবা কুচুকমা থাকে মা কবাও। আবহাই কুচুকমানি হাতি বার্সানি সিমি তালসা জরা রোগব দঙ্গ। বিথি বারাই চামানি বিশিন্তি উলখে কুচুকমা হাম্মা নুঘাঙ্কে ততরাখিব অঙ্কর। হুলু কংরাই উংখে গবাং মা বেমার রোগব উঙিমানো। আবরখাই ব্রঙ্কোনিউমোনিয়া

ওলতেই মাঞ্জাগে তুই খে নাইব মাতন নাই আবনি বাগিন চেরাইর কিসা মিশা কচু খেন বন শাক নাঙিয়া উংথাই গরে লগি লগিন চেরাইন সাক হাম নাইনাই বাই ফুনুকনানি বেলাই খেনাঙ্গো।

শুনলেন স্বাস্থ্য বিষয়ে। আজকের বিষয় ছিল হুপিং কাশি। কক্সবাজার অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি শিল্পী কমলাপতি দেববর্মা।

कसमले तेले या बाऊ कसमले।

0: lang di kapa ta sab lang di
1: Yeah.

Passa dois, dois, dois, dois, dois, dois, dois, dois.

कसम ले तलिया बाबू कसम ले तलिया बकले बदे।

0: తదుపరి సరిప మనీ
1: గగ్యతే మొక్కలు నై.

tô acabando. Acabou. Tô acabando. Tô acabando. Acabou.

সাদে নাবাল লগি ক বড় লাখি দিব মা

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন কমলাপতি দেববর্মা। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী। আজ শুনবেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে কিষাণবাণী অনুষ্ঠান।

0: নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণবাণী অনুষ্ঠানে। কিষাণবাণী অনুষ্ঠানে প্রথমে জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের এবং এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 14 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98% এবং 55% হতে পারে। শুনলেন না আবহাওয়ার পূর্বাভাস, এবার জেনে নেব এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির অতিরিক্ত তর শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন। শেষেতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত গবাদি প্রাণী এবং এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জায়গায় রাখবেন না। আমন চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, সাম্প্রতিক বৃষ্টিপাতের সুবিধা গ্রহণ করে ধান চাষিরা চারা রোপণের 21 দিন আগে জমি চাষ করে নিতে পারেন, যাতে জমির আগাছা শুকিয়ে যায় বা পচে যায়। তাছাড়া বীজতলা তৈরি করা এবং বীজতলা বীজ বপনের কাজ তাড়াতাড়ি শেষ করে নিতে হবে। বীজতলা থেকে অতিরিক্ত বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য বীজতলায় জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেনের ব্যবস্থা করুন এবং বীজতলা উঁচু করে দিন। লঙ্কা চাষিভাইদের উদ্দেশ্যে বলছি, মরিচের ফল পচা রোগ নিয়ন্ত্রণের জন্য মূল জমির চারপাশে সিউডোমোনাস দিয়ে মাটি ভিজিয়ে দিন। তাছাড়া সিউডোমোনাস ফ্লোরেন্স 10 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করা যেতে পারে। যতটা সম্ভব রাসায়নিক ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ এড়িয়ে চলুন। জৈবিক নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব এবং টেকসই পদ্ধতিভাবে চাষ করুন। লেবু চাষিবাদের উদ্দেশ্যে বলছি, বিগত প্রায় পক্ষকাল ধরে চলে আসা আর্দ্র বৃষ্টিপাতযুক্ত আবহাওয়ায় লেবু জাতীয় ফসলে গুমসিস বা কাণ্ডক্ষরণ রোগ দেখা দিতে পারে। বাগানের ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। আক্রান্ত গাছের অংশ কেটে ফেলে দিতে হবে এবং কাটা অংশে বোরডিওক্স পেস্ট লাগিয়ে দিতে হবে। বাগানের ভালো নিষ্কাশনী ব্যবস্থার সাথে সাথে জমি পরিষ্কার রাখতে হবে এবং বিশেষ করে পচা বা নষ্ট হয়ে যাওয়া ফসল জমি থেকে সরিয়ে নিতে হবে। এতে করে গাছে ফল চোষক পোকার আক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। পশুপালক ভাইদের উদ্দেশ্যে বলছি, গবাদি প্রাণীর ঘর পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে। মাছির উপদ্রব ঠেকাতে নিয়মিত ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখতে হবে। গবাদি প্রাণীর স্বাস্থ্য ঠিক রাখতে গোখাদ্য এবং সবুজ ঘাসের সাথে 30 গ্রাম লবণ মিশিয়ে দিতে হবে। নিয়মিত মুখ এবং পা বেকিং সোডা দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত রাখতে হবে। যদি কোথাও কোনো ক্ষতের সৃষ্টি হয় তাহলে তা পটাশ দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে দিতে হবে। নিকটবর্তী পশু চিকিৎসালয়ের সাথে আপনাদেরকে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। এখন শুনুন আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় মাশরুম চাষ। এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ নয়ন দেবনাথ।
1: আজকের বিষয় পড়বে আমাদের আলোচনার বিষয় যুব সমাজের জন্য আয়ের উৎস হিসেবে মাশরুম চাষ। আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নয়ন দেবনাথ, উনি

0: কৃষি অর্থনীতির উপর স্নাতকোত্তর। আপনার কাছ থেকে আমরা আজকে জানব বিস্তারিতভাবে মাশরুম চাষ নিয়ে, বিশেষ করে যুব সমাজ যারা এখনো আয়ের উৎস খুঁজছেন তাদের জন্য কিভাবে তারা প্রস্তুতি গ্রহণ করবেন, কিভাবে তারা এই মাশরুম চাষকে বেছে নেবেন তাদের আয়ের উৎস হিসেবে। আমরা কৃষকদের কাছে বা মাঠে যখন যাই, মাশরুম চাষ নিয়ে কিন্তু অনেক জনপ্রিয়তা কৃষকদের মুখে, মানে তাদের আগ্রহ হিসেবে আমরা অনেক কিছু তাদের মুখে শুনতে পাই। প্রথমে জানব মাশরুম চাষে এত জনপ্রিয়তা কেন?
1: নমস্কার, আমি নয়ন দেবনাথ, আমি কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করছি।
0: আচ্ছা,
1: এবং আমি আজকে একটা খুব ক্ষুদ্র বিষয় নিয়ে মানে খুব সহজভাবে আলোচনা করব, এবং আমার আলোচনার বিষয়টি হল ক্ষুদ্র যুব সমাজের জন্য ক্ষুদ্র আয়ের উৎস হিসেবে মাশরুম চাষ। এবং বন্ধুরা, আমি বলতে চাই আজ বর্তমানে শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত চাকরি পাওয়া ততটা সহজ নয়। এবং আমরা দেখতে পাই মানে বিশ্বখ্যাতি পড়াতে অনেক যুবক যুবতী চাকরির জন্য বাইরে যেতে বাধ্য হয়, কিন্তু আমরা যদি নিজের এলাকাতে একটা ছোট উদ্যোগ শুরু করি তাহলে সেটা শুধু নিজের জন্যই নয়, সমাজের জন্য উপকারী হতে পারে।
0: আচ্ছা আচ্ছা,
1: বিশেষ করে মাশরুম আমরা দেখতাম আগে জঙ্গলের মধ্যেই স্বাভাবিক জন্মাত এবং মানুষের এটা গ্রহণ করার সীমিত ছিল, কিন্তু বর্তমানে এর ১২ শতাব্দীতে মানুষের খাদ্য তালিকায় মাশরুম যুক্ত হচ্ছে।
0: এখন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের নিমন্ত্রণ বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মাশরুম একটা সবজি থাকবেই, এবং এর জনপ্রিয়তা বা পুষ্টিগুণ কিন্তু অনেক রয়েছে, চাহিদা অনেক রয়েছে। মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে জানব, ধীরে ধীরে আসবো তার চাষবাস নিয়ে, পদ্ধতি নিয়ে, পুষ্টিগুণ সম্পর্কে বলুন।
1: মাশরুম একটি পুষ্টিকর খাদ্য, এতে অতি উচ্চ মাত্রায় প্রোটিন রয়েছে এবং ভিটামিন রয়েছে, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি এবং খনিজ উপাদান। ভারতের কৃষি গবেষণা পরিষদের তথ্য অনুযায়ী মাশরুমের প্রায় 20-30% প্রোটিন রয়েছে, যা অন্যান্য অনেক সবজির তুলনায় অনেক বেশি। এছাড়াও মাশরুমের চর্বি খুব কম এবং কোলেস্ট্রল প্রায় নেই বলেই চলে, এই জন্য স্বাস্থ্য মানুষের কাছে এটা খুব জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে।
0: মানে যারা নিরামিষ ভুজি, যাদের মানে মাছ মাংসের প্রতি অনীহা রয়েছে, তারা কিন্তু এই মাশরুমকে তাদের পুষ্টিগুণের সবজি হিসেবে বেছে নিতে পারেন এবং খুব চাহিদা রয়েছে।
1: এটাকে আবার গরিবের মাংস বলা হয়, কারণ এতে মানে যারা আমিষ ভুজি তারা তো মানে হয়তো মুরগির মাংস হইতে যে প্রোটিনটা নেয়, যারা উদ্ভিজাত মানে যারা নিরামিষ তারা এর বিকল্প হিসাবে মাশরুম থেকে সেই প্রোটিনটা নিতে পারবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ত্রিপুরার মতো রাজ্যের মধ্যে এই মাশরুমকে সহজে চাষ করা যায়, মানে সহজে করা যায় কি?
1: বিশেষ করে ত্রিপুরার মধ্যে মিল্কি মাশরুম, তারপর ওয়েস্টার মাশরুম, পেডিশো মাশরুম খুবই জনপ্রিয়, বাট কিন্তু বিশেষ করে যে ওয়েস্টার মাশরুমটাই সবচেয়ে বেশি উপযোগী, কারণ ত্রিপুরার যে তাপমাত্রা আদ্রতা রয়েছে তা বেশিরভাগ ক্ষেত্রে উপযুক্ত থাকে ওয়েস্টার মাশরুম চাষের জন্য, এবং এটা করা খুবই সহজ।
0: তিন চার রকমের মাশরুম চাষ হচ্ছে আপাতত,
1: কিন্তু সারা বছর ওয়েস্টার মাশরুমটা করা যায়।
0: সারা বছর ধরে ওয়েস্টার
1: মাশরুমটা করা যায়।
0: আচ্ছা আচ্ছা, আর বাকি মাশরুমগুলো সিজনাল, মানে
1: সিজনাল
0: সময় উপযোগী সেগুলো। তাহলে কি ধরনের, আপনি কি মনে করেন, মানে আমাদের এখানে দক্ষিণ ত্রিপুরার বা সারা ত্রিপুরা রাজ্যে যে আবহাওয়া রয়েছে, জলবায়ু রয়েছে, মাটি রয়েছে, সেখানে কি সারা বছর ধরে এই ওয়েস্টার মাশরুম চাষ?
1: হ্যাঁ, সারা বছর ওয়েস্টার মাশরুম করা যাবে।
0: কি ধরনের তাপমাত্রা বা জলবায়ু প্রয়োজন হয়
1: ওয়েস্টার মাশরুমের জন্য? ২৫ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে করা যাবে।
0: আচ্ছা,
1: ওয়েস্টার মাশরুমের জন্য
0: ২৫ থেকে ৩০ ডিগ্রি
1: ৩৫ ডিগ্রি
0: তাপমাত্রার মধ্যে সেটা করা যায় না? কি ধরনের উপকরণ প্রয়োজন হয় সেই মাশরুম চাষে?
1: প্রধানত কৃষিজাত বর্জ্য, যেমন গমের খড়, ধানের খড় এবং পলিথিন ব্যাগ এবং ভালো মানের স্পন, যেগুলো অতি সহজেই স্থানীয় বাজারে পাওয়া যায়।
0: এই উপকরণগুলো লাগবে মাশরুম চাষের জন্য, আবার বলুন কি কি বলেছিলেন জানি?
1: যেমন কৃষিজ বর্জ্য, যেমন গমের খড়, ধানের খড় এবং পলিথিন ব্যাগ এবং ভালো মানের স্পন, যেগুলো অতি সহজে স্থানীয় মার্কেটে আমরা পেতে পারি।
0: যেহেতু আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা বেকার যুবক রয়েছে, যারা আয়ের উৎস খুঁজছেন তাদের জন্য, তাহলে মানে কিভাবে এই চাষ শুরু করবেন বেকার যুবকরা? কিরকম ধরনের প্রস্তুতি তাদের নিতে হবে? এই উপকরণগুলো প্রথমে সংগ্রহ করা বা জায়গা বেছে নেওয়া বা পদ্ধতি, কোথায় থেকে তারা এর প্রশিক্ষণ নেবেন, সবকিছু নিয়ে আপনি বলুন।
1: আমাদের ত্রিপুরার কৃষি দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা গ্রামীণ বিকাশ

0: যে পরিষদ রয়েছে,
1: কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে,
0: কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, ওইগুলোতে নিয়মিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয় মাশরুম চাষের উপর। তাই যারা নতুন করে শুরু করতে চাইছেন তারা এইসব সুযোগগুলি খুব মানে নিতে পারেন, এই সুযোগগুলি নিতে পারেন। এবং প্রথমে বলবো, প্রথমে শুরুতেই বড় করে করা দরকার নেই, মানে বাড়ির একটা ছোট্ট ঘর বা গ্যারেজ অথবা কোনো শেড থাকলে এটা ছোট কেউ এটা ছোট করেই শুরু করতে পারেন মাশরুম চাষটা।
1: যে কোনো ধরনের ঘর হলে হবে,
0: যে কোনো ঘর হলে চলবে,
1: মানে সেটা আমার একদম পাকা ঘর হতে হবে বা
0: না এরকম এরকম কিছু নেই, মানে যে কোনো একটা খালি ঘর থাকলেই শুরু করা যাবে।
1: আচ্ছা আচ্ছা,
0: আমি এসে
1: তাহলে কিভাবে করবেন, মানে এটা ছোট ইউনিট থেকে শুরু করে কিভাবে এরা শুরু করবেন সেটা নিয়ে বলুন।
0: প্রথমত আমাদের কি করতে হবে, মানে যে খড়টা, যে খড়টা আছে খড়টাকে ধানের খোয়া এটাকে ভালোভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এটাকে জলে চুবিয়ে রাখতে হবে 12-18 ঘন্টা। তারপর জল থেকে তুলে নিয়ে এটাকে,
1: মানে এটাকে কোনো পরিমাপ রয়েছে যে এতটুকু এত সেন্টিমিটার বা এত মিটার?
0: না, এত সেন্টিমিটার না, এটাকে একটা অনুমান একটা কাটতে হবে ছোট করে,
1: মানে মোটামুটি সবগুলো খড় যাতে একই সমান
0: একই থাকে।
1: আচ্ছা,
0: কেটে নিতে হবে ছোট করে কেটে নিয়ে, তারপর এটাকে আমরা 12-18 ঘন্টা জলে চুবিয়ে রাখতে হবে, ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে
1: 12-18 ঘন্টা।
0: তারপর এটাকে জল
1: ঠান্ডা জলের মধ্যে আচ্ছা,
0: তারপর এটাকে জল থেকে তুলে নিয়ে 2 ঘন্টা গরম জলে রাখতে হবে, রেখে এটাকে তারপর জলটাকে ঝরিয়ে শুকনো জল রাখতে হবে।
1: ঠান্ডা জলে 12-18 ঘন্টা থাকার পর তারপর তুলে নিয়ে আমরা গরম জলে
0: গরম জল রাখবো 2 ঘন্টা।
1: আচ্ছা আচ্ছা,
0: 2 ঘন্টা রেখে এটাকে আমরা তুলে নেব, তুলে নিয়ে শুকিয়ে রাখবো এটাকে।
1: আচ্ছা,
0: এটাকে বলে মানে এটাকে গরম জল শোধন বলে। এবং আরেকটা হচ্ছে রাসায়নিক ওষুধের শোধন। রাসায়নিক শোধনটা কি হলো, একটা বড় একটা 200 লিটারের জলের পাত্রে 90 লিটার জল নিয়ে তাতে 10 কেজি খড় আমরা নিয়ে, তারপর দুটো আলাদা বালতিতে 5 লিটার দুটো জল নেব, তারপর প্রত্যেকটাতে 5 গ্রাম বেবিস্টিন, তারপর 125 ml ফরমালিন নিয়ে, তারপর আমরা বড় যে জলের পাত্র রয়েছে তাতে মিক্স করে ভালো করে এটাকে ইট বা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবো। তারপর এটা প্রায় 18 ঘন্টা পর এটাকে তুলে নিয়ে শুকিয়ে রাখতে হবে।
1: আচ্ছা,
0: এবং এবার আমরা আসবো কিভাবে আমরা ব্যাগটা প্রস্তুত করবো,
1: সেটা হলো রাসায়নিক পদ্ধতির শোধন।
0: হ্যাঁ, রাসায়নিক পদ্ধতির শোধন।
1: আচ্ছা,
0: এখন আমরা বলবো এটা কিভাবে আমরা ব্যাগটা প্রিপেয়ার করবো। আমরা কি করব, 5 বাগ খড় নেব, তারপর 4 বাগ নেব আমরা স্পনটা নেব, যে স্পনটা আমরা কালেকশন করব বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র অথবা কৃষি দপ্তর থেকে আমরা কালেকশন করব নিয়ে এটাকে স্পন, হ্যাঁ স্পনটা নিয়ে এটাকে আমরা ভালোভাবে ব্যাগটা চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, মানে স্তরে স্তরে এটাকে মানে করে নিয়ে, মানে
1: ওই যে পলিথিনের ব্যাগ তার মধ্যে
0: একটা স্তরে আপনাকে খটা দিতে হবে, তারপর আপনাকে স্পনটা দিতে হবে, এটাকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে পলিথিনের গায়ে 4-5টা ছোট ছোট ছিদ্র করে নিতে হবে এবং নিচের দিকে 2টো ছিদ্র করতে হবে।
1: আচ্ছা আচ্ছা,
0: এবং এটাকে কোন বাঁশের মাচায় সুন্দর করে সাজিয়ে দিতে হবে।
1: কেন এই ছিদ্র কেন করতে হবে?
0: ছিদ্র করা যাতে বাইরে থেকে বাতাস সাথে এটা চলাচল করতে পারে এটাতে।
1: আচ্ছা,
0: এবং আমরা এটাকে 15-18 দিন এটাকে অন্ধকার রুমে রেখে দেবো, এবং 18 দিন পর আমরা দেখতে পাবো যে পুরো স্পনটা পুরো ব্যাগের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং ছড়িয়ে পড়লে আমাদের কি করতে হবে, আমাদের কোন কাঁচি বা ছুরি দিয়ে আমাদের যে ব্যাগটা আছে ব্যাগের পলিথিনটা কেটে এটাকে আলাদা করে দিতে হবে, আলাদা করে
1: দেওয়া, সেটা হবে 15-20 দিন পর,
0: 20 দিন পর। এবং এটাকে আলাদা করে এটাতে,
1: এই সময়ের মধ্যে কি এখানে কোন ধরনের জল বা কোনো কিছু দেওয়ার
0: প্রয়োজন? না না, কোনো জল দেওয়ার প্রয়োজন নাই। যখন আমরা প্রতিদিন ব্যাগটা খুলে নেব, কেটে নেব, কেটে তারপর যখন আবার বাঁশের মাচায় রাখবো, তখন প্রত্যেক দিন 2-3 বার আমাদের জল স্প্রে করতে হবে, যাতে এই ব্যাগটাতে একটা ভিজা ভিজা ভাব থাকে।
1: আচ্ছা আচ্ছা,
0: এবং আমরা 5-7 দিন পরে দেখবো যে মাশরুম 20টা বেরিয়ে এসেছে, এবং পরবর্তী 3-4 দিন পরে দেখবো 20টা বড় হয়ে গেছে, তখন এটা হার্ভেস্টিং এর জন্য এটা পুরো প্রস্তুত হয়ে যাবে। এবং যদি আমরা নিয়মিত 10-12 দিন জল প্রয়োগ করি, তাহলে আবার আমরা 10-12 দিন পর আবার আমরা আবার দ্বিতীয় ফলন পেয়ে যাব মাশরুম থেকে, এবং একটা ব্যাগ থেকে অত্যন্ত 2-3 বার আমরা ফলন পেয়ে যাব।
1: আচ্ছা,
0: গড়ে আমরা পাই একটা ব্যাগ থেকে 1-1.5 কেজি আমরা মাশরুম পেয়ে যাব।
1: মানে ব্যাগের আয়তনটা মানে কতটুকু হবে? সেই
0: ব্যাগের আয়তন 1 কেজি হবে,
1: 1-1.5 কেজি
0: হবে।
1: সেখান থেকে আমরা 2 বার করে ফলন পেয়ে যাবো,
0: 2-3 বার পেয়ে যাবো আমরা। মানে যখন এতটুকু বিষয় পেতে পারি, কিন্তু যখন আমরা দেখবো যে ফলনটা কমে গেছে, তখন ভালোভাবে এটাকে আর এটা না করে ভালো হবে তারপর।
1: আচ্ছা আচ্ছা, এবং পুরো ঘটনাটা হবে বদ্ধ ঘরে এবং অন্ধকার ঘরে?
0: হ্যাঁ, অন্ধকার ঘরে, অন্ধকার ঘরে হবে এটা। আপনার যখন এটা স্পনটা বেরোবে, তখন এটা বদ্ধ ঘরে হবে এটা। এরপরটা কোনো সমস্যা নেই, এরপরটা আপনি এটা অন্ধকার করতে পারেন, আলো ঘরে করতে পারেন, এটা

0: মানে যারা করবেন ই চাষ বা যাদের ইচ্ছে আছে তাদের একটা প্রশ্ন থাকতে পারে, কেন আমি আলুর ঘরে, আলু মানে যেখানে আলু প্রবেশ করতে পারে, সূর্যের আলু ঢুকতে পারে, এই ধরনের ঘরকে কেন আমরা বেছে নেব না?
1: কারণ বেছে নেব, কারণ আমরা কি জানি আমরা যে কোন, কারণ এটা একটা ছত্রাক, ছত্রাক যখন সূর্যের সংস্পর্শে আসে তখন এটা সবুজ কালো হয়ে যায়, সালাখন শুরু করে, তখন এটা মানে আমরা যে মাশরুম সাধারণ হয় এটা মানে সবুজ হওয়ার চান্সেস থাকে, সবুজ হয়ে গেলে তখন এটা মানে আমরা যে গুণটি আমরা পাবো এর মধ্যে হয়তো আমরা নাও পেতে পারি, এই জন্য এটা বদ্ধ করে এটা করা হয় মাশরুমটা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বদ্ধকর বেছে নিতে হবে, সে সাথে লাগবে পলিথিন,
1: পলিথিন ব্যাগ
0: এবং
1: ভালো মানের স্পন,
0: স্পন লাগবে, উপযুক্ত বিশ্বাসযোগ্য জায়গা থেকে সংগ্রহ করতে হবে, সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিতে পারে।
1: আমাদের এটা নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে যে স্পনটা এক থেকে দুই মাসে পূরণ হতে হবে, এর থেকে পূরণ হবে না, এবং এটা সাদা রঙেরই হতে হবে, এবং আমাদের চেক করে নিতে হবে যাতে এটা কোনো গন্ধ না থাকে।
0: আপনি প্রথমে বললেন যে খড়কে কেটে প্রমাণ সাইজে কেটে সেটাকে গরম জলে, প্রথমে ঠান্ডা জলে, তারপর গরম জলে ভিজিয়ে শোধন করে নিতে হবে, আর রাসায়নিক প্রক্রিয়াতে যদি করে বেবিস্টিন দিয়ে
1: এবং
0: আলাদা আলাদা পাত্রের মধ্যে সেটা করতে পারবে, কিন্তু যে স্পনটা তারা সংগ্রহ করবে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে করুক বা কোনো বিশ্বাসযোগ্য জায়গা থেকে, দোকান থেকে করুক, এই স্পন কি শোধন করার প্রয়োজন আছে?
1: স্পন শোধন করার প্রয়োজন নেই,
0: প্রয়োজন নেই না, মানে সেটা যেটাই আনবে সেটাকে তারা কাজে লাগাতে পারবে। প্রথম কাজ হবে যে পলিথিনের ব্যাগের মধ্যে স্পনটাকে এক ভাগ খড়, এক ভাগ স্পন, প্রথমে কি দেবে, খড় দেবে না স্পন দেবে?
1: প্রথমে খড়,
0: প্রথমে খড় দেবে, তারপর
1: মাঝে মাঝে তারপর স্পন দেওয়া হবে।
0: আচ্ছা,
1: একটা ব্যাগে 50 থেকে 100 গ্রাম স্পন ব্যবহার করা হয় একটা ব্যাগে,
0: এই ধরনের প্রমাণ সাইজের যে একটা পলিথিন ব্যাগ তার মধ্যে
1: 50 থেকে 100 গ্রাম
0: স্পন ব্যবহার করবে,
1: ব্যবহার করা হয়
0: সেটা বিজ্ঞানসম্মত,
1: বিজ্ঞানসম্মত।
0: আচ্ছা আচ্ছা, আর তারপর করতে হবে যেটা, সেটা বললেন আপনি, 4-5টা ফুটো করতে হবে, নিচে দুটো ফুটো করতে হবে, সেই অবস্থায় 15 থেকে 20 দিন রেখে দেবেন,
1: রেখে দেবে,
0: মানে যুবকদের যাতে অনায়াসে সেটা করতে পারে। বারবার বলা হচ্ছে যে একদম খুবই সহজ পদ্ধতি মাশরুম চাষ করা, এবং বাজারে এর চাহিদা এত বেশি, দাম এত বেশি, কিন্তু সহজে কিন্তু অনেক পয়সা, কম খরচে অনেক পয়সা রোজগার করা যায়, অনেক অর্থ তারা রোজগার করতে পারে। সেক্ষেত্রে 15 থেকে 20 দিন রাখার পর সেটাকে খুলে নিয়ে, পলিথিন ব্যাগ থেকে তুলে নিয়ে, তারপর যেটা বললেন যে বদ্ধ ঘরের মধ্যে বাঁশের মাচার মধ্যে
1: রেখে হতে হবে, এবং দিনে 2 থেকে 3 বার আমার জল স্প্রে করতে হবে, যাতে একটা ভেজা একটা ভাব থাকে,
0: মানে হালকা করে জল স্প্রে করতে হবে,
1: জল স্প্রে করতে হবে,
0: এবং সেটা চলবে আগামী 10 থেকে 12 দিন,
1: 10 থেকে 12 দিন।
0: তারপর যে কাজটা হবে সেটা হবে বাজারজাত করা, হারভেস্টিং করতে হবে,
1: হারভেস্টিং করতে হবে।
0: আচ্ছা আচ্ছা, এইভাবে যদি করা যায় তাহলে উন্নত মানের মাশরুম পাওয়া যাবে না? এই মাশরুম শুধু তো মাশরুম আমরা খাচ্ছি এমন না, মাশরুম চাষে তো ভ্যালু এডিশনের অনেক সুযোগ রয়েছে, সে সম্পর্কে বলুন।
1: মানে মাশরুম শুধু আমরা যদি বাজারে যদি আমরা কাঁচা মাশরুমটা বিক্রি করি হয়তো আমরা 150 থেকে 200 টাকা পাবো, কিন্তু যদি আমরা এটাকে মানে শুকনো মাশরুম বা মাশরুম আচার বা মাশরুম যে স্যুপ যে পাউডারটা আছে এটা যদি আমরা বিক্রি করি তাহলে আমরা আরো দ্বিগুণ আমরা লাভ করতে পারবো, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ভ্যালু এডিশন। মানে এটা
0: মাশরুম থেকে আরো অন্য কিছু তৈরি করা,
1: অন্য কিছু তৈরি করা,
0: মাশরুমের স্যুপ তৈরি করা, মাশরুমের আচার তৈরি করা, বা
1: মাশরুম স্যুপ পাউডার, শুকনো মাশরুম আমরা বিক্রি করতে পারি বাজারে।
0: প্যাকেটজাত যে মাশরুম পাওয়া যায় সেটা আর আমরা যে খোলা মাশরুম একই গুণ সম্পন্ন হয় কি? সেটা
1: প্রায় একই থাকে ওগুলি, মানে যেগুলি মানে যেগুলো আমরা প্যাকেটে থাকি এগুলো মানে তৎক্ষণাৎ আমরা মানে এগুলি এক দুই দিন আগে থেকে করা হয়, এগুলোতে কোনো প্রক্রিয়াকরণ হয় না, এগুলো আমরা একদম তাজা, আমরা ব্যাগ থেকে আমরা পেয়েছি ডাইরেক্ট পেয়েছি, কিন্তু যেটা প্রসেসিং যেটা করা থাকে বোতলটা এটাতে আমাদের এটাতে লবণ মিক্স করা থাকে, এটাতে থাকে যাতে এটার যাতে শেলফটা আরো দীর্ঘায়িত করা যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওটা মানে ওটার তুলনায় যেটা প্যাকেটজাত ওইটা অনেক অনেক অনেক
0: খোলা মাশরুম যেটা সেটা অনেক গুণগত
1: গুণগত।
0: তাহলে যারা মাশরুম থেকে আরো অনেক কিছু তৈরি করতে চান, আরো বেশি অর্থ উপার্জন করতে চান, তারা কিন্তু এই ধরনের স্যুপ বা আচার যেটা তৈরি করে বিক্রি করতে পারেন। তাহলে মাশরুম থেকেও পয়সা ইনকাম হলো, তারপর তার উপাদান থেকেও অনেক কিছু ইনকাম হলো। এই চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি রয়েছে আপনি কি মনে করেন?
1: এই চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের যে ঘরটাতে মাশরুম করা হবে সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মাশরুমে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, সংক্রমণ হলে মাশরুমটা বিষে পরিণত হতে পারে। আমরা দেখেছি মানে অনেকে বলে যে জঙ্গল মাশরুম না খেতে, ওগুলো বিষাক্ত থাকে, তো এটাতে যদি আমরা রুমটা পরিষ্কার না রাখি তাহলে এটা সংক্রমণের সুযোগ থাকে এবং এটা বিষে পরিণত হওয়ার সুযোগ থাকে, এবং

0: যে ঘরটা আছে ওটা তাপমাত্রা এবং আর্দ্রতা সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে,
1: আচ্ছা,
0: এবং সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে ভালো মানে স্পনে ব্যবহার করি, তাহলে আমরা উন্নত মানের মাশরুম আমরা পেয়ে যাব। তিনটি বিষয় আমাদের অনুসরণ করলে আমরা ভালো ফসল পেতে পারি।
1: মানে যারা করবেন চাষ, কৃষক ভাই বা বেকার ভাইয়েরা, তাদের লক্ষ্য রাখতে হবে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় থাকে। সেক্ষেত্রে কি কি করা উচিত, কি কি করতে হবে তাদেরকে?
0: আমাদের মানে রুমটা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, করতে হবে, এবং কোন
1: বদ্ধ অবস্থায় থাকবে,
0: বন্ধ অবস্থা
1: চাষ শুরু করার আগে, সেখানে মাশরুমের ব্যাগজাত করার আগে কিন্তু সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি বললেন যে উপযুক্ত তাপমাত্রা এবং জলবায়ু যাতে থাকে,
0: সেক্ষেত্রে আর্দ্রতা মানে আমরা যেটা জলটা স্প্রে করবো, জলটা স্প্রে করে রুমের আর্দ্রতা মেনটেন করতে পারবো। আর ত্রিপুরা ওয়েস্টার মাশরুমের জন্য আমরা আত্মপথে যে আবহাওয়াটা আছে ওটা একদম উপযোগী, ওটার জন্য কোন অতিরিক্ত কোন খরচার প্রয়োজন হবে না ওটার জন্য। তাপমাত্রা অনেকে আছে মানে অন্য আমরা দেখি অন্য যেমন পোলট্রি চাষ করতে গেলে দেখি আমরা লাইট ফাইট লাগিয়ে ওরা রুমটাকে গরম রাখা যাচ্ছে, কিন্তু মাশরুমের জন্য এমন কোন দরকার হয় না, কারণ মাশরুম অষ্টম মাশরুমের জন্য ত্রিপুরার যে আবহাওয়াটা আছে ওটা খুবই উপযোগী,
1: ঘরের ভিতর যে আবহাওয়া সেটাই
0: উপযোগী। শুধু আমাদের আর্দ্রতাটা জল স্প্রে করে আমাদের মেনটেন করতে হবে।
1: সেক্ষেত্রে বাইরে থেকে আলাদাভাবে কোন বাতাসের ব্যবস্থা করা,
0: পাখা
1: চালানো,
0: এটা করে দরকার নেই,
1: দরকার হবে শুধু আর্দ্রতাটা বজায় রাখতে এবং ঘরের তাপমাত্রা যথেষ্ট।
0: হ্যাঁ, যথেষ্ট।
1: তাহলে মাশরুম চাষ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনেছি, খুব অল্প পরিসরে কিভাবে কম খরচে বেকার ভাইয়েরা বা কৃষক ভাইয়েরা একটা নতুন তাদের অন্যান্য চাষের পাশাপাশি কিভাবে বাড়তি আয় করতে পারেন সে নিয়ে আমরা শুনেছি, খুবই সহজে করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে তারা অনেক বেশি পয়সা অর্থ উপার্জন করতে পারবেন। তো নতুনদের জন্য আপনার বিশেষ কি পরামর্শ থাকবে?
0: নতুনদের জন্য আমার পরামর্শ এটাই থাকবে যে আপনারা শুরুতেই বড় করে শুরু না করে প্রথমে প্রশিক্ষণ নিন, তারপর অভিজ্ঞতা অর্জন করুন এবং ধীরে ধীরে এটাকে বড় করে শুরু করুন, তাহলে আপনার ঝুঁকির সম্ভাবনাটা খুব কমই থাকবে। এবং আপনারা
1: প্রথমে অল্প জায়গাতে অল্প পরিসরে করে দেখেন আপনার কিরকম লাভ হচ্ছে, তারপর আপনি বড় করে, অবশ্যই এমন আগ্রহ আসবে প্রথমে অল্প পরিসরে করার পর, যদি সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে করে তাহলে কিন্তু উনি আবার পরবর্তী সময় বড় আকারে করার আগ্রহ অবশ্যই ওনার আসবে। তো আমাদের আজকের যে বিষয় সে বিষয় ছিল মাশরুম চাষের মাধ্যমে কিভাবে আয়ের উৎস খোঁজা যায় যুব সমাজের জন্য। যুব সমাজের পাশাপাশি যারা কৃষকরা মাঠে জমিতে বিভিন্ন ধরনের ধান সবজি চাষ করছেন তারা কিভাবে বাড়তি আয় করতে পারেন সে নিয়েও ওনারা করতে পারেন। তো আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনেছি, আশা করি আজকের এই আলোচনা সবার জন্য অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমাদের আজকের সময় এখানে শেষ হয়ে গেল, সবাইকে নমস্কার, ধন্যবাদ।
2: শুনলেন মাশরুম চাষ লাভজনক, এ নিয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ নয়ন দেবনাথ।

কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে কথা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। অনুষ্ঠান পরিবেশনে ছিলেন সঞ্জয় মল্ল। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রচারিত হবে রাত 7:05। আজকের বিষয় কিডনি রোগের লক্ষণ এবং চিকিৎসা ও তার প্রতিকার, বলবেন ডাক্তার রণদীপ ভৌমিক। 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 প্রথমে ককবরক এবং পরে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মনের মতো গান শুনবেন রাত 8:05। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী রাত 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম 9:30। আজকের শিল্পী আলী আহমেদ হোসেন। বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান রাত 10:00। শুনলেন অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের বিষয় কিডনি রোগের লক্ষণ, চিকিৎসা এবং তার প্রতিকার। আর এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে বলবেন কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রণজিৎ ভৌমিক। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের ফোন করবেন 8731875545 এই নাম্বারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ডাক্তারবাবু অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার রণদীপ ভৌমিক, ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার তথা কমিউনিটি মেডিসিনের বিশেষজ্ঞ। আমাদের আজকের বিষয় কিডনি রোগের লক্ষণ এবং চিকিৎসা এবং তার প্রতিকার। অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনের গতি যত বৃদ্ধি পাচ্ছে ততই এ সমস্ত রোগগুলি খুব বেশি বেশি করে আমাদেরকে আক্রমণ করছে। বিশেষ করে কিডনি রোগ, দিন দিন এই রোগের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একদম স্টেট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হাসপাতালে এখন ডায়ালিসিস প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। তো এই যে বিষয়টা, এই যে কিডনি রোগের মানে আক্রান্ত হওয়া, অনেকে বুঝতেই পারেন না যে সাইলেন্স কিলারের মতো এটা শরীরের মধ্যে রোগ বাধা বাঁধে। কীভাবে এই লক্ষণটা মানে পরিস্ফুট হবে, কীভাবে বুঝতে পারবেন যে উনি কিডনি রোগের দিকে এগিয়ে যাচ্ছেন?
1: নমস্কার, একদম ঠিক বলেছেন। বর্তমানে কিডনি রোগের যে প্রিভ্যালেন্স সেটা ক্রমশ বর্ধমান হচ্ছে, ক্রমশ বাড়ছে। এখন ইন্ডিয়াতে প্রায় 13% লোক কিডনি রোগে আক্রান্ত বিভিন্ন স্টেজে, যেটা মোটামুটি 14-15 কোটি লোক ভারতের এখন কিডনি রোগে আক্রান্ত। তো কিডনি, যেটা আপনি বলেছেন একদমই ঠিক, এটা একটা সাইলেন্ট ডিজিজ। কিডনি রোগী প্রথম অবস্থায়, প্রথম স্টেজগুলোতে তেমন কোনো সিমটম থাকে না।
0: ঠিক,
1: যতই ডিজিজটা অ্যাডভান্স হতে থাকে

0: তখনই কিছু কিছু সিমটম সামনে আসে। তো মূলত এজন্যই ডিজিজটাকে ডিটেক্ট করা হয়তোবা প্রথম দিকে সম্ভব হয় না, কারণ রুগীরা এতটা ওয়াকিবহল থাকে না। তারপরও কিছু কিছু লক্ষণ যখন থাকে তখন অবশ্যই কিডনি রোগ হওয়ার সম্ভাবনাকে মাথায় রাখতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। লক্ষণগুলির মধ্যে যেমন থাকতে পারে, যেহেতু আমরা জানি কিডনি রোগী বা কিডনিটা মূলত আমাদের শরীরের যে টক্সিন বা বর্জ্য পদার্থ সেগুলোকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়, তো কিডনি রোগীতে প্রথমত কয়েকটা ভ্যাগ সিমটম থাকতে পারবে, যেমন পারসিস্টেন্ট টায়ার্ডনেস, যেটা অন্য কোনোভাবে হয়তো নিরাময় হচ্ছে না, কনস্ট্যান্ট একটা টায়ার্ড ফিলিং থাকে কিডনি রোগীতে। সে সাথে প্রস্রাব রিলেটেড বিভিন্ন উপসর্গ থাকে, যেমন হঠাৎ করে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি একটা চেঞ্জ হতে পারে, হয়তো প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বাড়তেও পারে কমতেও পারে। এরপরে প্রস্রাবের যে বর্ণ, সেই বর্ণটা চেঞ্জ হতে পারে। নর্মালি আমাদের প্রস্রাব ট্রান্সপারেন্ট থাকে, ওয়াটারি কালার থাকে, সাথে স্লাইট ইয়েলো কালারও নর্মালের মধ্যেই পড়ে, কিন্তু এর বদলে যদি প্রস্রাব গাঢ় কালার হয় বা লাল বর্ণের হয় বা কালচে রঙের হয়, এটা কিডনি রোগীর রোগের একটা লক্ষণ হতে পারে। এছাড়াও প্রস্রাবের মধ্যে যদি ফেনা বেশি হয়, যেটা মূলত প্রোটিন প্রস্রাবের মধ্যে থাকার ফলে হয়, যদি বেশি পরিমাণে ফেনা বা ফোমি টেক্সচার থাকে, সেটাও কিডনি রোগের একটা লক্ষণ হতে পারে। এছাড়াও প্রস্রাবের সাথে যদি ব্লাড বা পার্সেল এগুলো থাকে, এটাও কিডনি রোগের একটা লক্ষণ হতে পারে। সাথে পেইনফুল ইউরিনেশন, প্রস্রাব করার সময় যদি পেন বেশি হয়, পেন হয় যেটা নর্মাল নয়, এটাও লক্ষণ হতে পারে। সেই সাথে অ্যাডভান্স কেসগুলোতে এই ধরনের লক্ষণগুলো ছাড়াও নোজিয়া অর্থাৎ বমি বমি ভাব, টায়ার্ডনেস যেটা আগেই বলেছি, এগুলো থাকবে, সাথে রক্তাল্পতার কিছু সিমটমসও থাকবে। মূলত এ সকল লক্ষণ থেকে আমরা আইডিয়া করতে পারি যে রোগীর হয়তোবা কিডনি রোগ থাকতে পারে।
1: একদম, অর্থাৎ প্রাথমিক লক্ষণ যদি এগুলি দেখা দেয়, ধরুন আপনি যেটা বললেন যে ইউরিনের কালারটা যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ডিপ ইয়েলো অথবা ব্ল্যাক অথবা রেড যদি এরকম হয়, তাহলে এটা মানে হয়তো ডাক্তারবাবুরা বা আপনারা গেস করতে পারেন যে এটা হয়তো কিডনি রোগের দিকে যাচ্ছে। অথবা যেটা ফোমি ইউরিন যেটা বললেন ফেনাযুক্ত, ফেনাযুক্ত হলেই কি এটা মানে কিডনি রোগ এরকম?
0: নর্মালি ফেনাযুক্ত ইউরিন যেটাকে ডিনোট করে সেটা হলো যে ইউরিনে প্রোটিনের পরিমাণটা বেশি আছে। তো প্রোটিন নর্মালি ইউরিনে থাকার কথা না, ঠিক আছে, কিন্তু যখন কিডনি স্ট্রাকচারে গ্লোমেরুলার লেভেলে ইঞ্জুরি হয়, তখন প্রোটিনটা, কিডনিটা মূলত ছাঁকনির মতো, ওই ছাঁকনিতে যখন ইঞ্জুরি হয় তখন প্রোটিনটা বেরিয়ে যায়, তো এটা একটা লক্ষণ হতে পারে। সেই সাথে যখনই প্রোটিনটা বেরিয়ে যায়, শরীরে প্রোটিনের পরিমাণটা কমে যায়, তখন আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা দেখা যায় সেটা হলো মুখে পায়ে সাথে সারা শরীরেই ফুলা দেখা যায়, অর্থাৎ জল জমাটা দেখা যায়। এটা একটা বড় উপসর্গ যেটা কখনোই ইগনোর করা উচিত না, কারণ যখনই শরীরে জল জমে এটা মূলত কয়েকটা কারণেই জমে, অন্যান্য কারণগুলো রয়েছে, কিন্তু এই জল জমাটা মূলত যে সকল কারণে জমে ওগুলো সবগুলোই ভাইটাল অর্গান রিলেটেড, হতে পারে এটা হার্ট রিলেটেড, হতে পারে লিভার রিলেটেড, অথবা হতে পারে কিডনি রিলেটেড, এছাড়া অন্যান্য কিছু কিছু কন্ডিশনে হয়, কিন্তু যখনই শরীরে জল, এক্সেস জল জমে চোখের চারিদিকে, মুখে বা হাতে পায়ে, হ্যাঁ, তখন অবশ্যই অবশ্যই এটাকে একদমই অবহেলা করা

0: অবহেলা করা যায় না। এই কেসগুলোকে অবশ্যই ডক্টরের কাছে শরণাপন্ন হওয়া উচিত।
1: অবশ্যই, এটা তো মানে সবাই জানে যে হাত পা ফুললে এটা কিডনির সমস্যা হতে পারে, সোয়েলিং যদি হয়। আর এগুলি তো লক্ষণ, অনেক সময় ধরুন যারা হাইপার টেনশনে ভোগেন অথবা ব্লাড সুগারে ক্রনিক পেশেন্ট, তাদের তাদের একটা ঝুঁকি থাকে।
0: নিশ্চয়ই হাইপার টেনশন এবং ডায়াবেটিস অন্যতম লিডিং কজ ফর সিকিডি, মানে ক্রনিক কিডনি ডিজিজ। হাইপার টেনশন এবং সুগার অন্যতম রিস্ক ফ্যাক্টর। কি হয়, এগুলো সবগুলো অ্যাকচুয়ালি লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। আর এতে কি হয়, যেমন সুগার, সুগার রোগী, সুগার মানে সহজ ভাষায় বললে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট বা ইনসুলিনের ডেফিসিয়েন্সি, যার ফলে শরীরে মেনলি শর্করার পরিমাণটা বেড়ে যায়। শরীরে শর্করার পরিমাণ বাড়ারটাকেই সহজ ভাষায় সুগার বলে। এখন যখন এই ধরনের সিচুয়েশনের সৃষ্টি হয়, তখন রক্তের যে গাঢ়ত্ব, ভিসকোসিটি আমরা যেটাকে বলি, ওটা বেড়ে যায়। আর আপনারা একদম সহজেই বুঝবেন, যে কোনো একটা এক গ্লাস জলে যদি আমি বেশি থেকে বেশি পরিমাণে চিনি অ্যাড করি, তখন জলটা আস্তে আস্তে শিরা হয়ে যাবে, একটু একটু গাঢ়ত্ব বেড়ে যাবে। তখন এটা জলের মতো ইজিলি ফ্লো করবে না, এটা স্টিকি হয়ে যাবে। ঠিক সেম জিনিসটি সহজ ভাষায় বললে কিডনি রোগীতে হয়। কিডনির ফাংশনই হলো ব্লাডটাকে পিউরিফাই করা। পিউরিফিকেশনের জন্য ব্লাড ইজিলি ফ্লো করতে হবে, কিন্তু যখনই ব্লাডে সুগারজনিত কারণে শর্করাটা বেড়ে যায়, তখন ব্লাডের যে ভিসকোসিটি এটা বেড়ে যায়, মানে ব্লাড ইজিলি ফ্লো করতে পারে না, স্টিকি হয়ে যায়। যার ফলে যে গ্লোমেরুলার লেভেলে, অর্থাৎ কিডনির যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়, ওই লেভেলে ভালোভাবে ফিল্ট্রেশন হতে পারে না, ব্লাড যেতে পারে না। যার ফলে ফার্দার যে পার্টগুলো রয়েছে ওগুলোতে রক্ত পৌঁছাতে পারে না, যার ফলে ওই যে সেলগুলো থাকে ওইগুলো ড্যামেজ হতে থাকে। হ্যাঁ, এগুলো মাইক্রো লেভেলে হয়, বাট ড্যামেজ ওইখান থেকে শুরু হয়। এটা হলো মেনলি সুগারের ক্ষেত্রে এমন হয়। আর প্রেশারের ক্ষেত্রে যেটা হয়, প্রেশার মানে হলো আমাদের রক্তনালীতে ব্লাডের কতটা চাপ পড়ছে, এটাই সহজ বাংলা প্রেশার। একটা মানুষের প্রেশার বেশি মানে হেয়ার ব্লাড, মানে অন্য কারণও থাকতে পারে, বাট নর্মালি যে ব্লাড ভেসেলসগুলো, রক্তনালিকাগুলো, ওইগুলো সংকুচিত হয়ে আছে। সেমই একইভাবে যেহেতু সংকুচিত হয়ে থাকে, ব্লাডগুলো ঠিকভাবে ওই লেভেলে পৌঁছাতে পারে না, যার ফলে ওই সেলগুলো ড্যামেজ হয়, কিডনি ডিজিজটা স্টার্টিং এবং অ্যাডভান্স হয় ওইভাবেই।
1: একদম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন যে আমাদের আজকের বিষয়ে কিডনি রোগের কী কী লক্ষণ থাকতে পারে, এটা ডাক্তারবাবু আপনাদেরকে বললেন এবং এর চিকিৎসা ও প্রতিকার এই বিষয় নিয়ে বলছেন কমিউনিটি মেডিসিনের বিশেষজ্ঞ এবং ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডাক্তার রণদীপ ভৌমিক। আপনারা যদি ফোন করেন, উনি অবশ্যই এ বিষয়ে বলবেন।

0: আমরা তো লক্ষণ সম্পর্কে জানলাম আপনার কাছ থেকে বিশদভাবে, কিন্তু এটা চিকিৎসা মানে মানে কীভাবে চিকিৎসিত হবে? ধরুন প্রথম অবস্থা ধরা পড়লে একরকম, এরপরে
1: চিকিৎসা মূলত রোগটির কোন স্টেজে আছে ওটার উপরে ডিপেন্ড করে। বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশান আছে, এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সে ওই ক্লাসিফিকেশান অনুযায়ী কতটুকু ফিল্ট্রেশন হচ্ছে ওইটার লেভেলের উপরে আমরা 5টা ভাগে ভাগ করি, স্টেজ 1-5। কিন্তু দুঃখের বিষয় হলো কিডনি রোগের যে চিকিৎসা এখন পর্যন্ত আছে এর মধ্যে ডিজিজ প্রোগ্রেশনটাকে ডিলেই করা হয়, ঠিক আছে, আর লাস্ট স্টেজে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। এছাড়া কিউরতে তেমন চিকিৎসা নেই, কিন্তু ডিজিজ প্রোগ্রেশনটাকে যতটা ডিলে করা হয় ওইটাই মেইন মোটিভ থাকে। আর তারপরও যদি ডিজিজ প্রোগ্রেশন হয়ে যায় বা ডিটেকশনই যদি লেট স্টেজে হয়, যেমন স্টেজ 5-এর ক্ষেত্রে ডাক্তারবাবুরা ডায়ালাসিসের কথা চিন্তা করেন, যখন ক্রিয়েটিনিন কনস্ট্যান্টলি 5-এর উপর থাকে, সাথে অন্যান্য সিমটমসগুলো থাকে। আর এরপরে নর্মালি ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবা হয়। এছাড়া কিছু সল্ট আছে যেগুলো ডিজিজ প্রোগ্রেশনকে স্লো করে, এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ডাক্তারবাবুরা অ্যাডভাইস করে থাকেন। তো মেইনলি কিডনি রোগী একবার কিডনির সমস্যা হলে এর যে খুব ডেফিনেটিভ ট্রিটমেন্ট আছে এমনটা নয়। ডায়ালিসিসও অনেক ফ্যাক্টর বিবেচনা করে করতে হয়, এমনকি পুরো প্রসেসটা এত ইজি না, কনভিনিয়েন্ট না পেশেন্টের প্রতি। তো আমাদের মেইন মোটিভ থাকা উচিত আর্লি ডিটেকশন, এবং যাতে আর যত আর্লি ডিটেকশন হবে তত রিভার্স হওয়ার চান্সটা তো বেটার। অ্যাডভান্স কেসে ট্রিটমেন্টও এত কনভিনিয়েন্ট না, আর ট্রিটমেন্টের অ্যাভেলেবিলিটিও ততটা নেই।
0: ধরুন এই যে সিকেডি, মানে একজন পেশেন্ট যাতে, আপনার কথা শুনে যদি মনে হলো যে যে রোগের তো এটা থেকে সার্ভাইভ করার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর ওই রকম কোনো উপায় নেই যদি সে অ্যাডভান্স স্টেজে চলে যায়। এখন উনি যদি যাতে সিকিডি পেশেন্টে না হতে পারেন, যাতে কিডনি রোগ যাতে তার মধ্যে না হয়, তাহলে তার লাইফস্টাইলের কথা একটা কথা বলেছিলেন আমি, কি মানে কী লাইফস্টাইল তাকে বিলং করতে হবে?
1: হ্যাঁ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মেইনলি কিডনি রোগী হচ্ছে, কিডনি রোগটা বাড়ছে কারণ কয়েকটা ফ্যাক্টর আমাদের খেয়াল করা দরকার। যেমন যেমন হাইড্রেশনের দিকটা দেখা দরকার। এখন জলবায়ু পরিবর্তনের কারণে হোক, হিট ওয়েভের কারণে হোক, বা দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের পেশার জন্যই হোক, ডিহাইড্রেশন জিনিসটা বেড়েছে।
0: হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ, কি বলছেন?
2: আমি রিসালামদ আপনার।
0: হ্যাঁ ডাক্তারবাবু, শুনছেন আপনি, যদি কিছু বলার থাকে বলুন।
2: স্যার নমস্কার। স্যার
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি গর্ব মহকুমা চালাগান থেকে বলছি।
1: হ্যাঁ বলুন
2: স্যার। আমি হাই প্রেশারের রুগী।
1: হ্যাঁ
2: এখন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জেনারিক মেডিসিন দেয়,
1: হ্যাঁ হ্যাঁ,
2: এই জেনারিক মেডিসিন খাই আজকে 5 বছর পর্যন্ত।
1: আচ্ছা।
2: এখন অমরপুর, নতুন বাজার, করব এই মহকুমায় এই ওষুধ পাওয়া যায় না।
1: আচ্ছা।
2: দয়া করে স্যার জেনারিক মেডিসিনের ব্যবস্থা করার জন্য অনুরোধ।
1: আচ্ছা
0: ঠিক।
1: ঠিক আছে
0: ঠিক আছে, আপনি শুনুন ডাক্তারবাবু বলছেন। হ্যাঁ উনি জেনারিক মেডিসিন
1: ঠিক
0: কথা
1: আছে,
0: বলছেন।
1: ওনার প্রবলেমটা একটু অন্যরকম, তিনি ওষুধের অ্যাভেলেবিলিটি নিয়ে কথা বলছেন।
0: ঠিক আছে, আপনি যেটা বলছিলেন আমরা সেই
1: ওকে,
0: প্রসঙ্গে চলে যাই।
1: আজকালের দিনে লাইফস্টাইল নিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কয়েকটা বিষয়ে আপনারা ফলো করে থাকবেন, যে আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইল, আগের থেকে এখন আমাদের শারীরিক পরিশ্রম অনেকটাই কমে গেছে, আমরা খুব ইজিলি রিক্সা বা অটো নর্মাল ডিস্টেন্সও ট্রাভেল করার জন্য এগুলো প্রেফার করি রেদার দেন ওয়াকিং, লিফ্ট বেশি ব্যবহার করি। হ্যাঁ, তো যার ফলে কি হয় যে ওবেসিটিটা বেড়ে যাচ্ছে, ওবেসিটিটা ডাইরেক্ট একটা রিস্ক ফ্যাক্টর, কারণ যত ওবেস থাকবে তত কোলেস্ট্রল ডিপোজিশন হয়, কিডনির উপর ওয়ার্কলোড বাড়ে, এটা একটা ব্যাপার আছে। সেকেন্ডলি হলো স্লিপ, এডিকুয়েট অ্যান্ড সাউন্ড স্লিপ, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্লিপ ন্যাচারাল একটা হিলার হিসাবে কাজ করে। আমার সারাদিন শরীরে যত ধরনের ইঞ্জুরি হয় সেগুলো ন্যাচারালি ডিউরিং স্লিপ রিকভারি হয়, কিন্তু বর্তমানে আমাদের স্লিপ প্যাটার্ন খুবই ডিস্টার্ব হচ্ছে ডিউ টু মেনি রিজন। কিন্তু যে কোনো হেলদি মানুষেরই হেলদি থাকার জন্য 6 to 8 hours সাউন্ড স্লিপ দরকার। সাউন্ড স্লিপ মিন্স আন ইন্টারাপ্টেড ডিপ স্লিপ, যা বোঝা যাবে স্লিপের পরে ইউ উইল ফিল ফ্রেশ, ফ্রেশ ফিল হবে, এনার্জেটিক ফিল হবে। এই জিনিসটা আজকালের দিনে কিছুটা হলো মিসিং আছে, যার ফলে শরীর ন্যাচারালি হিল করে না, যত ইঞ্জুরি হয় শরীরের বিভিন্ন লেভেলে এগুলো ন্যাচারালি হিল হতে পারছে না, এটা একটা রিজন। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা রিজন, সেডেন্টারি লাইফস্টাইল একটা রিজন, আরও কয়েকটা রিজন যদি বলা যায়, যেমন প্রসেস ফুড আমরা এখন বেশি খাচ্ছি। প্রসেস ফুড মিন্স নর্মালি বললে যে প্যাকেটজাত খাদ্য প্লাস বিভিন্ন রেস্টুরেন্ট, হ্যাঁ এগুলো এখন বেশি মানুষ এগুলোতে ইনভলভ। এখন প্রসেস ফুডে কী হয়, প্রসেস ফুডগুলো সোডিয়াম বেশি থাকে, পটাশিয়াম বেশি থাকে,
0: একদম এখন তো জীবনের সঙ্গে জড়িয়ে গেছে প্রিজারভেটিভ সমস্ত ফুড। একটা ফোন ফোন আছে, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ
1: হ্যাঁ বলুন
3: স্যার। এই যে আপনি এই যে যদি কোনো কোনো পেশা করে,
1: হ্যাঁ
3: কিন্তু 2-3 দিন পরে আবার এটা নর্মাল আসে।
1: হুম হুম হুম
3: তো একটু সুগারও আছে।
1: হুম হুম
3: আর প্রত্যেক যে কথা যে এখন উঠেছেন,
1: হ্যাঁ
3: এটা কি কি কি মানা আমাদের জন্য?
1: আচ্ছা ঠিক আছে
0: ঠিক আছে, আপনি শুনুন।
1: এখন যিনি ফোন করলেন ওনার বক্তব্য হলো ওনার সুগার আছে এবং কি মাঝে মাঝে প্রস্রাবটা বেশি হয়। তো সুগার ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর কিডনি রোগের জন্য, আর সুগারের রোগের কারণেও প্রস্রাব যেটা প্রস্রাবটা ইউরিনেশনটা বেশি হতে পারে। তো কিডনি রোগীর কিডনি রোগ আছে কি না এটা আগে ইভ্যালুয়েট করতে হবে। তো নর্মালি যাদের সুগার থাকে, প্রেশারের সমস্যা আছে বা ফ্যামিলিতে হিস্ট্রি আছে, ফ্যামিলির কেউ ব্লাড রিলেটেড কেউ কিডনির সমস্যা আছে, বা যাদের ওবেসিটি, হ্যাঁ মোটাপা আছে, যাদের এডিকশনের হিস্ট্রি আছে, স্মোকিং, অ্যালকোহল, ইভেন এখন এক্সেসিভ সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস যারা বেশি নেয় তারাও ইনক্লুডেড, তাদের সকলকে ইয়ারলি অবশ্যই একবার কিছু বেসিক টেস্ট করতে হবে, যাতে বোঝা যায় উনি কিডনিতে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত কিনা।
0: আপনি যদি বলে দেন যে রুটিন চেকগুলো কি করতে হবে।
1: যেমন নর্মালি আমরা ব্লাডের টেস্ট করতে পারি, একদম বেসিক টেস্ট যেটা হয় যে কিডনি ফাংশন টেস্ট, যেটার মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, বান, হ্যাঁ, ইজিএফআর, হ্যাঁ, ফিল্ট্রেশন রেট, এগুলো থাকে। এটা একটা খুব বেশি এক্সপেন্সিভ টেস্ট না, জাস্ট কিডনি ফাংশন টেস্ট। এটা কিডনির ফাংশনটা দেখে, যদি কিডনির স্ট্রাকচার দেখতে হয়, স্ট্রাকচার রিলেটেড কোনো সমস্যা হচ্ছে কিনা, কিডনি বেশি বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কিডনিতে জল জমছে বা স্টোন আছে কিনা, তার জন্য একটা সোনোগ্রাফি করা যায়, পেটের জন্য, পেটে হোল হোল অ্যাবডোমেন করা যায়। আর ফিল্ট্রেশন কেমন হচ্ছে ওটা দেখার জন্য ইউরিনের রুটিন এক্সামিনেশন, মানে ইউরিনের ভিতরে প্রোটিন বেশি মাত্রায় আছে কি না বা অক্সালেট, হ্যাঁ, ইউরিক অ্যাসিড এগুলো বেশি আছে কি না, ওগুলো দেখা যায়। এ কয়েকটা বেসিক টেস্ট, অন্যগুলো না করলেও শুধুমাত্র যদি কেএফটি টেস্টটাও ইয়ারলি একবার করা যায়, তাহলে এই ধরনের রুগী যারা কিছু কিছু সিমটমস নিয়ে সন্দেহ করছেন, তাদের ক্ষেত্রে আর্লি ডিটেকশন করা যায়। তারপর তিনি বলছেন তারা মানে কী করবেন, কিডনির যাদের সুগার আছে তারা এমনি যেগুলো যেগুলো ভাইটালস অর্গান আছে, লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্টের চেক আপ, কোলেস্টেরল, এগুলো ইয়ার

0: একবার করতেই হয়, কারণ সুগার এমন একটা ডিজিজ যেটা মোটামুটি সব অর্গানকে এফেক্ট করে, চোখের পরীক্ষা, ঠিক আছে, এগুলো করতে হয়। তো তাদের করণীয় হলো সুগারটাকে কন্ট্রোলে রাখা, না কন্ট্রোল হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সুগারটাকে কন্ট্রোলে আনা, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো এই ভাইটালসগুলো ইয়ারলি একবার চেক করা মিনিমাম, আর সাথে যদি যে সকল রিস্ক ফ্যাক্টরের কথা আমরা বলেছি, যে সকল জিনিসগুলো, যেমন হাইড্রেশন ঠিক রাখা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, স্লিপ ঠিক রাখা, এডিকুয়েট স্লিপ, ডেলি এডিকুয়েট স্লিপ যাতে হয়, এডিকশন, যে কোনো ধরনের এডিকশন,
1: এগুলি তো
0: হ্যাঁ
1: বাদ দিতে হবে,
0: হ্যাঁ, এগুলো যাতে এডিকশন থেকে দূরে থাকতে হবে। এছাড়া রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা, বয়স অনুযায়ী, এবিলিটি অনুযায়ী, নর্মালি আমরা বলে থাকি 7 দিনের মধ্যে 5 দিন মিনিমাম 30 মিনিটস টু 1 আওয়ার ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার। এগুলোর দিকে একটু,
1: অবশ্যই আপনি খুব সুন্দরভাবে বললেন, যে পরিষ্কার করে বললেন, যারা বিশেষ করে যারা প্রেশার বা সুগার বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে অন্তত বছরে রুটিন চেক আপগুলি, ব্লাড টেস্টগুলি করতেই হবে। কারণ কিডনি যদি একবার সেটা এফেক্ট হয়ে যায়, তাহলে সেখান থেকে রিকভারি করা খুব শক্ত, সেটাকে ডিলে করা যায়, হয়তো এর পরবর্তী ডায়ালিসিস এবং ট্রান্সপ্ল্যান্ট করা, এগুলি হয়তো কমপ্লিকেটেড ব্যাপার এগুলি। তো আমরা তো জেনে নিলাম যে চিকিৎসা এবং প্রতিকার, তো এগুলি সম্পর্কে তো আলোচনাই হলো। তো ত্রিপুরাতে তো অনেক রোগী আছেন, প্রচুর রোগী আছেন ত্রিপুরাতে কিডনি, এবং দিন প্রতিদিন সংখ্যা বাড়ছে। এখন স্টেট হাসপাতালগুলি থেকে ডিস্ট্রিক্ট হাসপাতালে ডায়ালিসিসের প্রক্রিয়া চলছে। এখন সরকার চিন্তা করছে যে সাবডিভিশনও নিয়ে আসার জন্য ডায়ালিসিস মেশিন।
0: ঠিক,
1: তো এটা একদিকে ইতিবাচক হলো, আরেকদিকে কিন্তু ভয়ের ব্যাপার, যে নিশ্চয়ই রোগীর সংখ্যা বাড়ছে, না হলে
0: রোগীর সংখ্যা বাড়ছে।
1: এখন আপনি যদি বলেন যে এটার একটা পজিটিভ, যেটা রোগী হয়তো একটু নতুন করে স্বপ্ন দেখেন, ট্রান্সপ্ল্যান্ট যদি করা যায়, এটা কি ধরুন আমাদের রাজ্যে কতটুকু সম্ভব, বা এটা তো অনেক ব্যয়বহুল ব্যাপার?
0: দেখুন, ট্রান্সপ্ল্যান্ট তো, যদিও এটা ট্রান্সপ্ল্যান্ট জিনিসটা তো অ্যাকচুয়ালি লাস্ট স্টেজের ব্যাপার, প্লাস ট্রান্সপ্ল্যান্টে অনেক কিছু ম্যাচিংয়ের ব্যাপার আছে, হ্যাঁ, রিজেকশনের ব্যাপার আছে, অনেক সময় বডি রিজেক্টও করে, অনেক সময় যদি খুব নিকট কেউ, ব্লাড রিলেটেড কেউ থেকে না নেওয়া হয়, বিভিন্ন ধরনের ইয়ে আছে। তা আমাদের মেন যে জিনিসটা ফোকাস করা দরকার সেগুলো হলো, ওগুলো তো অ্যাডভান্স স্টেজের ইস্যু, ট্রান্সপ্ল্যান্ট বড় বড় ইনস্টিটিউশনে হয়। যেটা আমাদের মেন জিনিসটা খেয়াল করা দরকার সেটা হলো ট্রান্সপ্ল্যান্টের জন্য যে ডোনার, ওটারও অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে। তো এখন অনেকেই, অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন যারা অর্গান ডোনেট করেন, এটা খুবই ভালো দিক, কারণ কিডনির কোনো ডেফিনেটিভ ট্রিটমেন্ট নেই অ্যাপার্ট ফ্রম ট্রান্সপ্ল্যান্ট। তো ওই দিকটাকে, মানুষকে অনুপ্রাণিত করা, এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আমি মেনশন করতে চাইবো, সেটা হলো সেলফ মেডিকেশন না করা। বর্তমানে দেখা যাচ্ছে একটু ব্যথা বেদনা হলেই উইদাউট এনি রেকমেন্ডেশন, এনি কনসালটেশন, মানুষ পেন কিলার নিয়ে নিচ্ছে।
1: পেন কিলার তো
0: একদম অনেক, একটা আলাদা টার্মই আছে যে পেন কিলার রিলেটেড কিডনি ডিজিজ। হ্যাঁ,
1: হ্যালো, হ্যাঁ, খুব সংক্ষেপে বলুন, আমরা একদম সময় শেষ। হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন।
0: হ্যালো,
1: ওয়ান ওয়ে আছে, উনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, যেটা বলছিলেন,
0: এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এক্ষণে অনেকেই সেলফ মেডিকেশন করে, নর্মালি কিছু একটা ব্যথা বেদনা হলো হঠাৎ করে।

0: ওষুধ খেয়ে নেয়।
1: হুম হুম হুম
0: এই প্র্যাকটিসটা খুবই সিরিয়াস জিনিস, এমনকি এটা খুবই স্ট্রিক্টলি এটা প্রোহিবিট করা দরকার।
1: একদম।
0: সাথে কোনো ওষুধই দীর্ঘমেয়াদী যাতে না নেওয়া হয়। হয়তো দেখা গেল কোনো এক সময় ওষুধটা লেখা হয়েছে প্রেসক্রিপশনে, ঠিক আছে, ওষুধটা খেয়ে তিনি ভালো ছিলেন, এই জন্য বারবার সেম প্রেসক্রিপশন দেখিয়ে দেখিয়ে তিনি অনেক দিন ধরে এটাই ইউজ করছেন, এমন আমরা প্রায়শই দেখতে পাই। এই প্র্যাকটিসটা যাতে না করা হয়। আর কিছু কিছু ট্যাবলেট তো একদমই মানে আননেসেসারিলি চলছে, যেমন গ্যাসের ওষুধ প্রতিনিয়ত মানুষ খেয়ে যাচ্ছে,
1: প্রতিদিন খেয়ে যাচ্ছে।
0: প্রতিদিন খেয়ে যাচ্ছে, এগুলো তো নতুন রিসার্চে, কিন্তু এগুলোকেও কিডনি রোগী বাড়ার ক্ষেত্রে একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে।
1: ঠিক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে গেছি, আর এগোতে পারছি না। শ্রোতা বন্ধুরা, খুব সুন্দরভাবে বললেন কিডনি রোগের লক্ষণ এবং চিকিৎসা। এই ব্যাপারে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডাক্তার রণজিৎ ভৌমিক। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আলোচনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
0: ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা কক্বরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেব উদ্ভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের ওপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীতশিল্পী অলোক আয়াগ্নিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেব উদ্ভব নীতির উপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ডক্টর মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ডক্টর মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন। জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্য শস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: আনে ওয়ালে দো সালো মে সহকারিতা মন্ত্রালয় সুনিশ্চিত করেগা কি দলহন কা এক দানা ভি এনসিসি এফ ও নাফেড মে ব্যাপারিও কে মাধ্যম সে না আয়ে সিধা কিসানো কে মাধ্যম সে আয়ে জিসে মুনাফা পুরা কিসানো কে পাস হমনে ইনফ্রাস্ট্রাকচার বনা দিয়া হ্যায় অব ইনফ্রাস্ট্রাকচার কো নিচে তক পৌঁছানা হ্যায় আর উসমে মে মানতা হুঁ কি নাফেড আর এনসিসি এফ নে ভি দৃঢ়তা কে সাথ শুদ্ধ তরিকে সে কাম করনে কি শুরুয়াত করনি পড়েগি তবি যাকর পরিণাম মিলেঙ্গে।
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I'm told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains, as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
3: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেক বাতনমুখ এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদেন নিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
4: আকাশবাণী আগরতলা।
5: নিশাইদে মান ফ্যাকজাক বরকন সিরদুকতুই ওয়েস্ট রিমানি বিশিংতুই এইচ আই বি মানজাকানি কাতির ইমানো তে কাহাম করংখে তঙ্গিমানো
6: কাহামকে সাইমানানি বাগৈ টোল ফ্রি নাম্বার 1097 করংদি।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা তিনি নেই ককতুমা বোবাগ রকংখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কেতালো রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স পান্ডা পদ্ম সকাত নৈ সাই নৈ চিদক ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তিনি দিল্লি কেতালো নৈ সাই নৈ চি ব্রী ব্যাসনি খড়ক সারা চারচি থাম আই এ এস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে চুবা চুবাই ত্রিপুরা সালচি সালগ্রা আমচাইনি বিশৃঙ্গ দুধ নাম থানিব পুইলা হোয়াইট রেভুলেশন তু ওয়ান হই খাকামুং নারেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীরকনি টি টুয়েন্টি ক্রিকেট থাইমা তিনি নিশিমি আগরতলাও চেংজাখা তাবুক ককতুমা শুক্রবৈ রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি সানজা দিল্লি কেতালো রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স মান্দা পদ্ম সকাত নৈ সাই নৈ জি দক ইয়াফারকা বেবাগৈ কাই দক জি বা সকাত নিবিসিংগ কনৈ পদ্ম বিভূষণ কাই সিনি পদ্মভূষণ তৈ কাই বারা দক জি পদ্মশ্রী সকাত তঙ্গ অসকাত হাকতনি যতনি কুচুক বরম নিবিসিংগ কাইসা রং থং শাক নাইমা সয় শিলাম বানিয়ানো খবুই জুদা জুদা দেখিল কাহামকুক খাইনাই রক অবরম ইয়াফার জাগো হাস্তিনি ককরুবাইতেই রং নিজেরই নাইমাও সেলে আউই সামুং তাংমাবাই নৈ সাই নৈ চিদক বিশিনি হা কতরনি কুচুকুক ভরম পদ্মশ্রী সকাত মানখা ককব্র ককরুবাইক রং তৈ রংচেরি নাইক রং নরেশ চন্দ্র দেব বর্মা দিল্লি কেতালো রাষ্ট্রপতি ভবন সংসাজাক পান্ডা তিনি হাস্তিনি অ চাকরানিয়াগো অবরম ইয়াফারি রেখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু আবনতি কাইসা ককমুং
1: হাস্তে নিবুসা চাকরা কক রুবাই করং তাই রংচেরে নাই করং মজাং নরেশ চন্দ্র দেব বর্মা বিনি শ্রীমুংনি লাইবুমা ও আইখর বাই সাপক যাক পান্ডানি বিশিং তুই কারি যাক না চেংজা খা সেবুকনি লেংলামুং মানমাইয়া গুল তংমুং ব শ্রীমুং চেংমানি ব গদক মা সকাং ন সেবুকনি লেংলামুং নাহার মাইয়া গুল বাই থাংনি মুচুং মানক হারি সুগুই সেবরনা চঙ্গে নাহার অমহাইন ব সাউই খানারি খা
2: থেকে শুরু করি তখন তো কব খুব বেশি চর্চা ছিল না তখন আমি সাধারণত বাংলাতেই লেখা শুরু করেছিলাম আমাদের কবরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার উপজাতি সংস্কৃতি ভাষা সম্পর্কে পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র ম্যাগাজিন সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখেছি বলা যেতে পারে ভিত্তির পর থেকে ওই কবরক লেখাটা শোনা তবু একটা স্বীকৃতি পেলাম এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই
1: কক্রবাখাল কক্রবাই স্লাইমুং স্নাম ফিরমুং বেবাগৈ কাই থামচি বা বিজাব সৈনাই পদ্মশ্রী নরেশ চন্দ্র দেব বর্মা বাই থাংনি অ সামুং গাহামনি বাগৈ খা কচম্মানি কক শাখা তাই আপনি লগি লগি যতন খাক লাইবাই হামাই বয়া ফারখা কক তোমা খতল নিশিমি আংবাণী আকাশবাণী আগরতলা
0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা শ্যামা প্রসাদ নি খাক রাগ চয়াবুই পৈতু খাইমাতে বসংনি হামক্রাইনি সামং তাংলাংমা তাবুকনি আজাইসংন খা থাংসারিবু তিনি ভারতকে শ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকনো ইয়াফারমা সালো খুলুমুং ইয়াফারি হদালামনি বিশিংতৈব অকগ্ন সাকা মন্ত্রীবক্রক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ওয়ানসুক মুংন সুরঙ্গৈ কাইসা ফানগানাংতাই বিকশিত ভারত শ্রামতি সানানি ককনন খুশাখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা হা কতনি কথালাইমা ও তৈ থানচা উংলাইমানো মথাং নারকনাও ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ইয়াফারমা আলাইদাকে মুইতু খাইজাক নাই আগরতলা প্রদেশ বিজেপি তাংনগর ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকন ইয়াফারমা সাল পালাইজাখা আরও মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেব রায় এমপি রাজীব ভট্টাচার্য বেড়াইখ্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী নকবই কুবুনি সামুং তাংনাই রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কেতালো নৈ সাই নৈ চি ব্রী ব্যাসনি খড়ক সারা চারচি থাম আই এ এস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইকা ব নাগরিক দেবভব অ ককনি বাবায় ফান বক্সিনৈ নাইকল ফাংনি যতনি কুচুগ লুকুরগ্ন তনিবুই সামং তাংনানি কবকমুং নারেখা তৈ বিকশিত ভারত নৈ সাই ব্রীচিসনি সুমাই তাং থানিব শিকলা সামং তাংনাই রগ্ন তুইদুলনানি কবকমুং নারেখা মন্ত্রীবক্রক সাকা বসং সংসানা সামুঙ্গ লুকু হামক্রাই খাইনা ওয়ানসক মুংবাই সামং তাংনানি নাংথাই মন্ত্রীবক্রক খাকামানি কক সাকা বরকনি রংমুং সিমুং এল এম ভারতনি হামক্রাইনি লামনো কুচুগ কাসারনা ও চুবাওয়ানো ববসং খামাব ব্রীরকনি মানজাক মুংন তুইব বলাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নিচুবা চুবাই ত্রিপুরা সালচি সালকা আমচাইনি বিশিঙ্গ দুধ নামথানিও পুইলা কুফুর চবা হোয়াইট রেভুলেশন তুবুবান হনই খাকামুং নারেখা আবনি নাহার মুংবাই তিনি আগরতলানি তাংনক কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তৈ গুমটি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড নিবিশিঙ্গ বাবাই থামনি বখাক্তিন মংসই অংখা পান্ডব কুবনি রক নিবিশিঙ্গ মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াতে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চেয়ারম্যান ডক্টর নিমেশ শাহ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই টংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মানানি বগে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপটে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ সেলার্স ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারীব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচি চার শালমারি ককটি শালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গান মন কি বাত ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসকমুং রকন রহরই মানানো টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমুক রগ্ন রেকর্ড খাই মানবায়ানো আবনকারীব 1922 নম্বর মিস কল ডিবুই জেলিং মানানো অবতৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নই চিদক জরা ফিয়কজাক টঙ্গানো হাসদেব খরা অংনা তং হালক রিহিনী সাকা হুকবার মন্ত্রী রতনলাল নাথ তাবুক নিবিশিঙ্গ হাসদেব সাশাই মিলিমিটার নি গবাং ওয়াতেই ওয়াউই রেকর্ড স্নাম কাহানিব সাকাব তিনি ক্যান্ডনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান বাই ভিডিও কনফারেন্সিং নি সেব বাই ককলাম সালাইমাব মানজাগৈ মকক্ন সাকাব বসাকা ভার্চুয়ালতেই তিনি অককলাম সালাইমাব জুদা জুদা হাসতেনি হুকবার মন্ত্রী তাংরাতে কুচুকাচুক থাইনি অফিসার রক মানজাখা হুকবার মন্ত্রী তেই বসাকা ভারত হাকতরও জুদা জুদা চামুঙ্গ বাই থাং চুকজাক ফানো এল নিনুনি কপ্রব মুম্বাই হাকতনি জুদা জুদা দেখিল খরা অংনানি তংহালক তঙ্গু আবনি বাগৈ কেন্দ্রনি হুকবার মন্ত্রী বেবাক হাসতেনি হুকবার মন্ত্রী রগ্নতেই তিনি অহজাক মুঙ্গনাং ককলাম সালাইমা সংজাখা বর্ষাকা ভারত নি নকবার তিবার নাইখুং নি শিকাংবাড়িয়ানি চেরেই নাইমানুরগৈ ত্রিপুরানো খবুই সালচি সালকা আমচাইয় তাকলাইনি ওয়াতৈ মল বুসকাংনি স্লাইব গবাং ওয়াতৈ ওয়াউই মানো আবুবাই হাসতেব খরা তংহালক আজাইনানি মুংসা তংহালক রৈ তিনি হায়ুং অলিম্পিক শাল আবনরগৈ তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি হিমবত কাইসা সংজা জাখা বেলুন উড়িরুই মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ হিমলাইমানো চেঙ্গিরুও আবনি শিকাং রবীন্দ্র শতবার্ষিকী ভবন নকলাও সংসা জাক পান্ডা কাইসাও শাকলাইখা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন ভারতনি অলিম্পিক এসোসিয়েশননি গসিমুং মানখা পান্ডাও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশননি চেয়ারম্যান রতন সাহা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানি ইয়াগো ভারতনি অলিম্পিক এসোসিয়েশননি গসিমুং মানমা কাংবলাই ইয়াফারি রেখা পান্ডা মানজাখা থং মন্ত্রী টিঙ্কু রাই বলং মন্ত্রী অনিমেষ দেব বর্মা আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার নখবৈতে কুবনি রক নৈ সাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথা কাইথাম থংলাইমাব গ্রুপ জে নি আর্জেন্টিনাতে গ্রুপ আই নি ফ্রান্স তে নরওয়ে মার মার কনৈ ম্যাচ কপ্লাই অঙ্গৈ রাউন্ড অফ 32 ও কাখা তেই বাবাইসা বখাগো গ্রুপ জে ও আলজেরিয়া জর্ডন নৈ সাগোলনি ফেরবাই মেচেনখা ভারতনি জরানোর গৈ তিনি দামচি সতী থামচি পর্তুগাল বাই থঙ্গানো উজবেকিস্তান আবার ইয়াগুলো হর দামসা সতী থামচি ইংল্যান্ড থঙ্গানো গানা বাই তাই আইচুক দামব্রী সতী থামচি পানামা বাই ক্রোয়েশিয়া থঙ্গানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রী রকনি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলাও চেংজাখা জেঙ্গি রিমানি শালক আইব্রী থংমুং অংখা নরসিংগরনি পিটিএ থংখলাও কনৈ থংলাইমাও ব্লাক মাউথ ক্লাব রান চারচিবা বাই কর্নেল কোচিং সেন্টার নৌতেই তরুণ সংঘ কোচিং সেন্টার রান সারা থামচিবা বাই জিবি প্লে সেন্টার নৌ মেচেনখা আয়ঙ্গ এমবিবি স্টেডিয়ামও কনৈ থংলাইমুঙ্গ এগিয়ে চলো সংঘ রান সারা ব্রিজি চুকু বাই ইউনাইটেড বিএসটি ন তাই মুচা ক্লাব ইউনাইটেড উইকেট কাইসার বাই অনুরাগী কোচিং সেন্টার নো মেচেন খা তাবুক নবার তিবারনি ককতমা বুসকাং দামনৈ চিব্রিয় হাস্তিনি জ তহাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাংখে ওয়াতৈ ওয়াউইমানো হুনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখুং খনাশালনি তুংমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তে খামাব 26 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো তিনি সালনি তুংমারি সাকাও 33.4 ডিগ্রি সেলসিয়াস তে খামাব 26.9 ডিগ্রি সেলসিয়াস তংমানি ককতমা পাইরিনানি সেখাং ককতমা বুবাক রক তেই বাইসা সাফিরো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার পান্ডা পদ্ম সকাত নৈ সাই নৈচি দফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তিনি দিল্লি কেতাল নৈ সাই নৈচি ব্রুই ব্যাচ নি খড়ক সারা চার্চি থাম আইএএস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চুবা চুবাই ত্রিপুরা সাচি শালগ্রা আমচেনি বিশিঙ্গ দুধ নাম থানিব পুইলা উপায় রেগুলেশন তুবুয়ান হনে খাকামুং নারখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রি রকমি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলাও চেংজাখা ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো খনাপং দামসনি তামৈ সতী ব্রিচিব
3: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
4: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
5: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরের পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের মূল বেতনের উপর 20% হারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে বর্তমানে প্রায় 350 জন ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসার রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দুগ্ধ উৎপাদনের

প্রথম শ্বেত বিপ্লব আনবে বলে আশা ব্যক্ত করেন। এই লক্ষ্যে আজ আগরতলার সচিবালয়ে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরকাল বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই রাজ্যে 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেবার পর তিনি একথা জানান। তিনি বলেন, ভার্চুয়ালভাবে আজকের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ বিভিন্ন খাদ্যশস্যে স্বনির্ভর হলেও এল নিনো প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে খরার সম্ভাবনা থাকতে পারে। সে কারণে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সব রাজ্যের কৃষিমন্ত্রীদের নিয়ে আজ এই সতর্কতামূলক বৈঠক করেছেন। তিনি জানান, ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে চলতি বর্ষা মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, তাই রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। অম্বুবাচী উপলক্ষে মন্দিরে মন্দিরে 4 দিনব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। আগরতলার লক্ষ্মীনারায়ণবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি, সেন্ট্রাল রোড শিববাড়িতেও আজ প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। গুয়াহাটির কামাখ্যা মন্দিরেও অম্বুবাচী উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026-এর সূচনা করেন। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আগরতলার আশ্রামপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার আয়োজিত এই কর্মসূচিতে মেয়র শ্রী মজুমদার বলেন, প্রতিটি শিশুকে ডায়রিয়াজনিত রোগের হাত থেকে রক্ষা করতেই মূলত রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরেমনি 2। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার প্রদান করেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

0: জন নারী রয়েছেন এবং ১৬ জনকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, সমাজসেবা, জনজীবন, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান লাভ করেছেন। আজ দ্বিতীয় পর্বের পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। এর মধ্যে দুজন পদ্মবিভূষণ, ৭ জন পদ্মভূষণ এবং ৫৬ জন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের সাহিত্য শিক্ষাক্ষেত্রে নিরলস অবদানের জন্য ২০২৬ দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের অন্যতম পদ্মশ্রী পেলেন প্রবীণ ককবরক সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে আজ রাজ্যের এই প্রবীণ কৃতিকে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি প্রতিবেদন।
1: রাজ্যের ভূমিপুত্র প্রবীণ কৃতি সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশচন্দ্র দেববর্মা তাঁর সৃজনের জগৎকে ছাপার অক্ষরে প্রকাশের আনুষ্ঠানিক পর্বের সূচনা চাকরি থেকে অবসর গ্রহণের পর। যদিও লেখালেখির শুরু সেই গত শতাব্দীর ৬০ দশকে, নিজের ভেতরে সৃষ্টির খিদেটাকে পূর্ণমাত্রায় নিষ্ঠার সঙ্গে সুযোগ দিতে বেছে নিয়েছেন অবসর গ্রহণ পরবর্তী জীবনটাকে, এমনটাই বললেন তিনি।
2: ৭২-৭৩ থেকে শুরু করি, তখন তো কবরক খুব বেশি চর্চা ছিল না। তখন আমি সাধারণত বাংলাতে লেখা শুরু করেছিলাম, আমাদের কবরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার, উপজাতি সংস্কৃতি, ভাষা সম্পর্কে, পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র, ম্যাগাজিন, সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখেছি বলা যেতে পারে। ভিত্তির পর থেকে ওই কবরক লেখাটা শোনা, তবু একটা স্বীকৃতি পেলাম, এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি। ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই।
1: প্রবন্ধ, অনুবাদ, সাহিত্য সম্পাদনা মিলিয়ে ৩৫টা বইয়ের লেখক পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা নিজের অনন্য স্বীকৃতির জন্য

0: জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস, এই উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পদযাত্রার সূচনা করেন। এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করেছে। অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পত্রটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলার পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে গ্রুপ জে থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে পরপর দুটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ জে তে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রেখেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 পর্তুগাল মুখোমুখি হবে উজবেকিস্তানের। এরপর রাত 1:30 ইংল্যান্ড খেলবে ঘানার বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 4:30 পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আসর আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে ও তরুণ সংঘ কোচিং সেন্টার 135 রানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চল সংঘ 149 রানে ইউনাইটেড বিএসটিকে এবং মৌচা ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরে পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ফোন ইন লাইভ মনের মতো গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে ফোন করবেন 8731875545 এই নম্বরে। ফোন করুন আপনার মনের মতো গান শোনার জন্য।

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ফোন ইন লাইভ মনের মতো গানের অনুষ্ঠান। ফোন নাম্বার আপনারা সবাই জানেন, আবারও বলছি 8731875545, এই নম্বরে ফোন করুন। আমাদের শ্রোতা বন্ধুদের ফোন আসতে শুরু করেছে, দেখব আজকের অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে কথা বলছি তার সঙ্গে। হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আশুতোষ দেবনাথ ইউসব থেকে বলছি দাদা।
0: আশুতোষ দেবনাথ, কোন জায়গা?
1: আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, তবে আপনি আমার গানের কথা বলে যাচ্ছি।
0: শোনা যাচ্ছে না?
1: হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে।
0: হ্যাঁ, আচ্ছা, কোন জায়গা থেকে বলছেন?
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি দিদি।
0: কৈলাসহর থেকে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি,
0: ঠিক আছে, বলুন কি গান?
1: আরো ভালো হয়ে গেছি। সঙ্গীতকে ভীষণ ভালোবাসি।
0: হ্যাঁ হ্যাঁ, সত্যি আমরা সবাই সঙ্গীতকে ভালোবাসে না এমন মনে হয় লোক খুব নাই বললেই চলে, তাই না? গান ভালো যে বাসে না। আচ্ছা, কোন গান, কোন গান শুনবেন আপনি বলুন?
1: তো দিদি, আজকে লতাজির বিখ্যাত একখানা গান শুনে দিন আমাকে।
0: ছবির নাম বলুন।
1: 1980-তে রিলিজ হয়েছিল, ছবির নাম ফির বহি রাত।
0: ফির বহি রাত।
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: আর গানটা
0: দেখছি
1: হচ্ছে
0: টাইটেল সংটা নাকি?
1: বিন্দি, না না, বিন্দিয়া তারসে।
0: ফির বহি রাত,
1: বিন্দিয়া তারসে কাজেরা বারসে, এরকমই গানের লাইনটা।
0: আচ্ছা একটু দেখতে হবে, খুঁজতে হবে। কৈলাসহর থেকে বলছেন না? অনেক দূর থেকে ফোন করেছেন। আশুতোষ দেবনাথ, বুঝতে পেরেছি। দাঁড়ান, আপনার গানটা খুঁজে দেখছি। কি সিনেমার নামটা বললেন?
1: রাজেশ খান্নাজির ছবি।
0: আচ্ছা, দেখছি ফির বহি রাত। কোন গানটা বললেন আবার বলুন?
1: বিন্দিয়া তারসে।
0: ফির বহি রাত, রাজেশ, রাজেশ খান্না
1: হ্যাঁ
0: নাকি
1: হ্যাঁ,
0: নাকি রেখা, রেখা আর বিনোদ মেহরার?
1: না না না, এটা কিন্তু 1980-তে রিলিজ হয়েছিল।
0: আচ্ছা আচ্ছা, দেখছি আমি ফির বহি রাত। ঠিক আছে, খুঁজে পাবোই আশা করছি। বলুন আর কে কে রয়েছে আপনার সঙ্গে?
1: আর এই গানটার রূপ দিয়েছেন হিন্দি সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার মজরু সুলতানপুরি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ সুরকার রাহুল দেববর্মণ।
0: আচ্ছা,
1: আর এই গানটা দিদি ভাই আপনাকে নিয়ে শুনবো।
0: হ্যাঁ হ্যাঁ, আশা করছি পেয়ে যাবো। কোনটা বলেছিলেন? বিন্দিয়া। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি, ঠিক আছে।
1: হ্যাঁ, আপনাকে নিয়ে শুনবো।
0: হুম
1: রয়েছেন অমিত সুর,
0: হুম
1: গোপাল দাদা,
0: হুম
1: কৃষ্ণ দাদা, নারায়ণ দাদা,
0: আচ্ছা
1: আর
0: ঠিক আছে, শুনতে
1: সাগর
0: থাকুন,
1: দাদা,
0: শুনতে থাকুন।
1: শ্যামল রায় উদয়পুর থেকে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনিও ফোন
1: আর
0: করেন।
1: রয়েছেন প্রেমজিৎ চক্রবর্তী আসাম থেকে,
0: ঠিক আছে।
1: বিশ্বজিৎ পাল বিলোনিয়া থেকে।
0: সব
1: আর এই মধ্যে
0: নেটওয়ার্কের বন্ধু বান্ধব সবাই?
1: একদম একদম বাকিরা
0: আচ্ছা
1: নেটওয়ার্কের সব বন্ধুরা।
0: ঠিক আছে, শুনতে থাকুন তাহলে।
1: হ্যাঁ
0: চলছে
1: নমস্কার,
0: চলছে, ভালো থাকবেন, ভালো থাকবেন।

0: কথা বলছি পরবর্তী শ্রোতা বন্ধুর সঙ্গে। দেখছি ফোন লাইনে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার।
1: হিরাম হিরাপুর জেলা সিহোর মধ্য প্রদেশ সে ভগবান সিং পরমার বল রহা হুঁ দিদি।
0: ভগবান সিং পরমার, হ্যাঁ
1: জি জি
0: বলিয়ে। কোন
1: দিদি,
0: সা?
1: ফিল্ম কা নাম হ্যায় হীর রাঞ্ঝা,
0: আচ্ছা
1: ওর গানে কে বোল হ্যায় রব নে বানায়া তুঝে মেরে লিয়ে।
0: হীর রাঞ্ঝা,
1: জি
0: ঠিক হ্যায়, দেখতি হুঁ। ইতনে দূর সে আপনে ফোন কিয়া, গানা সুনানা তো পড়েগা হি।
1: জি দিদি, মিলা নাই মিলা, নি দুসরি ফিল্ম বতা দু আপকো।
0: নেই, মিল জায়েগা। হীর রাঞ্ঝা হ্যায় না,
1: জি জি
0: দেখতি হুঁ মে। আপকে সাথ কন কন হ্যায় অভি গানা সুন রে হ্যায় আপকে সাথ?
1: জি হামারে সাথ সুনেঙ্গে ত্রিপুরা সে হ্যায় বেন সঙ্গীতা দেবনাথ জি, আশুতোষ দেবনাথ জি, অবিনাশ তেলি জি হ্যায়, গোপাল
0: হ্যাঁ
1: মহাজন জি, রা দিদি হ্যায়, প্রেম জি, প্রেমজিৎ জি হ্যায়, ওর
0: আচ্ছা।
1: সুমন মোহরি জি হ্যায়, ইন সবকে সাথ সুনা চাহেঙ্গে দিদি, আপকো ডেডিকেট রহেগা।
0: আচ্ছা, কোন সা গানা হীর রাঞ্ঝা কা ফির সে বলিয়ে,
1: জি
0: কোন সা গানা, কোন সা ফিল্ম কা? হীর
1: রব নে বানায়া তুঝে মেরে লিয়ে।
0: রব নে বানায়া তুঝে মেরে লিয়ে, দেখতি হুঁ রব নে। হীর রাঞ্ঝা কা মিলো না তুম তো ইয়ে মুঝে মিল গয়া, ইয়ে গান
1: জি
0: গানা,
1: দিদি যেই শোনা দিজিয়ে, মিলো না তুম তো হম
0: হ্যাঁ
1: ঘবরাইয়ে
0: হ্যাঁ
1: বহুত
0: হ্যাঁ,
1: না
0: ইয়ে
1: দিদি।
0: চলেগা তো ফির ঠিক হ্যায়, ইয়ে ভি আচ্ছা,
1: বিলকুল বিলকুল দিদি,
0: ইয়ে ভি আচ্ছি আচ্ছি, বহুত আচ্ছি গানা
1: জি
0: হ্যায়,
1: জি ওকে দিদি।
0: ঠিক হ্যায়, আচ্ছা রে ইয়ে ফোন করিয়েগা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

0: মনের মতো গানের অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনাদের পছন্দের হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। দেখব এই মুহূর্তে কোন শ্রোতা বন্ধু আমাদের ফোন লাইনে রয়েছেন। হ্যালো,
1: জি নমস্তে।
0: নমস্তে
1: জি, প্রেম সিং সিসোদিয়া বল রহা হুম, গ্রাম বছোড়া সে, নাগদ জেলা উজ্জৈন সে।
0: উজ্জৈন সে?
1: জি
0: বহুত
1: হ্যাঁ,
0: দূর দূর সে হমারে ইয়াহ ফোন আতে হ্যায় আজকাল। বহুত আচ্ছি বাত হ্যায় ইয়ে কি বিলোনিয়া স্টেশন, ত্রিপুরা কা বিলোনিয়া স্টেশন ভি আব দূর দূর তক পহঁচ গই হ্যায় ইয়ে। আপ কহাঁ সে সুন রহে হ্যায়
1: जी
0: গানা?
1: মোবাইল অ্যাপ সে তো সুন রহা হুম মে।
0: অ্যাপ সে? হ্যাঁ ইয়েই বাত
1: হ্যাঁ,
0: হ্যায়।
1: অ্যাপ পে আনে সে মতলব বতাও আপকো,
0: হ্যাঁ
1: হমে হর রাজ্য কে কারেক্ট করে আকাশবাণী কে মিল জাতে সুননে কে লিয়ে।
0: হ্যাঁ হ্যাঁ ইয়ে ইয়ে বাত তো ঠিক হ্যায়, ঠিক হ্যায়।
1: হ্যাঁ,
0: বলিয়ে আপ,
1: আপনি
0: হ্যাঁ কৌন সা গানা আপ শুনেঙ্গে?
1: জি মুগলে আজম ফিল্ম কা?
0: মুগলে আজম? আজ
1: হ্যাঁ, পুরানি ফিল্ম মে।
0: হ্যাঁ হ্যাঁ আজ সব কুছ পুরানে পুরানে গান।
1: নয়া ওয়ালা বতাও কি আপকো?
0: ঠিক হ্যায় বতাইয়ে, অভি তো পুরানা এক
1: জি
0: সুনায়া আপনে।
1: হ্যাঁ, পুরানা সুনায়া আপনে
0: হ্যাঁ
1: ভগবান সিং
0: হ্যাঁ
1: কি করেছেন কা,
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: আপ এ ওয়েলকাম ফিল্ম কা নিকালিয়ে।
0: ঠিক হ্যায়।
1: হ্যাঁ,
0: ওয়েলকাম,
1: তেরা সারাফা।
0: ওয়েলকাম ফিল্ম কা,
1: হ্যাঁ
0: ওয়েলকাম। ঠিক হ্যায়, কোন সা গানা?
1: ইসকা হ্যায় না ও তেরা সারাফা, কিয়া কিয়া যা।
0: কিয়া কিয়া ও গানা?
1: হ্যাঁ জি হ্যাঁ, এই
0: ঠিক
1: ওয়ালা
0: হ্যায়, অক্ষয় কুমার কা?
1: অক্ষয় কুমার কা, বহুত হি আচ্ছা গানা হ্যায়।
0: ঠিক হ্যায় ঠিক হ্যায়। শুনতে রে কেসে হ্যায়
1: অক্ষয়
0: আপ?
1: কুমার ওর ক্যাটরিনা কৈফ মে। হ্যাঁ জি, বহুত বহুত আচ্ছা উনি।
0: কিয়া করতে হ্যায় কিয়া আপ?
1: মে খেতি কিসানি কা কাম করতা হুম, ওর
0: আচ্ছা
1: এক
0: আচ্ছা
1: ভজন গায়ক দিয়ে হুম।
0: আচ্ছা আচ্ছা, বাহ বড়িয়া।
1: জি
0: ঠিক
1: হ্যাঁ
0: হ্যায়,
1: জি
0: শুনতে রে ইয়ে আপকা পছন্দিদা গানা যা রা রেডিও পর।
1: জি থ্যাংক ইউ সো মাচ।

0: দেখছি ফোনে কে রয়েছেন এই মুহূর্তে, কথা বলছি আমাদের পরবর্তী শ্রোতা বন্ধুর সঙ্গে। হ্যালো
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হাওড়া থেকে? বাহ, আজকে সব দূরের শ্রোতা বন্ধুরা আমাদের ফোন করছেন,
1: হ্যাঁ,
0: ভালো
1: আমার
0: লাগছে, ভালো
1: ভীষণ
0: লাগছে।
1: আনন্দ আছে।
0: হ্যাঁ, সবাই অ্যাপে শুনছেন তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, অ্যাপে শোনা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো লাগছে যে দূর দূরান্ত থেকে ফোন পাচ্ছি, আর সত্যি ভালো লাগছে যে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার একটা ছোট্ট শহর বিলোনিয়ার থেকে আমরা যে যে প্রোগ্রামগুলো ব্রডকাস্ট করছি এগুলো এত দূর দূর থেকে লোকেরা শুনছেন, এটা খুব ভালো লাগছে আমাদের। বলুন, কী ছবির গান শোনাবো?
1: দিদি, একটা নতুন ছবির কথা বলছি, হিন্দি ছবি,
0: বলুন।
1: ছবির নাম হচ্ছে দেহেক।
0: দেহেক,
1: হ্যাঁ হ্যাঁ, আর গানটা হচ্ছে জব সে তুমি মাইনে দেখা সানাম।
0: দেহেক, দেখছি পাওয়া যায় কিনা, আশা করছি পাবো। জব সে তুমে, এত তো নতুন নয়, অনেক দিন আগের, সোনালী
1: হ্যাঁ
0: বেন্দ্রে।
1: হ্যাঁ
0: হুম
1: হ্যাঁ,
0: হুম হুম
1: সোনালী বেন্দ্র অভিনীত।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য শোনাচ্ছি। সঙ্গে কেউ রয়েছে, বন্ধু বান্ধব
1: হ্যাঁ, অবশ্যই রয়েছেন
0: বলবেন, নাম
1: বাদল
0: বলতে পারেন?
1: খটিয়াল।
0: হুম
1: হ্যাঁ, বাদল খটিয়াল রয়েছেন,
0: হুম
1: দেবজিৎ দাস রয়েছেন, তেজবি
0: আচ্ছা
1: চক্রবর্তী রয়েছেন,
0: হুম
1: আরো সমান শুনছেন,
0: আচ্ছা
1: এই
0: আচ্ছা
1: মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে,
0: আচ্ছা, ঠিক
1: তো
0: আছে,
1: সকল
0: সবার
1: জনই
0: জন্য,
1: শুনছেন।
0: সবার, সকল
1: হ্যাঁ
0: বন্ধু বান্ধবদের জন্য।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন।
0: ঠিক আছে, ভালো থাকবেন, শুনতে থাকুন।

0: কথা বলছি আমাদের পরবর্তী শ্রোতা বন্ধুর সঙ্গে, কোন গানের জন্য অপেক্ষা করছেন কথা বলছি। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা?
0: হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
0: বলুন, কে বলছেন বলুন।
1: প্রথমে শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে
1: আমি
0: বলছেন?
1: অনুপ বলছি, রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার স্পেশাল।
0: রামকৃষ্ণনগর কোথায় সেটা?
1: রামকৃষ্ণনগর অবশ্যই আসাম প্রদেশে অবস্থিত, আর জেলাটা হলো দ্বীপভূমি,
0: আচ্ছা
1: আগে
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ
1: ছিল, নামটা ছিল
0: হুম হুম হুম হুম
1: করিমগঞ্জ।
0: হুম হুম বুঝতে পেরেছি। বলুন কোন ছবির গান শুনবেন আপনি, বলুন। বাংলা না হিন্দি?
1: হ্যাঁ, বাংলা বাংলা।
0: বাংলা, ঠিক আছে, বলুন।
1: তো প্রথমে আচ্ছা ছবির নামটা বলে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আলাপ আলাপ করে,
0: হ্যাঁ ছবির নাম বললে আমার সুবিধা হবে, আমি খুঁজে নেব।
1: ছবির নামটা আমার মনে নেই, কিন্তু গানটা হলো এরকম, কি উপহার সাজিয়ে দেব গান আছে তাই।

0: এরকম গানটা
1: পেয়ে গেছি গানটা,
0: কুমার।
1: কিশোর কিশোর কুমারের
0: এবং
1: জীবন জীবন মরণ ছবির নাম।
0: তাই
1: হুম হুম আপনার গান শুনে আমি খুঁজলাম, তাই পেয়ে গেলাম।
0: খুব ভালো একটা
1: জীবন
0: আমার
1: মরণ
0: ফোন আসছে,
1: ছবির, জীবন
0: আপনি
1: মরণ
0: তো
1: ছবি।
0: জানেন, জানি না
1: হুম
0: কি কারণে, অদ্ভুত কারণে আমার ফোনটা লেগে যায়, যদিও অনেকটা কষ্ট
1: আরেক
0: করেছি।
1: দিন মনে হয় কথা হয়েছিল আপনার সঙ্গে।
0: হ্যালো,
1: হ্যাঁ আরেক দিন কথা হয়েছিল মনে হয়।
0: হ্যাঁ হ্যাঁ হয়েছিল
1: হুম
0: হয়েছিল।
1: হুম হুম
0: আর আপনার নাম গোপাদি না?
1: না না না, গোপাদির নামটা কি করে জানেন আপনি? গোপাদির সঙ্গে কথা হয়েছে নাকি?
0: না না না, আমি মন থেকে
1: আমাদের আমাদের এখানকার অ্যানাউন্সারদের নাম জানা আছে আপনার?
0: না, নাম তো জানা নেই ভাই,
1: তাহলে
0: যাই
1: পরিচিত
0: হোক,
1: পরিচিতি
0: আপনি
1: আছে হয়তো।
0: জানি না, হঠাৎ মন থেকে বেরিয়ে এলো, উচ্চারিত হয়ে গেল। যাই হোক, মানে
1: আচ্ছা।
0: আজকে অম্বুবাচী,
1: হুম হুম
0: তো সেই অম্বুবাচীর কি বলবো, হয়তো বা একটা আমাদের লুকায়িত সংস্কৃতির
1: হুম
0: মারক
1: হুম
0: বাহক
1: হুম হুম
0: পরিপোষক,
1: হুম
0: কারণ আমাদের 12 মাসে 13 পার্বণ।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো একটা পর্যায়ে ধরিত্রী কি বলবো রসালো হয়ে ওঠেন,
1: হুম
0: কারণ আষাঢ় মাসে
1: হুম
0: কি বলবো প্রচন্ড বৃষ্টি,
1: হুম বৃষ্টি হচ্ছে ওখানে?
0: হ্যাঁ হচ্ছে, এখন
1: আচ্ছা
0: কমে গেছে,
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা।
0: সেই কারণে ধরিত্রী রসাল হয়ে
1: হুম
0: পরিপোষক হন, রসাল হন। আর এদিকে আমার সতীমা
1: হুম
0: 51 পিকের একটা বিয়ে,
1: হুম হুম আপনাদের এখানে তো এখন সত্যি একেবারে উৎসব মুখর, সবাই এখন কামাক্ষা দেবীর পুজো করতে গেছে
0: মা কিন্তু ঋতু ঋতু
1: অনেক জায়গা থেকেই। হ্যাঁ অনেক জায়গা থেকেই যান দর্শনার্থীরা
0: সংস্কার আছে আমাদের,
1: কামাক্ষার মন্দিরে।
0: মাটি খোঁড়া হবে না,
1: হুম হুম
0: গাড়ি কাটা যাবে না,
1: হুম হুম
0: কাপড় চোপড় ধোয়া যাবে না,
1: হুম
0: এরকম একটা সংস্কার আছে আমাদের।
1: হুম হুম
0: তো সব মিলিয়ে এটাই মানে কি বলবো,
1: হুম
0: একটা জায়গা এটাই মানে কি প্রতিপন্ন হয় যে আমরা ধরিত্রী মাকে মা হিসেবে গণ্য করব,
1: হুম
0: ঠিকঠাকভাবে পরিবেশ বজায় রাখবো, শোষণ মুক্ত করব,
1: হুম
0: এটাই মুদ্রা কথা। আর চাষিদের তো একেবারে পোয়া বারো, একেবারে পৌষ মাস হয়ে গেছে, কারণ বৃষ্টি,
1: হুম
0: মাটি ভেজা, গাছ চারা গাছ বা যে কোনো ফল ফসল একেবারে ফলভরিত হয়ে উঠছে, তাই না?
1: হুম হুম
0: যাই হোক,
1: ঠিক আছে, আপনার পছন্দের গানটা পাঠাচ্ছি আপনার
0: হ্যাঁ
1: জন্য,
0: হ্যাঁ, যাদের যাদের
1: জীবন মরণ।
0: শুনতে চাইছি একটু
1: হ্যাঁ
0: নাম
1: বলুন
0: বলুন।
1: বলুন।
0: হ্যাঁ, প্রথমে তো আপনি শুনবেন,
1: হুম
0: আর 2 নম্বর হলো আমাদের অবিনাশ ভাই, খুব
1: হুম
0: ভালোটা,
1: হুম
0: তারপরে আমাদের বিশ্বজিৎ পাল মহাশয় আছেন, তারপর
1: সবাই কি আসাম থেকে?
0: প্রেমজ, হ্যাঁ,
1: আসাম থেকেই সবাই?
0: না না না না,
1: আচ্ছা।
0: আসাম না,
1: হুম
0: একেবারে কি বলবো আমাদের আসামেরই
1: হুম
0: আরেক বোন ত্রিপুরা,
1: আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ, ত্রিপুরারই ওরা, বিশ্বজিৎ
1: আচ্ছা।
0: পাল,
1: হুম
0: তারপর সুমন মোহরি,
1: হুম
0: তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য,
1: হুম
0: আর
1: কোথায়
0: বাবু আছেন, হ্যাঁ,
1: কোথায় উনি?
0: কুমারঘাট,
1: আচ্ছা আচ্ছা
0: কুমারঘাট থেকে শুনে, সে রেডিও
1: আচ্ছা।
0: মানে কৈলাসহরে ফোন করে,
1: বাহ,

0: বাহ, তাহলে অনেক জায়গার, এই যে সঙ্গীত, সত্যি বলে যে সুর সঙ্গীত আমাদের সবাইকে জুড়ে দেয়, এক এক জায়গার লোককে মেলবন্ধন তৈরি করেছে, এক একজন এক এক জায়গা থেকে সবাই একটা সুন্দর বন্ধনে বাঁধা।
1: মনে হচ্ছে
0: হুম হুম হুম
1: গান গান
0: সত্যি।
1: বা গান
0: হুম হুম
1: বাবা গান বাজনা, এই গানের মানে সুবাদে বা এই যে মানে কি বলবো,
0: হুম
1: অবশ্যই মানে একটা মিসিং লিঙ্ক হয়ে যাচ্ছে
0: সেটাই সেটাই।
1: চারিদিকে বিভিন্ন শ্রোতা বন্ধুরা বা বিশেষ করে বেঙ্গালুরু মিশন চক্রবর্তী আছে
0: আচ্ছা
1: বেঙ্গালুরু,
0: আচ্ছা, ভালো।
1: আর আপনি তো শুনবেনই বললেন,
0: আমার আমার নাম সুমিত,
1: আপনারা কি
0: আমার নাম বলে দিই, আমার নাম সুমিতা ভট্টাচার্য।
1: এই যে বাবা,
0: তবে গোপাদিকে আপনার কথাটা বলতে হবে, আপনার নামটা আবার বলুন তো।
1: অনুপ কুমার
0: আচ্ছা ঠিক আছে, অনুপ বাবু আপনার
1: এই
0: কথা।
1: সুমিতাদি, বাহ বাহ যা বাহ, বড় ভালো লাগলো সুমিতাদি,
0: হ্যাঁ তো
1: খুবই
0: শুন,
1: একবার আসবেন আমাদের এখানে,
0: অবশ্যই অবশ্যই,
1: একবার আগরতলায় আমার জেঠাতো ভাই চাকরি করে।
0: ঠিক আছে, এখন শুনতে থাকুন শুনতে থাকুন, অন্য শ্রোতা বন্ধুরা খেপে যাবে কিন্তু তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন, শুনতে থাকুন, না নমস্কার নমস্কার, ভালো থাকুন।

0: শুনছেন ফোন ইন লাইভ, মনের মতো গানের অনুষ্ঠান। দেখছি আমাদের সঙ্গে এই মুহূর্তে কোন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মুহুরি আগরতলা থেকে বলছি।
0: আগরতলা থেকে সুমন মুহুরি, হ্যাঁ বলুন, কী ছবির গান শুনতে চান আপনি বলুন?
1: আজকে যে সুন্দর নাম গুম জায়গা ছবির গান,
0: হ্যাঁ,
1: নাম গুম জায়গা,
0: নাম গুম জায়গা ছবির গান।
1: আর
0: আচ্ছা,
1: গানের লাইনটা হলো এরকম, তেরে পালকে জো উঠি।
0: দাঁড়ান দেখছি আমি।
1: কয়েকজন বন্ধুদের নাম রয়েছে যারা নিয়ে শুনতে চাই,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
1: বিশ্বজিৎ পাল, অনুপ কুমার ভট্টাচার্য, প্রেমজিৎ, গোপাল
0: হুম
1: মহাজন,
0: হুম
1: আবার গানের
0: আচ্ছা,
1: যারা
0: একটু একটু জিজ্ঞেস করছি, কোনটা পুরনো না নূতন নাম গুম জায়গা কোনটা?
1: এটা তো
0: এটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ, দিয়া মির্জার ছবিটা নাম গুম জায়গা।
1: একদম
0: গানটা কি বললেন আবার একটু বলুন।
1: তেরি পালকে যে উঠি,
0: তেরি পালকে, কোথায় কোথায় বুঝছি, নাম গুম জায়গা এটা তো পাচ্ছি না। অন্য কোনো গান হলে হবে, কভি ইয়ে না পুছা এটা আছে,
1: হ্যাঁ এটা
0: তারপর
1: শুনে দিলে হবে, হ্যাঁ শুনে দিলে হবে।
0: হামে তুমসে হে প্যার।

0: যেটা,
1: তিরিশ তারিখে
0: ও
1: যে
0: হ্যাঁ
1: তিরিশ,
0: হ্যাঁ পেয়েছি পেয়েছি, ঠিক
1: হ্যাঁ
0: আছে পেয়ে গেছি।
1: ঠিক আছে,
0: হুম হুম হুম
1: তো
0: হ্যাঁ
1: তাহলে
0: বলুন
1: শুনে
0: কি
1: দিলাম।
0: বলছিলেন, কিছু বলবেন?
1: না ঠিক আছে, আর কিছু
0: ঠিক
1: বলবো না,
0: আছে ঠিক
1: জেনে
0: আছে,
1: নিলাম।
0: ভালো
1: ঠিক আছে,
0: থাকবেন, হ্যাঁ শুভরাত্রি,
1: থ্যাংক ইউ।
0: শুনতে থাকুন।

0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার দিদি, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, কোত্থেকে বলছেন?
1: আমি দিদি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: উলুবেড়িয়া থেকে? হ্যাঁ বলুন।
1: আমি যে গান শুনতে চাই, হিন্দি ছবি জুনুন।
0: জুনুন? আচ্ছা
1: হ্যাঁ
0: আচ্ছা।
1: জুনুন, গানটা হচ্ছে মিলতে মিলতে হাসি বাদিও মে।
0: দেখছি পাওয়া যায় কিনা। জুনুন, ঠিক আছে। মিলতে মিলতে কোনটা বললেন?
1: মিলতে মিলতে হাসি বা দিও না।
0: আচ্ছা আচ্ছা, দেখছি পাওয়া যায় কিনা, আমি খুঁজছি। আর বলুন আপনি কে কে সঙ্গে শুনছেন বা কেউ রয়েছে কিনা সঙ্গে?
1: দিদি আমি তো এখানে একা শুনছি,
0: আচ্ছা আচ্ছা,
1: আর কিছু বন্ধুদের নিয়ে গানটা শুনবো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: যেমন আছে সঙ্গীতা দেবনাথ আছে, কণিকা দেবনাথ,
0: হুম হুম হুম
1: আশুতোষ দেবনাথ,
0: হুম
1: প্রেমজিৎ চক্রবর্তী,
0: ঠিক
1: মিঠুন
0: আছে
1: চক্রবর্তী,
0: ঠিক আছে।
1: বুল্টি দাস, দেবজিৎ দাস, আর আমার বন্ধু হচ্ছে লালন ঘরামি পশ্চিমবঙ্গের। সেই সঙ্গে দিদি আপনিও,
0: হ্যাঁ
1: আপনাকে
0: অবশ্যই
1: নিয়ে গানটা শুনবো।
0: অবশ্যই শুনতে থাকুন, ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি আপনার গান
1: হ্যাঁ
0: শুনতে।
1: দিদি নমস্কার, নেবেন, ভালো
0: নমস্কার,
1: থাকবেন।
0: ভালো থাকবেন, শুভরাত্রি।

0: দেখছি পরবর্তী শ্রোতা বন্ধু কে রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যাঁ দিদি, রাধে রাধে।
0: হ্যাঁ বলিয়ে কোন।
1: তিসরি সিং রাজপুত বোল রহা হুঁ, বেরসিয়া জেলা ভোপাল মধ্য প্রদেশ সে।
0: ভোপাল সে? হ্যাঁ বলিয়ে,
1: হ্যাঁ জি,
0: কোন সা গানা আপকে লিয়ে সুনাও।
1: মুভি কা নাম হ্যায় তেরি মেহরবানি না।
0: আচ্ছা, তেরি মেহরবানিয়া, ঠিক হ্যায়। কোন সা গানা?
1: थोड़ा सा गम है साथी खुशी बेशुमार है, दिल बेकरार था दिल बेकरार।
0: আচ্ছা আচ্ছা, দিল বেকরার থা দিল বেকরার হ্যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যায়, ও গানা ঠিক হ্যায়, শুনতে রহিয়ে। হ্যাঁ
1: দো তিন মিত্রো কো যাদ করনা
0: হ্যাঁ
1: চাহুঙ্গা,
0: হ্যাঁ বলিয়ে, উনকা নাম বলিয়ে।
1: রাম বাবু শর্মা জি হ্যায়, ভগবান সিং শর্মা জি, প্রেম সিং সিসোদিয়া জি, লোকেন বর্মা জি হ্যায়,
0: হুম
1: অবিনাশ জি হ্যায়, আশুতোষ জি হ্যায়, সঙ্গীতা দেবনাথ জি হ্যায়,
0: হুম
1: বরুণ
0: হুম
1: জি হ্যায়, দিল্লি সে।
0: ঠিক হ্যায়, সবকে সাথ আপ শুনতে রহিয়ে, আপকা পসন্দিদা গানা যা রা হ্যায়
1: জি ওর
0: আপকে।
1: আপকে লিয়ে ভি রহেগা, বহুত বহুত ধন্যবাদ,
0: বহুত
1: রাধে রাধে।
0: রাধে রাধে, ঠিক হ্যায়।

0: হ্যালো,
1: শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথেকে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিবুই জেলা থেকে।
0: প্রেমজিৎ চক্রবর্তী, হ্যাঁ বলুন।
1: প্রথমে আমি আপনাকে নমস্কার জানাই, এবং এই
0: নমস্কার।
1: মুহূর্তে
0: হুম হুম
1: যারা আকাশবাণী বিলোনিয়ার এই মনোরত গানের অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার।
0: হুম বলুন, এবার বলুন আপনার পছন্দের।
1: আজকে আমার প্রাণ শুনিয়ে দিন, ছবির নাম হচ্ছে দেবদাস। কত চেয়ে বসে আছি,
0: বাংলা ছবির গান,
1: বাংলা ছবি, বাংলা ছবি
0: বাংলা ছবি, দেবদাস।
1: দেবদাস। আর আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
1: আর যাদেরকে নিয়ে গান শুনে দু চারজন নাম বলুন, আপনার শুনবেন
0: হ্যাঁ,
1: প্রথমে।
0: অবশ্যই অবশ্যই।
1: অনুপ দা রয়েছে, আশুতোষ দা,
0: হুম হুম
1: গোপাল দা,
0: হুম হুম
1: নারায়ণ দা রয়েছে, কৃষ্ণ দা,
0: আচ্ছা।
1: তারপর লালন বরানি, লালন বরানি রয়েছে না, বিশ্বজিৎ পাল,
0: হুম
1: তারপর বাদল কটিয়া,
0: হুম
1: আর সঙ্গীতা দেবনাথ মহাশয় সুব্রহ্মচারী।
0: ঠিক
1: আর
0: আছে।
1: এই মুহূর্তে যারা আকাশবাণী
0: হুম হুম
1: বিলোনিয়া রয়েছেন শুনছেন,
0: হুম
1: সবাইকে শোনার জন্য অনুরোধ করছি।
0: ঠিক আছে, শুনতে
1: আপনি
0: থাকুন,
1: ভালো থাকবেন, সুস্থ
0: ভালো
1: থাকবেন।
0: থাকবেন, আপনারাও সবাই ভালো থাকবেন,
1: অবশ্যই অবশ্যই,
0: শুনতে থাকুন,
1: ধন্যবাদ আপনাকে,
0: শুনতে থাকুন।
1: নমস্কার।

0: আমাদের হাতে সময় একেবারেই কম, দেখছি সবশেষ শ্রোতা বন্ধু কার সঙ্গে আজ কথা হয়। হ্যালো
1: আমি শান্তিঘাট থেকে বলছি, অমিত সুর।
0: অমিত সুর, বলুন কোন ছবির গান শোনাবো?
1: ও, অর্পণ ছবির গান, লতা মঙ্গেশকরের
0: আচ্ছা আচ্ছা,
1: টাইটেল সং।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: লতা মঙ্গেশকর কণ্ঠে
0: গানটা বলতে পারবেন?
1: গানটা বলছে অর্পণের, অর্পণ ছবির গান লতা
0: শিস
1: মঙ্গেশকর।
0: কোনটা? আচ্ছা দেখছি আমি কোন গানটা, অর্পণ ছবি না?
1: এটা লতা মঙ্গেশকর কন্টিনেন্ট।
0: হুম হুম হুম, দেখছি, মনে পড়ছে না আমার গানটা ঠিক, দেখছি
1: আচ্ছা,
0: আমি
1: অর্পণ
0: খুঁজে
1: ছবির
0: দেখছি,
1: যে কোনো একটা,
0: খুঁজে দেখছি, হ্যাঁ অর্পণ ছবির, ঠিক আছে দেখছি আমি খুঁজে, কেমন
1: না এটা একটু বদলাই যাবো।
0: অন্য আর একটা শুনতে চান?
1: হ্যাঁ, তাহলে তেরে নাম ছবির গানটা শুনিয়ে দিন, টাইটেল সং তেরে নাম।
0: তেরে নাম ছবির গান, ঠিক আছে শুনতে থাকুন। হ্যাঁ
1: আমার সঙ্গে আছেন শ্রোতা বন্ধু
0: হুম
1: নারায়ণ মজুমদার, গোপাল
0: হুম,
1: মহাজন, বিশ্বজিৎ পাল ও কৃষ্ণমোহন মুরাই সিং।
0: ঠিক আছে।

তেরে নাম ছবির এই গানটির সঙ্গেই শেষ করছি আজকের ফোন ইন লাইভ মনের মতো গানের অনুষ্ঠান। কথা হবে আগামী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী। আজকের যুববাণী অনুষ্ঠান পরিবেশনায় আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার বসে পড়েছি তোমাদের সকলের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণীতে। অনুষ্ঠানে আজকের পরিবেশনায় আনন্দস্মৃতির সাংস্কৃতিক সংস্থার যুববন্ধুরা। আজকের শিল্পীরা হল দীপশা শীল, অনন্যা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবন্ময় ঘোষ, সায়ন্তিকা বৈদ্য এবং মীনাক্ষী নাথ। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব দীপশা শীলের এবং অনন্যা মজুমদারের কণ্ঠে একটি গান।

0: ভালো হয়েছে। অনুষ্ঠানে এবার শুনব সায়ন্তিকা বৈদ্যের কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি।
1: নমস্কার, কবি প্রমোদ বসুর লেখা আমার কথা। আমায় আপনি জেনেন, আমি অনুজ প্রতিম দাস, আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+, আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4, সকাল সন্ধে দুজন দুজন, সপ্তাহে 4 বার, পড়তে হয় 5টি বিষয় 5 ঘন্টার বেশি, মা বলেছে সাহেব হতে বাবার শিক্ষা দেশি, পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে, মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি, বাবার সাথ পূরণ করতে দাবায় কাটে ছুটি, কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই, মায়ের সঙ্গে ফি রবিবার ড্রয়িং শিখতে যাই, এসব কাজে পাত সাতলে বেজায় সাজা পাই, সবকিছুতেই প্রথম হই, সবাই কিন্তু চান, শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান, শেখার চাপে হাঁপায় ছুটি কোন স্থানে বিশ্রাম, বিশাল প্রতিযোগিতার এর হচ্ছে পরিণাম, আমার মতো অনেক আরো অনুজ প্রতিম দাস, নিজের জন্য পায় না কেন একটু অবকাশ।
0: বাহ, খুব ভালো হয়েছে। অনুষ্ঠানে আবারও শুনব দেবন্ময় ঘোষের আরো একটি গান।

খুব ভালো হয়েছে। শ্রোতা বন্ধুরা, আশা করছি এই গানটি আপনাদের ভালো লেগেছে। আর এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো যুব অনুষ্ঠান যুববাণী।

শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, পরিবেশনা ছিল আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থা। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন সরগম অনুষ্ঠানে শেহনাই, পরিবেশনায় ওস্তাদ আলী আহমেদ হোসেন। শুনবেন রাগ কালাবতী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। আজ শুনলেন সানাই, শিল্পী ছিলেন আলী আহমেদ হোসেন। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। আজকের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: sleeping bag. Check.
1: আনন্দিনের গান শুনছেন। আজকের শিল্পী বনু শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।